ফোন কাহাম আকাশবাণী আগরতলা খাই টাই যত লোকরুণ ফাইচিং ওয়াতি জরানি ফোন কচংনি হামজামাইয়া ফারি চেঙ্গো দিনী হায়ুনি খরং পান্ডা দিনী সাংরং সাল তালটুক তালনি সাল পুইলা সাল চিব্রিরা থামজিবা তৈপ্রে বিশি জুলাই তালনি সাল নৈশি থাম সাল নৈশাই নৈশিদক ইংরাজি বিশি মিটার নেরা থামচিদক ফুটাব্রী একবার সাসাই নেরা দক্ষিচুকু কিলো হচ্ছ তাই সারাশ পয়েন্ট দক মেগা হচ্ছ ও পান্ডা আওয়িঙ্গি টম্ব পান্ডান পোলিয়ানো খালায়নে কক কাহাম রামকৃষ্ণ শ্রীলংমানি কক রাইটর বাই ভর রগনি লংমানি হালক গদাল জাকসে ফিয়া লংমানতি কাইতরাসক বিব্রমিয়া তামনিকে লংমাও চায়া চিত্রা রক অমহাইতম রক টংখে আরব টংনা মুসং

0: Balzac. 이제 제가 랑마던 거. 아 랑마는 뭐 나이뜨고 다이 아르노 뭐 동통자고. 카커성 버럭노 엄티 버럭노케 버럭 파짜도이 가이터노 보이트사오 피아 시안근앙 꼭그른 엄하이 버럭노케 가이터니 하바이 기샤 하살이 동난이나요 땀님께 버럭헌께 버럭니 릉몽 때 랑리노트의 공족나이 카비싱니 함이야 완청마럭노 키부이 만약에 가이터니 로기 힘나쪽이야 가이터노 카바이게 럭마니 비싱티뇨 지니 하마리 파이네 야카바 하마리 잉나이 가이터 랑작 리작 바이 동야 카니 함작 마오세 뭐 동고 따이 카니 함작 마노 나요 카카함 함작 마 콜루몽 아우 하이럭 노세 뭐 나요 따이 아우 하이럭 노노 사노 아식 저러 카날라키야 코카함 Ramkrishna Silangmani Kograu.
1: Aw, dabu khai khram panda wo chung khana lai na lai thang jang bi shiro ga ba tini hai shan no chung tam ba ga mu to khlai jang to abun ne ge ko ki sha. Tini julai tal ni shal ni chi tham. Tini ni shalo chini barot ha koto ri ba ge choba khlai lang nai belai sini ja মঙ্গনাঙ বাল গঙ্গাধর তিলক মিনি আছে মানে শাল ব সারা চিচার বাচিতক বিশিনী তিনি নাহাই শালানো আচায় বনকারী বটিন যতীন্দ্রমোহন সেনগুপ্ত বঙ্গাঙ্গাই ববাহিন খড়কসা ক্যারং করং বারধা কতরি বাগেই চপা খেলাইলাং নাই দেশন এবা হানো হামজাক খুব নাই বড় খরসা তমনি বিনিহিকাই তিনি হাই সালো ব বিশি সারা চিচুকু থামচি থাম বিশি ও ব তিনি হাই সালো তিনি লাংমা ছ যাও আবরি ভাগে ব মন মুইত খলাইলাই তম তিনি নি সালো আবন কারি ব তিনি নি সাল চিনি যতন ভাগে বেলাই নাংকুক মানে হিনি বচন সায়মান তাম নি হিংকাই তিনি হাই সালো ন মুম্বাইও পইলা রেডিও তুই আওয়াই মানে শাল হানি ব পালাই সকি তঙ্গ অবংখা বিশি সারা চিচুকু নেই চিস নেই বিশি ও শাল তিনি নেহাই শালন ও আওয়াই পান্দা চেংজাং মানে শাল মুম্বাইও আপনি বাকি ব তিনি শাল ন বেলাই ন মুই তো খেলাই সকি তঙ্গ গাই চেঙ্গা সুজরা খালাইয়া তিনি নি শালো তামনি বাকে মুই তো খলাই জাগি তো আপন রগে ককিসা
0: আও ফারিকে জং তাব খনালায় না সসা কাইমন রগে ককথা চা থানি সসা ন সং যতন সিনু তাই চাবো চাবো সসা ন সাইমান খানকে ডায়াবেটিস বেমার রগনি বাগে হিতে কাইসা নাংকুমা সামু হনি মানো সালব্রম ন সং সসা ন সা খানকে ব্লাড সুগার ও কিসা জাগাও ফাইও তাই আবন কারিবন মতাইনি সামু রগব ফনাঙ্গ ফনাঙ্গজাগৈ দঙ্গ ইয়াকাবা বকজাগৈ দঙ্গ বিনি পদ্রপ জাদ্রক দঙ্গ আবন বিসঙ্গ জাপানিজ লং গ্রিন কিরপাতি কেরিপসু বারপাতা বালার কিরা তাই হাইব্রিড নি বিসঙ্গ দঙ্গ প্রিয়া পুষা সংযোগ আবহাই রক কাইনানি রায়দে জংবন ওয়াই নি ওয়াইথাম আল চলাই হাদুর রক কাহামকে সুবাই হান রফ রফকে রানা নাঙ্গনক আবন ইয়াগুলো জং একর কাইসা জাগানি বাকি মুসুক বিখি এবা জাবরা কসক মালখুং নৈচি তাই হাবাই আবন সাপলুই কাহামকে রানা নাঙ্গান তাই পাইথাক আল চলাইমানি লগিও জং

0: kubuni bithirom di iria nisiba ser ssp thamsi ser tai potas thamsi ser se rena nangana muhake rimangke tai bo sakung nai tai bono sung kainen hinge line by line 2 meter tai phangsara bai phangsara chalmakhe dog nisimi joku centimeter om haike kachal ka kaina nangana hakor kharcha wo jeng bisia pano busulai kol tham kol brike busulai phoboi rina nangnai tai asaima ya gulo jeng hamtaya bithirongna ke busharokno phuisa oi kahamku phangnai busan nargai rena nangnai mohake nar khangke busa kahamnai tei bu phangbo hamjaui phaina kaina ni jorar khangke tunglang molni bagai january february omohai talano kaimano tei watai molni bagangke me june talo kaina nangnai kusuk omohai thairago khangke april talo phano kaimano ekor kaisen bagai busulainyangana busulai chersa busulainyangnai tai bono bini bari rogo saf sutra ke tongna nangnai yongsa kuksa ni bagai saf sutra ke tongyangke yongsa kuksa bawoi buthai rok sitra rekhibo tai buthai kebang manna hanke chalatai buribu barno nai se buthai bangnai bangya haini bagai buthai kebang manna hanke buribu barno kebang khlaina nangnai abon bagai hati ragoman thago preno fix ekobai aprona boost om hai hnei mungsase hormone bithina sari rikhangke jeng sosani buri bubar kabang khlai bari mano tai buthai kabang kha thairi mano mohake sung spray khlai rina nangnai omake sung kahamke naikani khlai man bisingte sosana khlai man nakhyangke kabang kha khlai kyangke hati rogobo phalai rang poisar gajibui nokton khungo chobai mano asik jara khnala kya sasa kaimanar gai kok thai jethai ni
1: au tabu ching khnala ne shak kham grani gogo shak kham grani rogi nai kok kisha tini ni shak kham grani gogo ching khnala ne bok ni alsar mani nya khe ba tini bogo kusang mani abno rogi nai kok kisha ching sai ma le ne au ching sai mano যতনো আগে নিশিমিন চিং গ্যাস বহক কবং খাঙ্কাই এবার কবং কুক মহাই বহক রক ইয় খাঙ্কাই চিনি বহক কসা অঙ্গি মানো নিনে চিং আগে নিশিমিন কিসা মিশা সাইমানি টংলাই যতনো হাইফানো ও তামনি বাকি অং অমহাই বহক জ্বালা অংমানি এবার বহক ইয়কমানি আবো বাহাইকে অঙ্কুক আপনার চিংকে কিসা সানাইনি বি নিশিনিমু চিং বহক কসা আঙ্কাহানি ভাইকে সাইমাননাই আবং খাঙ্কাই তাম অংনাই চিনি বহক কসা আঙ্কাহাঙ্কাই চিং নুকজাক বহক বেলাইন ইয়কমানি তাই বহক সামানি বনুক বহকনি তলাও এবার অমথাইনি শাখা দরক আমহাই বেলাইকে সামানি নুকজাক ফিয়া চামুং চাক হাঙ্কাই কিসা মিশা বহক সামানি কমাও হাইফানো খালি বহক নিয়াখে বা বহক খালি দংখা আঙ্কাই নিয়াখে বা হরনি চামুরক চাখা আঙ্কাই ও সামু দেব গবংখে বাঙে থাঙ্গো বাক্সা বাক্সা হাঙ্কাই কবায়ো কবায়ো খাইব অংজাগো বাক্সাকে কবুক পাবো মাই চাইমে রকঙ্গ হজম ইয়া ইয়াখে বা বেলেখেন ওয়ানামুং টেনশন মানি রকনুকজাগো বাক্সা বাক্সা হাঙ্কে বখরক গুড়ি কলাইনাই ইয়াখে বা থৈরক ফাইমানি ফানা নগো বা বাক্সানি হিঙ্গা হাঙ্কাই থৈ গরৈ মানি বনক জাগো আবো তামনি বাকি ইং হনি চিং সাইমানা থাঙ্কা হাঙ্কাই বহগ আলসার মানি এবার কসাং মানি আবো হাঙ্কাই চিনি চামুং নংনি বিশুংতি ন চিং কবাঙ্কো কই সাইমানো তামনি হিঙ্গা হাঙ্কাই ইচি বড় রক বেলাই ন ওয়ানাং তঙ্গ টেনশনও তঙ্গ বংনি কবাঙ্কো খেঙ্গ বাক্সা বাক্সা বেলাই মশলা গান চামু চাকা হাঙ্কাইব অমহাই নিমানো তাই আপনার

0: Ani bo chini shalprom ni tamung samung chamung rok no rogi no kabang ko khai bohogo amahai bemari ngi mano abuni bagai nai romdi je boro rok ni kabang ko khai gas ngo bohogo eba bohok fuli tongo bohok shalprom no shawo amahai rok ni tong khangke eba khiro kosom khe khimani amara khai no khangke dakti dakti khe thangai nai shaknani ma thangai man chagi nai nai nai বিথি বেড়ায় রকচা খাঙ্কে বেলাইন চাও গেছেন অবনরকি নাই কিসা মিশা ককলাম খানা লেখা চিনি তিনি সাখাম করানি বেচেব
1: আও ফারি গেছেন তাবক থাংলাইনে কক থুম বুসকাং অগস্ট তালনি সাল নৈসিনি সিমি সেপ্টেম্বর তালনি সাল বা সাল জরা খোয়াই হাঙ্করনি জুদা জুদা থাইও ফেকমুং কারমান রগৈ একবা সকল মানান রগৈ খিচারুমুংনি সামুং বুতং পান্ডা খাইজাকনাই আরো তাইব সাজাকা হাংকরনি জুদা জুদা খুং চিনৈ রংনগ আর রংনক রংনকনি পড়নাই রংনতইন ও খিচারুমুং পান্ডানি শিবির খাইজাকনাই অমাইহনে ককথুমতাই হুকুমু নাইকুনি বিখাকতে সাজাকা ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউশন আগরতলাও বিশানি বাগৈ পোস্ট গ্রেজুয়েট সার্টিফিকেট কোর্স আর এডমিশন গান বাকি সাজাকা আবো তংমানি সাকলাইজাক তংমানি আবো বুসকাং অগস্ট তালনি সাল নৈচি বা সাল জরা ফলক জাকফিকা হানি সাজাকা আরও সাজাক তঙ্গ বিশানি পিজিটি পিজি সার্টিফিকেট কোর্স স্ক্রিন অ্যাক্টিংও তঙ্গ কাই নৈচি বা তাই ফিল্ম এন্ড ভিডিও এডিটিং আরও তঙ্গ কাইসিবা খাই বুকজা রংমারি নাঙ্গান গ্রেজুয়েট ডিগ্রি তাই মিডিয়াম হুকে ইংলিশ বাংলা হিন্দি নাই অমনের গৈতাইব কাহামকে সাইসক্রবই সিনানি থাকে ওয়েবসাইটে থাকি নাইমানো www.tfti.ac.in আর থাকি নাই নাঙ্গান হাইকাবা https://ica.tripa.gov.in আর থাকিব কাহামকে নাইমানে হিনে সাজাকা ডিরেক্টরেট অফ ইনফরমেশন এন্ড কালচারেল এফেয়ার্স আগরতলানি বখাকতেই কাহা সাকলাইজাকা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর মেমোরিয়াল অ্যাওয়ার্ড নৈসাই নৈসিদকনি বাকি বরক সংনা বাকি একবার সাইনা বাকি কবিলাই সানজাকা মূসুকনাই লোকরক রং হুকুমু তাই সিরি সিটিনি লাইবুমা রোগজাক অমহানি দিখল গদালজাক না নাই কবিলাই রানী পাইথাক সাল মারিংকে অগস্টানী সাল সালদক সাল জরা রহনা নাঙ্গান অ নিকুমাব টু দ্য ডিরেক্টরেট অফ ইনফরমেশন এন্ড কালচারেল এফেয়ার্স গান্ধীঘাট আগরতলা আইকেবা আর থাকি নাইমানান ica.tripura.gov.in আর থাকি নাইনানাঙ্গান
0: এসটি ক্যাটাগরি নি প্রি মেট্রিক স্কলারশিপ নি বাকি ক্লাস নাইনটি টেন নি মিশিং বড় নি বাকি জরা সাকলাই চাকা অ্যাপ্লিকেশন কয়লাই রেজিস্ট্রেশন খাইনানি তাই কয়লাই জমা রানানি আপনি বাকি আপনো রুগিব যে কয়লাই রোগ মূসাশক দেরা মূ তঙ্গ আপনাতে সা রি সাবমিশন খাইফিনানি পাইথাক সাল সাকলাই জাকা বুসকাং অগস্ট তালনি থামচি সা অগস্ট নি বিশিং অব খাই জাকাই আপনার কারই ইনস্টিটিউট লেভেল নি ভেরিফিকেশন তাই রি ভেরিফিকেশন আব খাই জাকানো সেপ্টেম্বর তালনি দশ নিয়াকেবা সালচি জরানি মিশিং আপনি ইয়াগুলো ডিস্ট্রিক্ট লেভেল নি ভেরিফিকেশন খাই জাগানো সেপ্টেম্বর তালনি থামচি সালমারানি মিশিং তাই স্টেট লেভেল নি ভেরিফিকেশন গানো তে অ্যাপ্রুভাল খাই জাগানো আবো অক্টোবর তালনি সাল নিচি ইয়াকাবা বিশ অক্টোবর দুই হাজার ছাব্বিশ আমো সালনি মিশিং খাই জাগানো হিনে সাকলাই জাকা

0: আহ আসুক জরা খালাকিয়া কক থুম রক তাব খালানের সামঙ্গ বরক তলংমানি কক রক
1: আও সেবগো বরক তলংমানি কক তিনি আনি ফৌজে তমানি অবঙ্কা ত্রিপুরা হাইকোর্ট নি ফ্যামিলি কোর্স গ্রুপ ডি আচক থানি বাগি নাই বরক তলং সাকনে আবন ভাবি কয়লা ইরেনা নেভাবে শাকলাই যাবো মুচুমাই বড় রক এবার চুকচাক বড় রক ও জুলাই তালনি সালনি চি নিশিমি চেঙ্গি আবো পুস্কাং তালনি সাল চি আগস্ট নই সাই নই চি দক বিশিনি শারিক নি দাম্বা জরা অনলাইন তৈ কয়লাই জমারি মানে আচুক থানি বুমুংখা গ্রুপ ডি পিয়ন আর্দলি গার্ড আবুনি বাকিনে আচুক থাই দঙ বেকুলি কাইব্রি আবন বিশিং খাতি জায়গা কাইথাম তে এসি রঙবাই খাতিজা কাইসা রেংমা রেংনা নাঙানো জেসা গোসিজাক বোর্ড নিয়াকাবো ইনস্টিটিউট নি মাধ্যমিক পাশ নাঙাই উমরংনে নাঙানো বিশি চি চার নিশিমি বিশি ব্রী চি নি বিশিং নাঙাই ফিয়া খাতিজাক রঙনি বাকি হিংকাই হাপাং রায়দানোর কিনো অংনাই রাঙি মানমারি পে মেট্রিক্স লেভেল ওয়ান আবনোর কিনাই বারো হাজার অংনাই রাং তাই কয়লাই রেনানি ফি ইংখা রাং তিনশো ইয়াকে বা থামরা মুজংনাই ক্যান্ডিডেট স্ট্রক পুইলাও কাইসা শ্রীমং আমজকমং মারানাই তাই আমজকমং পাস অংপাইমানি ইয়াগুলো ইন্টারভিউ মারানাই ইন্টারভিউ রুমানি বিশৃঙ্খলি বরক বরক সাইজাকাই আপনকারী বনরক কাহামকাই নাইমানা সাইমানা মুচংকা হাঙ্কাই হাইকোর্টনি অফিসিয়াল ওয়েবসাইট https://dhc.nic.in ও ওয়েবসাইটে থাঙ্গি নাইমান্নাই তাই রিক্রুটমেন্ট ট্যাবও ক্লিক খাইনাই কয়লাই রিমান
0: আও ফাটিকে চিন্তে কেসা নালেন এন ই জেড সি সি একবা সালচি সালকা আমসানি হুকুমু থাইও গুড়ি শিষ্য পরম্পরা ওয়ানসক তঙ্গ নিশাই নিশিদক নিশি সিনিব হকমুনরগৈ সৃংমুংনান বাকে ফরংনান বাকে কয়বলাই সানজাকা আরও তঙ্গ রসাবমুং জাদুনি ওয়া তাই ওয়ারুকনি সামুং কাত তাই যাত্রা মসামুং অমহাই রগ কমরতুতৈ অমহাই হুকমুন রগৈ গ্রংকুক এখবা সরংজাক অমহাই লুকরকনি বখাক কয়বলাই সানরজাকা উমরংনা নাঙ্গানো বিশি ব্রীজি বানিসিমি বিশি সিনি জি জরা অমহাই উমরনি বড় রগ্ন র কয়বলাই রহরি মানাই আর ও ফরংনাইতাই ফরংনাইনি লগি খরকসা তলাংজাকনাই আবন লগিব সরংনাই রগ্ন বহাইন খরক বরে খালাই তলাংজাগান সরংনাই রগ্নকে বরংনি উমরংনা নাংনাই বিশি চি বানিসিমি বিশি নিশি বানি বিসিংগ অব বিশানি বাকি ফরংজাগান তাই ফরংনাই রগ্নকে তালমানানো সিনি সাই বারা খালাই রেজাংনাই তাই বিনি লগিব ফরংনাই রগ্নকে থামসাই সিনিরা বাচি খালাই রেজাগান তাই সরংনাই অমহাই বড় রংনকে সা সাই বারা খালাই রাং রেজাগনাইনি সাজাকা কয়বিলানানি পাইথেক সালকে অগস্ট তালনি সাল থামচিস সালনি বিসিংগো রহনা নাঙ্গানো আবন বাকিতে কাহামকে সাইমানা মুসুখানকে এন ই জেড সি সি নি ওয়েবসাইটও নাই নাঙ্গানো ওয়েবসাইটিংখা www.nezcc.org

0: சுக்குச்சி பிஷி பொங்கன் இத்தாக்களாய் அவனோட கினோ. ஹலோ ஹலோ, ஃபுங்கஹாம் தாக்கு.
1: குட் மார்னிங்.
0: குட் மார்னிங் லாம்ஷ கொனோ. தினி பாண்டாவோ காம் நோ நங் பாய் தங்காடி வேலை நோ வாத்தை வாசாக் தினி
1: கரண்ட்ரிங்கு খবর মানো ওই নবার পান কুন্দিরি কত কিছু সুবিধা অসুবিধা রেডুতি খবর মানো আর খাই সঙ্গীত বা গান বা বোখাই বিনোদন খাইনাই আনন্দ খাইতাম মানটা মঙ্গমা সময় ওই পামতনি কত হাসাল কত গানা
0: পান্ডা লাইভ বনাই মানো পান্ডা যে পান্ডা খাই তো লাইভ বনাই মানো আকাশবাণী নি অ্যাপ তে তাবো নাই মানে নরক লাইভ সাপো পান্ডা খাই তো আবু নরক নাই মানে আকাশবাণী নি অ্যাপ তে সে নাই মানে নরক আকাশবাণী আগরতলা নি নরক খাই কাহাই নবো মাননাই আর জায়গা নরক ফলো খাইনা নাই ফলো খাই কেনা নর লাইফ খাইনাই সাবো তাবুক নি জরা টিউটি খাই তংখা এবার কক সাই তংখা নরক সাক সাক বনাই মাননাই দা যতনক গই কাহাম করেনখাই তংনা বাইসে কক তাকে সাবন গিনে. হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আনি খরাং খনি মিয়ে দং দংখা আনি খরাং খনাই মালিয়া না মানজো হর মালিয়া নাইগিনা তাকে সা কক্ত. হ্যালো
1: হ্যালো
0: ফুঙ্কা হাম তাকো লামসুখ পান্ডাও সাগরে দে তাকো
1: মাংখা

0: میر وای بو مرا میر از با رازا سینا ما پیسه بو که آبر ما تون کنه که سیمن که مانا سیسه بو که با رازا تو بو که
1: তখন নি গানিও রেডিও এবার ফোন মোবাইল ফোন তখন আপনি কিসা সাউন্ড কমি রেখা কে নাম কই খা হরান ই কমই তো হতা চিনি সালাই মানে কখন দশাগাদি হ্যালো হ্যালো
0: হ্যালো
1: হুম আর কিসা নেটওয়ার্ক নেটওয়ার্ক মাই তো না হ্যালো ওয়াতিনি বাকি চাহাম কই মানজুই মালাইলিয়া ওয়াতিনি বাকি নেটওয়ার্ক রকম কিসা সব জালং দখানা আবন বাকি কক সাই মালে নাকি না সব দো জরা হ্যালো চিনি চিনি পান্ডাও ককলাম সাই দংলায় সালকামা পান্ডানি কক প্রথম আংখা রেডিও নরগিন রেডিও গাহাম হামিয়া চরতে ইসং লাইখা রেডিও খামানি বাকি চিনি বুসং জরতে হামগ্রাই রক ফাইকা আপনি চিনি গিসা কপলাম সাই দংলায় নাই কেন জর সব দং হ্যালো
2: হ্যালো
1: ফুঙ্গাহাম তাকো লামসগো পান্ডাও
2: পাতনিনি অমর
1: ও লামসগো পান্ডাও তাকো ন
2: মোবাইল বেঙ্গে আপনি রেডিও অবদান বিশেষ করে
3: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রবি অনুষ্ঠানে আজ শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত প্রথম শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়
1: আনি কক সাই সাই খাই তো না কাইসাইন ফাইম খাই তো তখন কিসা হল খাই তো আমি তাবো নাই কক সাহর

0: Halo?
1: Hello,
0: Ei,
1: Kanaka.
0: ta ko ko charo kisa chini kubun panda hawi thang mane bagai ko saima lali ya gam gai da ko krite saga di da
1: abono radio kha blai nangkung mani chini lai bo ta chin nok nok khungo chin kami am de rogo karan kri fru rogo des duniya ni chini kok tumaro khobor aure du misu sing saima no lai bo saima no hongkai chini weather ni khobor je বিভিন্ন যে ওয়েদার তামুং সংখা আগাম রক আব রেডিও বিশেষ কিছু যে খবর মেয়া দেবা আউটলাইন নাকুক মানে কক বিশেষ করে তেব নাকুক যখন নিনি বাংলা রক ফাইপুরু নিনি ফ্লাড রক ফাইপুরু নিনি এলাকার রক কারেন রক রিং সংখা আর সময় রক চং ভাইকে অ্যাডভান্স যে বড় রক সিয়ান সিয়ান নানি আব একমাত্র লামা হাঙ্গাই রেডিও সে আব আপনার নিনি মোবাইল বো চংলাক নেটওয়ার্ক বো চংলাক কিন্তু নিনি রেডুলে আপনি বিশেষ কিছু খানাই মানকু

0: an bangenyo redu no seng kun somoy sibiri me ko ta busa zora nang kuk mani nang guin tongo jodio advance sung thana ta buk technical onik tu ni digital de mobile ro kun seng sob kisu mani tongo hai phano ori di uno seng narnani obishoi nango khana nango redu ni bisim sei obuna chini nang kuk mani ta chu an bangenyo ang ko bogo redu tu redu khana bangai debo khana musumo de chini
1: যে আজ আজ খানায় রং বড় চার পাঁচজনা
2: আমা হাইয়া যে চিং তো অর নুগুই তো সাবো কল খাই হাই না যে সঙ্গে কল খাই সঙ্গে কল রিসিভ খাই আবো যে সালব্রম কক সাই দায় যে সালব্রম ব্রক জানি জানি মুচুংথিন বরক খায় বংনি ইন্টারেস্ট বংনি হামজাক মানি জরানি বিশিংতেই বরক খাইলায় কক সালায় রেডিও না হামজাক মানে বাকি নাসিংই তো বরক জরা আপনি বাকি নম সালব্রম নাইকে খাই দি নাই খাই দি কিসা জরা তো গিয়ে নাই নাই ককমা সালাইনাই তাকো
1: টপিক টপ দিয়ে
2: বেলে বেলে নহামাই নাংকমানি ককলাম রকনে বাকি নাই খাই দি পান্তান আও চিনি যে রেডিও হামজাকাই পান্ডা হামজাকাই রকনো আনো হাই সানা মসঙ্গো চিনি কবংমা লিসনার কবংমা খানানাই রক রক দো সালব্রম যে রকম কক সাও এবার বাকসা বাকসা কে কক সাইমিয়া তামনি হিংকাই চিনি জরা বেলাইন কিসা আপনি বাকি সেসং যত বাই গ্রং হরমায়া হ্যালো
3: হ্যালো
2: ফুঙ্কাহাম দেখো
3: ফুঙ্কাহাম আর সুভজিৎ ভাই দেবো
2: সুভজিৎ
3: তো বেলাইন না ফুঙ্কাহাম আমার খানা কো
2: দেখো সুভজিৎ নং কিসা নিনি বকুক বাই ফোন কিসা হাসালে শাকাঙ্গাই চাওনে ও কচার কিসা কেরে কেরে নি তো মতা
3: আরে ও তাম ডিসটার্ব খতাবো এ গাম দেই রে কাও সালাম হুসুর
2: কিসা বুকক বাই হাসালে ছাই নাই লাসা বেলাই দে বুকক
3: হাসাল হাসাল ছাই রে
2: এই তাব খানি নি ক্লিয়ার ন সরাই সরাই ন খনা কা
3: দাদা দাও খনা কা না এই আমন তাই গরে রেডি তো কোবো
2: খালি তাকুক সুভজিৎ নাকার সানজাও নিনি সাইমিয়া আবার নেটওয়ার্ক ইস্যু দা তামনি বাকি খানা নিনি ফোন নি দা মশাস দেরা মূর দং নিনি খরাং কোন পান খালি আং আবার বাকি ফোন কাট খাই মার খা নাইকে না হাই অজর সব দং হ্যালো ফুঙ্কা হাম
4: ফুঙ্কা
2: হাম আও লামসগন নাও বুকু পান্ডাও
4: সুভজিৎ

0: ਅਸੀਂ ਸਾਹਮਣੇ ਮੈਂ ਤਾਂ ਤਾਂ ਕਿ ਕਿਸ ਕੀ ਨਸਤੋਂ ਆਬੋ ਸਿੱਖ ਨਾਰੋ ਜੇ ਜਵਾਨ ਸਿੱਖ ਨਾਰੋ ਬਰੋ ਨੋ ਖਨਾਰ ਨਾਨ ਬਾਂਗੇ ਬਰੋ ਨੋ ਤਿਸ਼ਾ ਤੋਂ ਆਬੋ ਸੇਚੋਂ ਨਾਨ ਬਾਂਗੇ ਬਰੋ ਨੋ ਤਿਸ਼ਾ ਕੇ ਗੁਰੂ ਰਨਾ ਮੁਖ ਚੋ ਤਾਂ ਤਾਬੁਨ ਸਿੱਖ ਨਾਰੋ ਕੇ ਤੋ ਆਬੇ ਐਥੇਂ ਰੇ ਦੀ ਉਨੋ ਕੇ ਸਾਈਸ ਮੰਨਿਆ ਤਾਂ ਆਬੋ ਤਾਂ ਮੋਸ ਤਾਂ ਬਾਈ ਕੇ ਪਾਂਦਾ ਕਲਾਈ ਤੋਂ ਆਬਰੋ ਸੇਚ ਮੇ ਬਰੋ ਕੇ ਤੋ ਬਿਸਤਿਰ ਬਾਈ ਬਰੋ ਤਾਂ ਨੇ ਫੇਸਬੁਕ ਵਾਸਤਾ ਯੂਟਿਊਬ ਆਬਾ ਹਯੋਸ ਤਾਂ ਉਦੋ ਜਿਹੇ আরন ইসহাই আবো তুমি এ ফেননি বিশিংসে নিনি যে বা সুরুং জাংনে তো ওয়ান সুরুং জাংনে কক সাই জংগাগো নিনি আরো বে বাং সাজা হচ্ছে আবো এ পঞ্জা ক্রিওস্তা এ ফেননি বিশিং পেশে সুরুং জাংনে কর বাংমা তো আবো নিনি তো ইসহাই আবো নিনি আবো ফেসবুক খান তো আরো সুরুং জাংনে কক সাই আরো মুংশা উই আসু কো কাম সালিনে বুকরিং তো নিনি আরো নি এ ফেন নো তো বন তো ওই সরকার সাজাও চমনি সমু কাহানা মুখাজ করুন যাবে কি আ বাজে ওই বাংলাদেশ সাইমালি আমেদান আনকে এতনকে বেলাই নেসরাই নিছি চাবাও কি মান আমি মা বাবা প্রমান সাই আ এতন যে কক হাম সাজাও খনাওই আম বুঝি নার মা আ প্রমান সে আং রং কুক মা হাইকে মা তো কি নি
1: আও বেলাই নো হাম ভাই তা খুব অজরা নং করং হরমানি বাগাই নাই হাম ভাই মায়া ফরণ তামখান তাকেছে কক সানানো বসং থাইন জিনি বুক সালাঙ্কা তাক বসাও জিনি মা ফরং মানেসাই গাহাম হি তো সাকা হাইফন কক নো তো বেলাই নো খাটক সাকা হাইফন সানামু সঙ্গ আরক খারকতা বাইদি মা ফানি নাই তো কেব করি হাসাকাও হ্যাঁ দা না মাফা গাহাম পানো হামাপানথং চো হা সাকা তোবনাই সালতাল ফ্রংনাই তো চিনি বোমা বুফানো আবার বাকি বোমা বুফানি তুলনা সঙ্গ কেবাই খাইমিয়া এবার তামি সানি সুইমেয়া কেবাই আবনি বাকি আও যতন তো বেলাই নাংকুকমানি নহনি সও হাইফানো কখনো কান কিসে সানা মুসংগা তা তো ধরো হাইফানো আনি কখনো কুবন তি খেয়ে তাওয়ান সুখ দি আংতো কিসা সানামু সংমানের বাকি কাহাম নো বেলাই নাংকুক মানে কক লাম রক নো তাকে সে কক তুক নাকি না সাবো হ্যালো
2: ফুঙ্কাহাম ম্যাডাম
1: ফুঙ্কাহাম দা খুক লাম সঙ্গ বান্ধব খুলুম গান নব খুলুম ইয়াফর তিনি হাই সাল জড়াবো দশাগ্রে দিন দা খুক চিনি কক বর্তমানও রেখি নাই অল ইন্ডিয়া রেডিও চেংজাকমানি কগিয়া রেডিওনি বিশংথেই চ তামন তামো রক সরংলাই এবার রেডিও সিনি বাকি বসুক জরতে কাহাম রক লাম তবুখা আমা হাইরক নরগিতা বলাই
2: নাংমানি নকাছে দুনিয়াও ওহাইঙ্গো কাছে আবিষ্কার ও রেডিও ওয়ানামাসিংসা রেডিও আবিষ্কার মানে বিশংথে ফিডব্যাক হব ন লাই কাহাম লাই ওয়াই আমারি সুবখা রেডিও ও দক্ষক কাছে মান খাসকে আজি তাইলে তো রগ রহর বলা
1: আও
2: ও রেডিও থাইসা রহর মা বানো বিনি বসুক যে তোর কাছে মাম
1: বরম বরম মান
2: রেডিও ফুটা রহর গান গান সে পা ও রেডিও মাম খা তাই বসুক যে মানে আর রেডিও নি রেডিও মানে রেডিও খানায় লাভ করেই রকম দেবা
1: আবিষ্কার

0: এডি বেছেন কেননা না ওটা ওটা তিনি যে কোনো কক্তমা অহায়ু মেছেন রেডি মেছেন তিনি মানি না আবার তো খরচ রই সঞ্জরা বিন বাগে রেনা না যায় আবু তিনি অ্যান্ড্রয়েড মোবাইল বা যে কোনো মোবাইল বেছেন খানাই মানে
1: যা জায়গা ফান তং খানাই মানে সব
0: আমি তং করতে যাব এ দফানি হুকুম হুকুম রওনা গো পিছাকা রেডি হই নি তুমি
1: ম্যাডাম তামনি হিঙ্গাঙ্গাই জড়া কিসা বা সঙ্গ যত বেকক সাইমিয়া আপনি বাগাই চিনি জলাব পাইরে রং খাবা বেলাই না হামবাই দেখো গাই তিনি চিনি জড়াব পাই ফাইকাবা চিং তিনি তাই ককলাম ককটু ইয়াসাক লাইলিয়া এক মিনিট সতং সোয়ানিয়া ফাও আপন বাগাই আগাসক ককটু ইয়াসাক লিয়া দো গাই সঙ্গে সালসা ককলাম সালাইনাই ওপর রুগাইনাই জরামা ফিকা হাঙ্কাই আঙ্কাই চিনি ককলাম সালাই মানে চিনি সালকামা পান্তাও রেডিও নগাইনাই রেডিও সিনি বাকে আইমানো আঙ্কাই বেলাই নব কাছে পুইতো থাকো রেডিওতে সঙ্গে জরা খামানি জরা সাইমান মানি এবার যে কক খামানি আবো বেবাক নয় তাই কুকুবই হই চ সাইমানো আপনি বাকি ন রেডিও নি জরাতই সঙ্গ চলে ও চিনি ইয়াকি গড়ি মোবাইল লিংথং সঙ্গ রেডিও নি টাইম বাই মা মিলি রব তামি হাই যে জরা অর সাজাগো চাগাব বেলাই ন সয় আহঙ্গে তিনি পান্দা সঙ্গ সিতং তিনি
2: আকাশবাণী খবরপত্রী প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভাস্কা দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় সম্প্রচার দিবস। ১৯২৭ সালের আজকের দিনেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। ভারত ও জিম্বাবোয়ের মধ্যে প্রথম টি টোয়েন্টি ক্রিকেট আজ হারারেতে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবর। উত্তর ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভাস্কার দাভকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। উত্তর ম্যাসিডোনিয়ার স্কোপিয়েতে আকাশবাণীর সংবাদদাতা শুভশ্রী মহাপাত্রের সঙ্গে কথা বলার সময় শ্রীমতী দাভকোভা জানান যে তিনি আগে থেকেই ভারতের দীর্ঘ ইতিহাস ও আধ্যাত্মিকতায় গভীরভাবে প্রভাবিত ছিলেন। তিনি বলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পর তিনি মুগ্ধ হয়েছেন।
3: What is the most important? You have to be proud indeed of your nation. You have to be proud of your history. But also India has a woman as the president that is really something special, knowledgeable, with deep feelings, emotional intelligence.
2: এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল উত্তর ম্যাসিডোনিয়ায় মিউজিয়াম অব দ্য সিটি অব স্কপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করেন। রাষ্ট্রপতি বলেন মহাত্মাজির জন্ম ভারতবর্ষে হলেও তাঁর সত্য ও অহিংসার বার্তা সমগ্র মানবজাতির সম্পদ। তিনি বলেন সংঘর্ষ, অসহিষ্ণুতা

এবং বিভাজনের সম্মুখীন বর্তমান বিশ্বে গান্ধীজির বাণী ও আদর্শ আজ অত্যন্ত প্রাসঙ্গিক। ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি এবং অরহিডের মেয়রের সঙ্গে তিনি বিখ্যাত অরিড হ্রদ পরিদর্শনও যান। তিন দিন সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি আজ দুদিনের সফরে রোমানিয়া যাচ্ছেন। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকু সোদ্দান, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ইলি বোলোজান, সেনেটের সভাপতি মির্চা আভ্রুদিয়ান এবং চেম্বার অব ডেপুটিজের সভাপতি সরিন গ্রিন ডিয়ানুয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রোমানিয়া ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। রাষ্ট্রপতি ভারত রোমানিয়া বাণিজ্যিক ফোরামে ভাষণ দেবেন এবং সে দেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে নিয়ে ছাত্র সমাজের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়াও উপযুক্ত নয়। তিনি দিল্লিতে সাংবাদিকদের সামনে কথা বলবার সময় বলেন যে এটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত।

0: বিজেপির বরিষ্ঠ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট পেপার ফাঁস ইস্যুকে নিয়ে ছাত্র সমাজের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয় এবং এই বিষয়টি থেকে রাজনৈতিক সুবিধা নেওয়াও উপযুক্ত নয়। তিনি দিল্লিতে সাংবাদিকদের সামনে কথা বলবার সময় বলেন যে এটি গুরুতর সমস্যা এবং এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হওয়া উচিত। শ্রী নাড্ডা বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করছে। তিনি সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন যে সংসদে নিট ইস্যুতে আলোচনার জন্য সরকার প্রস্তুত এবং বিরোধীদের বিতর্কে অংশ নেওয়া উচিত।
1: লগভগ 150 পেপার লিক কে বারে মে উনহোনে চর্চা কি, ইয়ে যাঁচ কা বিষয় হ্যায় অর সরকার এক জিম্মেবার সরকার হ্যায় ইসলিয়ে নিশ্চিত রূপ সে হরেক বাত কা জবাব যাঁচ কে সাথ সাথ জনতা কে সামনে দেশ কে সামনে দুধ কা দুধ অর পানি কা পানি রখেগি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামোন্নয়ন, কৃষি, সমাজকল্যাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক কল্যাণের কথা মাথায় রেখে সংস্কারমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং তরুণদের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগে রূপায়ণে এক যৌথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উপরও তিনি জোর দেন। শ্রী মোদী বলেন, দেশে ক্রীড়া পর্যটনের বিকাশে একটি আন্তর্জাতিক স্পোর্টস হাব হিসাবে ভারতকে তুলে ধরতে হবে। পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, সরকার 2033 সালের মধ্যে অন্তত 5টি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্মল মডিউলার নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়েছে। লোকসভায় গতকাল এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংসদ শান্তি আইন 2025 পাশ করেছে, যার ফলে পারমাণবিক শক্তিক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। অস্ত্রের বিষয়বস্তু প্রদর্শনের দায়ে গত 2 বছরে সরকার দেশের অভ্যন্তরে 50টি ওটিটি প্ল্যাটফর্মে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। লোকসভায় গতকাল এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার নিয়মিতভাবে ওটিটি প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে। কেন্দ্রীয় প্রবীণ আইএস আধিকারিক অনুরাগ জৈনকে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও হিসেবে নিয়োগ করেছে। ডিপার্টমেন্টাল অব পার্সোনাল অ্যান্ড ট্রেনিং গতকাল এক নির্দেশিকায় জানিয়েছে, মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এসএসসি এই নিয়োগে অনুমোদন দিয়েছে। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের আজকের দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বম্বে স্টেশন থেকে দেশের প্রথম রেডিও সম্প্রচার শুরু করে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হয় অল ইন্ডিয়া রেডিও। 1956 সালে রেডিও সম্প্রচার ব্যবস্থা আকাশবাণী নামে পরিচিত হয়। বহুজন হিতায়ও বহুজন সুখায়ও এই মূল মন্ত্রকে পাথেয় করে 1927 সাল থেকে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে রেডিও। তথ্য সংবাদ পরিবেশন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার আজও নিজস্ব জনপ্রিয়তা বজায় রেখেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনএল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলা টানা 12 দিনে পড়ল। উভয় পক্ষই অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড আবারও জানিয়েছে যে এই হামলার লক্ষ্য হল হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক করা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে ওই প্রণালীতে ইরান কোনো জাহাজে গুলি চালালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবারই তাদের একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরকাচি বলেছেন, তার দেশ আক্রান্ত হলে পাল্টা আক্রমণের নীতি গ্রহণ করবে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে বিশেষ করে সে দেশের পরিকাঠামোর উপরে যে কোনো ধরনের হামলার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরাভ বলেছেন, ফিলিপিন্সে আসিয়ান বৈঠকের ফাঁকে আজ তিনি মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসবেন। লাভরাভ জানিয়েছে, মঙ্গলবার ম্যানিলায় এটি অনুষ্ঠানে রুবিওর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সেখানে

আজকের বৈঠকের সূচিটি নির্দিষ্ট হয়। তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে অঙ্কোরেজে রাশিয়া মার্কিন শীর্ষ সম্মেলনে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, আমেরিকা তা থেকে সরে আসেনি বলেই তার বিশ্বাস। এদিকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেট মার্কিন সেনেটারদের জানিয়েছেন যে বাণিজ্যিক জাহাজের উপর ইরানের নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীর আশেপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষিতে রাশিয়া ও চীন ইরানকে সহায়তা করে চলেছে। হারারেতে তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ও জিম্বাবোয়ে মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারত এই একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় এবং রবিবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলবে। চাংঝাউতে আয়োজিত চায়না ওপেন ব্যাডমিন্টনে ভারতের পি ভি সিন্ধু, আয়ুষ শেঠি এবং লক্ষ্য সেন সিঙ্গলস বিভাগের প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ 16 উঠেছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু রাউন্ড অফ 32 লড়াইয়ে স্বদেশের উন্নতি হুডাকে 21-14, 9-21, 21-10 ব্যবধানে হারিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। উত্তর ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাফকোভা বলেছেন যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা হওয়া অত্যন্ত গর্বের বিষয়। তিন দেশ সফরের শেষ পর্বে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়া যাচ্ছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদের সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। খবর শেষ হল, পরে খবর স্থানীয় সংবাদের পরেই।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী খাটসি পূজা ও মেলা গতকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খাটসি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ত্রিপুরা ঐতিহ্য ও সংস্কৃতির তীর্থভূমি রূপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভারত শ্রেষ্ঠ ভারতের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। রাজ্য সরকার ত্রিপুরার ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। খাটসি উৎসব সেই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। মেলার চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী, সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে খাটসি মেলা কমিটির উদ্যোগের এবছরের খাটসি উৎসবের ভাবনা নির্বাচন করা হয়েছে এক পের মা কে নাম বলে উল্লেখ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে সাত দিন সরকারি উদ্যোগে খাটসি মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ গতকাল থেকে শুরু হয়েছে। সাত দিনব্যাপী খাটসি উৎসব মেলা আগামী 28 জুলাই পর্যন্ত চলবে। সুপ্রিম কোর্ট গতকাল রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিচার বিভাগীয় আধিকারিকদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 61 বছর করার বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সারা দেশে জেলা বিচার বিভাগের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর করার দাবিতে দায়ের করা একটি আবেদনের শুনানির সময় এই নির্দেশ দেয়। বিশ্ব বাণিজ্য সংগঠন WTO সদর দপ্তরে অনুষ্ঠিত অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সংক্রান্ত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে বিশ্ব বাণিজ্য দেশের ক্রমবর্ধমান ভূমিকার উপর গুরুত্ব দিয়েছে ভারত। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় ভারতের যোগসূত্র এবং বাণিজ্য চুক্তির বিস্তার, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, উন্নয়নশীল দেশগুলোর পারস্পরিক সহযোগিতার প্রতি সফল সমর্থনের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার প্রয়াসগুলি তুলে ধরেন। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, অন্তর্ভুক্তিমূলক বিশ্ব বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারত একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। 19টি জেলা প্রশাসনের উদ্যোগে ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় বিপর্যয় মোকাবিলা বিষয়ে বিদ্যালয় নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানান, জেলার 50টি বিদ্যালয়ে NDRF, আপদা মিত্র, সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা এই কর্মসূচিতে যোগদান করছে। বিপর্যয়ের সময় এবং তারপরে ও আগে করণীয় বিষয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অবহিত করা হচ্ছে। আগামী 27 আগস্ট পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়গুলোতে এই কর্মসূচি।

চলবে। ত্রিপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী ভাড়ায় আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ করে দিতে ICAR এর উদ্যোগে আওতাধীন কৃষি বিজ্ঞান কেন্দ্র ও মেঘালয় সেন্টারের সহযোগিতায় দুটি নতুন কাস্টম হায়ারিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি এবং হাতাইকতের হুকুমু এগ্রোফেড এই দুটি কৃষক উৎপাদক সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে মাত্র 10% কৃষি যান্ত্রিকীকরণকে 50% উন্নীত করার লক্ষ্যে এই কেন্দ্রগুলি থেকে কৃষকদের বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে, যা চাষের খরচ কমিয়ে উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। কেন্দ্রের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন VBG রামজি প্রকল্প নিয়ে খোয়াই ব্লকের উত্তর সিঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে গতকাল বিজেপি চেয়ারমা শক্তি কেন্দ্রের উদ্যোগে গ্রামসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। সভায় মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, 2047-এর মধ্যে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে প্রতিটি গ্রামকে শক্তিশালী করা জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপে জনগণ হিন্দি বা ইংরেজিতে তাদের মতামত আগামীকাল পর্যন্ত পাঠাতে পারবেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় নবোদয় সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় বিজয়ী দল 3-1 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় সিপাহী জেলা, গোমতী ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 17.6 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু ভারতে উত্তর মেসিডোনিয়ানী বিশৃঙ্গ রাংথং হালক তৈ বক্রাক ক্লাইনানী কবক মুং নারখা মিয়া স্কর্পিওব বানিয়া ফুরাম কক নারকমাবো রাষ্ট্রবক্রক শাখা বানিয়ানী লগি লগি রাংবক সিনমুং তাংসেপ তৈ কতালসনা মুং সেপনি বিশৃংতৈ জরা কদকমানী হালক সংসাইতি সানানী নাংথাই রাষ্ট্রবক্রক তৈ বসাকা তাবুক বানিয়া অংথতক তং হালক নাংমানি শেখ কিচা অং ফিয়াবা অ জরানী বিশৃঙ্গ আব বাক নই অঙ্গিমানো চুবামুংনি দিখিল ডিজিটেল সেপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিথি স্নামঘর শাখাম সেপ্তে তংখর গদাল জাক ফাননি শাখা ফান বকশিনকা রাষ্ট্রবক্রক ভ ভারতনি ডিজিটাল পাবলিক তাংবেখ্রেপ্তে ইউপিআই নি হামক্রাইনি কক্ষুরসাওই রাং বকশিন মুং তাই চেতন বাংরানী কবক মুং নারেখা ইয়াঙ্গো কাইথাম হাকতর বেড়াইমানী পায়ে রাষ্ট্রবক্রক তিনি রুমানিয়াও থাঙ্গানো শালচনি রমই লাইবুমা গনাং খারচি মতাইতে মানিক মিয়ানি সিমি কচাম আউলিনী চিব্রই মতাই তংথারনগো চেংজাখা ফুঙ্গ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা আবনো চেঙ্গে রেখা মন্ত্রীয়করা কক নারকমাবো শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী কাইসা ভারত কাহামকুক ভারত স্নামতিসানা নাহার মুংনি কাইসা নাংকুকমা দিখিল অঙ্গৈবা শাখা অব হাস্তে হাপাং ত্রিপুরানি লাইবুমা হুকুমু তাই বেড়াইখিরিন হায়ুং বেড়েমো তুনসাই রৈনা নাহারৈ সামুং তাঙ্গৈ তঙ্গো পান্ডাও লামসগৈ কক নারেখা খারচি তেরতে বাণিক কমিটিনি চেয়ারম্যান এমএলএ রতন চক্রবর্তী কখরাং ত্রিপুরা স্নামতিসানা নাহারৈ তাকলাই খারচি বাণিকনি কক বথমা নারকজাখা এক পের মা কি নাম শালচিনি রমই খারচি বাণিক মাগনা ফাংসারা বাগজাগানো আবনো কিটিংগৈ সুপ্রিম কোর্ট মিয়া হাস্তে তাই কেন্দ্রবাই নাইকলজাক আমচাই রকনি দরবার ফাংবেদেকনি অফিসার রকনি ল্যাংলা মুংমানমা উমর দক চিনি বাংরুবই উমর দক চিসা খ্লাইনা ককনো তুইয়ই ওয়ানসকনানি দাগি মুংরেখা দরবার ফাংবক্রক সূর্যকান্ত দরবার ফাং জয়মালো বাক্সি তৈ বি মোহনানি কথাজাক কাইসা বেঞ্চ হাকতর গনাঙ্গই হাঙ্কর দরবার ফাংবেদেকনি দরবার ফাং সংনি ল্যাংলা মুংমানমা উমর দক চিনি বাংরুবই উমর দক চিনি খ্লাইনানি সান মুংন তুইয়ই খ্লাইজাক কাইসা কই মুংনি হিয়ারিংনি জরাও অ দাগি মুংন রুবো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি নৈচিদক শালমারি ককতি শালনি ফুং দামসিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতর লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাত ফিল সারা থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক্ন বরকনি ওয়ানসকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরক ওয়ানসক মুংনি কক রহরই মানবায়ানো।

0: নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন।
1: শ্রোতা বন্ধুরা, আজ 30শে জুলাই, আজ ভারতীয় সম্প্রচার দিবস। আজকের দিনটি ভারতীয় গণমাধ্যমের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। 1927 সালের আজকের এই দিনে অর্থাৎ 23শে জুলাই বোম্বে অর্থাৎ বর্তমান মুম্বাই থেকে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির মাধ্যমে ভারতের প্রথম নিয়মিত রেডিও সম্প্রচার শুরু হয়। আর সেই সূচনার মধ্যে দিয়েই ভারতীয় সম্প্রচারের এক নতুন যুগের পথ চলা শুরু হয়। পরবর্তীকালে এই ধারাই বিকশিত হয়ে জন্ম দেয় অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীর, যা আজও দেশের কোটি কোটি মানুষের তথ্য, শিক্ষা, সংস্কৃতি এবং বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। রেডিওর ইতিহাস কেবল প্রযুক্তির ইতিহাস নয়, এটি মানুষের অনুভূতির ইতিহাসও। এমন এক সময় ছিল যখন একটি পরিবারের সভায় সন্ধ্যাবেলায় রেডিওর চারপাশে বসে খবর শুনতেন, গান শুনতেন, নাটক উপভোগ করতেন। আর আমার বিশ্বাস এখনও আপনারা কিন্তু রেডিওর সাথে এইভাবেই যুক্ত আছেন।

0: স্বাধীনতার পূর্ব থেকে শুরু করে আজ পর্যন্ত আকাশবাণী দেশবাসীর হৃদয়ে দেশাত্মবোধ জাগ্রত করতে এক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সীমান্তে দাঁড়িয়ে থাকা আমাদের সেনাবাহিনীর জওয়ানদের মনোবল চাঙা রাখতে আকাশবাণীর সুর, সংবাদ এবং বিভিন্ন অনুষ্ঠান এক যোগ্য উৎস। উৎসব, সংকট কিংবা যুদ্ধকাল, সবসময়ই আকাশবাণী জাতির পাশে থেকেছে। ভারতের সংস্কৃতি, ভাষা এবং ঐক্যের প্রতীক হিসেবে আকাশবাণী এক অমূল্য প্রতিষ্ঠান, যা আগামী দিনেও দেশাত্মবোধ জাগিয়ে রাখতে অবিচল থাকবে।
1: আর আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যাশা, ভারতীয় সম্প্রচার আগামী দিনেও সত্যনিষ্ঠ তথ্য, সুস্থ বিনোদন, সামাজিক সচেতনতা এবং সাংস্কৃতিক ঐক্যের বার্তা বহন করে দেশের প্রতিটি মানুষের কাছে আরও শক্তিশালীভাবে পৌঁছে যাক।

আজ 23 জুলাই। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের 204তম দিন। বছর শেষ হতে আর বাকি মাত্র 161 দিন। 1898 সালের ঠিক আজকের দিনে অর্থাৎ 23 জুলাই তারিখে ব্রিটিশ ভারতের বীরভূম জেলার লাভপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি 65টি উপন্যাস, 53টি ছোট গল্প সংকলন, 12টি নাটক, 4টি প্রবন্ধ সংকলন, 4টি স্মৃতিকথা, 2টি ভ্রমণ কাহিনী, 1টি কাব্যগ্রন্থ এবং 1টি প্রহসন রচনা করেন। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর 1955 সালে রবীন্দ্র পুরস্কার এবং 1956 সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং 1967 সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এছাড়াও 1962 সালে তিনি পদ্মশ্রী এবং 1968 সালে পদ্মভূষণ সম্মান অর্জন করেন। 1971 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তারাশঙ্করের উপন্যাস ও ছোট গল্প অবলম্বনে বাংলা ভাষায় একাধিক জনপ্রিয় এবং প্রশংসিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেগুলির মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত জলসাঘর এবং অভিযান, অজয় কর পরিচালিত সপ্তপদী, তরুণ মজুমদার পরিচালিত গণদেবতা এবং তপন সিংহ পরিচালিত হাঁসুলি বাঁকের উপকথা বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ শিল্পী মান্নাদের কণ্ঠে ডাক হরকরা চলচ্চিত্রের এবং সুরকার সুধীন দাশগুপ্ত আর গীতিকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই গানটির সঙ্গে জানায় তার প্রতি অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি।

শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতায় আমাদের যেহেতু একবার চোখ পড়ে গেছে, তাহলে তো আরও একটু তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিতে হয়। আজ 23 জুলাই 1856 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন আজকেরই দিনে পণ্ডিত, গণিতবিদ, দার্শনিক, কট্টর জাতীয়তাবাদী নেতা এবং যিনি ভারতের স্বাধীনতার ভিত্তি স্থাপনে

সহায়তা করেছিলেন বালগঙ্গাধর তিলক। তিনি 1974 সালের ইন্ডিয়ান হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন এবং তিনি মারাঠি ভাষায় কেশরী এবং ইংরেজি ভাষায় দি মারাঠা নামক দুটি সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে জনগণের রাজনৈতিক চেতনার জাগরণ শুরু করেন। আজ তার জন্মদিন। তৎসঙ্গে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1906 খ্রিস্টাব্দে পণ্ডিত চন্দ্রশেখর আজাদ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন বিখ্যাত বিপ্লবী। 17 বছর বয়সে চন্দ্রশেখর আজাদ বিপ্লবী দল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যোগ দেন। তিনি বিখ্যাত কাকোরি কাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি পালিয়ে যান। 1921 সালে মহাত্মা গান্ধীর সঙ্গে যখন অসহযোগ আন্দোলন শুরু করেন তখন তিনি তাদের সক্রিয়ভাবে আবেদন এবং অবদান রাখেন। আজ 23 জুলাই ভারতের মধ্যপ্রদেশে আজকের দিনে 1906 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তাছাড়া ইতিহাসের পাতায় যদি আরেকটু নজর রাখি তাহলে বলতে হয় আজ কিন্তু আরও বিশেষ কিছু ঘটনা ঘটেছিল। 1881 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাসমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমনাস্টিক ফেডারেশনের প্রতিষ্ঠা হয়েছিল আজকের দিনে। তাছাড়া 1893 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদের আদিরূপ বেঙ্গল একাডেমি অফ লিটারেচার প্রতিষ্ঠিত হয় আজকের দিনে, অর্থাৎ 23 জুলাই। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1843 খ্রিস্টাব্দে সাংবাদিক ও সাহিত্যিক রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষ। তাছাড়া আজকের দিনে আমরা হারিয়েছিও আমাদের মাঝখান থেকে কিছু প্রভাত প্রতিম ব্যক্তিত্বদের। যতীন্দ্রমোহন সেনগুপ্ত কারারুদ্ধ অবস্থায় আজকের দিনে 1933 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ইতিহাসের পাতা থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।

এবারে কিন্তু বন্ধুরা চলে আসছি চিঠিপত্রের বিষয়ে। অতকিম বিষয়ে প্রথম চিঠিখানি লিখেছেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, এই শ্রাবণে মেঘের আহ্লাদী ঠোঁট কামড় দেবে নাকি চুমু দেবে, বুঝে উঠতে না পেরে অতকিম। উনি পই পই করে বলেছিল, যাচ্ছ যাও বাজারে ইলিশ কিনতে, ছাতা নিও, কিন্তু দোনা মোনা করে নিলাম না। এখন শ্রাবণ সোহাগ মাখাচ্ছে, কোথায় দাঁড়াব? দোকানের সামনে প্রচুর ভিড়, অতকিম দেখি ছাতা নিয়ে একজন একা দাঁড়িয়ে, ভাবার সময় নেই, সরি বলেই ঢুকে পড়ি। মুখের দিকে তাকিয়ে দেখি, ইনি তো আমাদের অজিত স্যার। রাশভারী মানুষটিকে গড় করি না প্রণাম করি, ঝুঁকতেই থাক বাবা থাক, একে তোর সঙ্গে সকালবেলায় এক রাউন্ড চড়াম চড়াম হয়ে গেছে। ছাতা থেকে বেরিয়ে এবার বাজারের দিকে, ওমা ইলিশের দাম করতেই হাতে ছ্যাঁকা, তাহলে এর বিকল্প পাবদা, ভেটকি নাকি পাঙ্গস? অতকিম পাবদাই নেই। দরজায় ঢুকতে যাব, কি গো ইলিশ সর্ষে করো, এখন যদি বলি পাবদা এনেছি তাহলে বাবা বিবাদে কাজ নেই। অতকিম বলি, যখন খাবে তখন দেখবে, লোন একেবারে উপচে পড়ছে। এখন মাছ ভাজছি, কি গো গন্ধ পাচ্ছি না কেন? কি বলি যদি রান্নাঘরে চলে আসে? অতকিম বলি, এখনকার মাছে কি আর সেই স্বাদ গন্ধ আছে, নামেই যা ইলিশ। কিন্তু পাতে দিতে গিয়ে হলো বিপত্তি,

খুবখানা সর্ষে পাবদা দিয়েছি। অমনি বলে কি না, এ কি শিশু খোকা নাকি কিশোরী ইলিশ গো? আমিও ঝামটা মেরে বলি, উনি গর্ভবতী ইলিশ, রূপনারায়ণে খেলতে এসে ছোট হয়ে গেছে, তবে তুমি ডিম পাবে এটা হলপ করেই বলতে পারি। গন্ধ তোমার ওই নাকটাই তো বন্ধ, স্বাদ মশলার ছক্কা, অত কিম হারও মানব না, প্রেরক পুষ্প সাঁতরা আটবেড়িয়া হাড়ি ঝামা পূর্ব মেদিনীপুর।

শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বে, শুনছি আপনাদের অনুভবের কথা। পরবর্তী চিঠিখানি পাঠাচ্ছেন চৈতালি মণ্ডল, দয়াপুর গ্রাম, সুন্দরবন কোস্টাল থানা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। কি বলতে চাইছেন বন্ধু, চলুন আপনাদের পড়ে শোনাই। প্রিয়, লিখছি তোমায়, সংসারে নামক রুক্ষ জমিতে সকলেই বীজ বনে, কিন্তু সফল হয় কজন? যারা সততার বীজ বনে প্রতিনিয়ত সংযমের জল ঢালে, তাদের জমি থাকে অনুর্বর। আর যারা সততার বীজ বনে লোভ আর আত্মসুখ নামক কীটনাশক ব্যবহার করে, তারা ঘরে তোলে ফসলের সম্ভার। অত কিম, সৎ নির্লোভ মানুষের দৈন্য পীড়িত সংসারে কেবল নুন আনতে পান্তা ফুরয়। তারা মিথ্যা প্রলোভনের ফাঁদে আত্মাহুতি দেয় না, অত কিম। ছাত্রজীবনে আমার জীবনের লক্ষ্য নামক রচনায় লিখেছিলাম, চিকিৎসক হতে চাই। আরও দু একটি ক্ষেত্রেও কিঞ্চিত মেধা ছিল, যেমন ছবি আঁকা ও সঙ্গীত, অত কিম। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গৃহিণীর পদ মর্যাদায় অলঙ্কৃত করেছি, সঙ্গে গৃহশিক্ষকতার পেশা বেশ আছে। উচ্চাকাঙ্ক্ষার প্রাচুর্য নেই অর্থ সম্পদের লিপসা, অত কিম। অসুখী রাজার মতো সুখী মানুষের জামার খোঁজে দেশে দেশান্তরে ঘুরে মরতে হবে না আশা করি। শুভেচ্ছা সহ চৈতালি মণ্ডল, গ্রাম ও পোস্ট অফিস দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা।

বন্ধুরা, এবারের চিঠিখানি লিখেছেন চিরশ্রী পাল গড় দরজা বিষ্ণুপুর থেকে। তিনি কি লিখছেন চলুন শোনা যাক। প্রিয় অভিজ্ঞাপন, তুমি এবারের বিষয় দিয়েছ অত কিম। এই বিষয় নিয়ে লিখতে গেলে আমাকে একটু ছোটবেলায় ফিরে যেতে হবে। অভিজ্ঞাপন, ছোটবেলার সেই দিনগুলি কত নির্ভেজাল ছিল জানো? কত মায়া মাখানো ছিল, স্কুল, বন্ধুবান্ধব, পড়াশোনা, খেলাধুলা। ঠাকুমার কাছে রূপকথার গল্প শোনা, আর মায়ের কাছে একটু আধটু বকুনি, এই ছিল সহজ সরল জীবন। তারপরে এলো কৈশোর, এবং পরে কৈশোর ছেড়ে যৌবন, এলো সাংসারিক জীবন। তারও একটা আলাদা আনন্দ, নতুন অন্য এক জীবন। স্বামী, সংসার, সন্তান মানুষ করা, তাদের লেখাপড়া, স্কুল, টিফিন তৈরি, কতই না ব্যস্ততা। তবে তখন আবার ওই মোবাইল নামক যন্ত্রটির আবিষ্কার হয়নি। এখন যেমন কোনো কাজ খুব সহজেই ফোনের মাধ্যমে হয়ে যাচ্ছে, তখন কিন্তু কোনো দরকার হলেই আমাদের সেইখানে গিয়ে কাজ সমাধান করে আসতে হতো। শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। ক্রমশ সন্তানরা বড় হয়ে এখন যে যার কর্মস্থলে, কর্তাও চাকরি থেকে অবসর নিয়েছেন, তারও আর সে ব্যস্ততা নেই। বাড়ির লোক সংখ্যা কমে গিয়ে এখন আমরা মাত্র দুজন। জীবন যেন কেমন হয়ে গেছে, কেমন যেন থমকে গিয়েছে। সুতরাং অত কিম, এভাবে জীবন থমকে গেলে চলে?

না নিশ্চয় চলে না, আবার নতুন করে শুরু করলাম। কর্তা বিভিন্ন গাছ লাগিয়ে ছাদ বাগান বা উঠোনেও ছোট ছোট টবে নানান রকম গাছ সংগ্রহ করে সেই গাছের নিয়মিত পরিচর্যা করে সময় কাটাতে শুরু করলেন। এখন কোথা দিয়ে সময় পেরিয়ে যায় তার বুঝতেই পারা যায় না। ব্যস্ততা মন খারাপের সবচাইতে বড় ঔষধ। আর আমি রেডিওর সব অনুষ্ঠান লেখালেখি আরম্ভ করলাম। সংসারের কাজ সেরে যে সময়টা হাতে পাই সেটা আমার লেখালেখিতে খুব ভালোভাবে কেটে যায়। কাজ করতে করতেই আমি সারাদিন রেডিও শুনি আর ওই লেখালেখির বিষয়গুলি নিয়ে চিন্তা করি, যেগুলি আমার মনের দ্বার রক্ষীর কাজ করে। মাঝে মাঝে কর্তার সাথে সেই গাছের পরিচর্যাতেও সাহায্য করি। সুতরাং অত কিম, এভাবেই সময় বেশ ভালোই কেটে যাচ্ছে। অভিজ্ঞাপন চিরশ্রী পাল, গড় দরজা, বিষ্ণুপুর।

শ্রোতা বন্ধুরা, শুনছিলাম আপনাদের অনুভবের কথা লিখছে তোমায় পর্বে। আর এইভাবেই আপনাদের অনুভবের কথা কিন্তু লিখতে ভুলবেন না। অবশ্যই আমাদের যে বিষয় রয়েছে সেই বিষয়ের উপর আপনার অনুভূতির কথা লিখে পাঠাবেন, আমরা কিন্তু অপেক্ষমান থাকি। আর এইবার সময় বলছে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখবার। উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র এর গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে 2026-2027 যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। লোকনৃত্য, লোকসঙ্গীত, বাঁশ, বেত, কাঠ খোদাই, যাত্রা, মুখোশ তৈরি, বিশেষ করে এই অঞ্চলের মৃতপ্রায় বা লুপ্তপ্রায় সংস্কৃতির বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন 45 থেকে 70 বছর বয়সী ব্যক্তি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সহকারী নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্যকে 15 থেকে 25 বছরের 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। গুরু প্রতি মাসে 7,500 টাকা, সহকারী প্রতি মাসে 3,750 টাকা এবং শিষ্য প্রতি মাসে 1,500 টাকা সাম্মানিক পাবেন। আবেদনকারীকে উপযুক্ত নথিপত্র এবং বায়োডাটা সহ সংশ্লিষ্ট রাজ্যের আর্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31 আগস্ট 2026। এর জন্য আবেদন এবং বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট www.nez

0: www.zccindia.org.in এ পাওয়া যাবে। তথ্য সংস্কৃতি অধিকার দফতরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
1: রয়েছে আরও একটি তথ্য ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে। বন্যা ভূমিদশ এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সিপাহীজলা জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। বন্যা ভূমিদশের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা রয়েছে। সিপাহীজলা জেলার জেলা শাসকের অফিসের কন্ট্রোল রুমের ফোন নম্বর হল 0381-286-7303। আরও একটি নম্বর রয়েছে 6730953909। বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের ফোন নম্বর হল 7005249124। সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর দেওয়া রয়েছে 7630056848। রয়েছে জম্পুইজলা মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর 0381-291-0322। বন্যা ঝড় জলবদ্ধতা বা যে কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ উপরোক্ত ফোন নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
0: আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতরের পক্ষ থেকে প্রকাশিত, ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যেই সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতর থেকে ডক্টর বিআর আম্বেদকর মেধা স্মৃতি পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্যে bms.tripura.gov.in পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তাহলে জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।

শ্রোতা বন্ধুরা, বৃষ্টি তো হচ্ছে, প্রায় প্রত্যেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। তাই এই বৃষ্টির সময় কিন্তু অবশ্যই নিজের যে ত্বকটা রয়েছে তার একটা বাড়তি আপনাকে সতর্কতা নিতে হবে। আসলে বাইরে যখন বৃষ্টি নামে তখন রাস্তাঘাটের কাদা জল আর বাতাসে অত্যাধিক আর্দ্রতা আমাদের শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। বিশেষ করে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের ঝুঁকি কিন্তু এই সময়টাতে সবচেয়ে বেশি থাকে। আর এই সময় কিন্তু ইন্টিগ্রেটেড মেডিসিন স্পেশালিস্ট হিসেবে বিভিন্ন ডাক্তারেরা বিভিন্ন পরামর্শ দিচ্ছে, সেই পরামর্শগুলি আপনাদের সঙ্গে খানিকটা ভাগ করে নেব। বৃষ্টিতে ভেজার পরবর্তী সতর্কতা হিসেবে আপনারা কি করতে পারেন? অবশ্যই অফিস থেকে ফেরার পথে বা কাজের প্রয়োজনে বৃষ্টিতে ভিজে গেলে বাড়িতে ফিরেই প্রথম যে কাজটা করতে হবে তা স্নান করতে হবে। কেন? বৃষ্টির জলে বায়ুমণ্ডলের ধূলিকণা এবং দূষণটা মিশে থাকে যা ত্বকে র্যাশ বা অ্যালার্জির তৈরি করতে পারে। তাই হালকা গরম জলে একটু নিম পাতা বা অ্যান্টিসেপটিভ কোনো লিকুইড আপনারা মিশিয়ে কিন্তু স্নান করতে পারেন। স্নানের পর মাথা এবং শরীর খুব ভালো করে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিতে হবে। তারপর সবচেয়ে অবহেলিত যে অংশটা আমাদের শরীরে থাকে তা হলো আমাদের পা দুটি। বর্ষায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের পা। কাদা জলে হাঁটলে আঙুলের ফাঁকে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, অনেকেরই হয়েও থাকে। ফাঙ্গাল ইনফেকশনগুলি হলে বাড়ি ফিরেই পা কিন্তু সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পায়ের আঙুলের ফাঁকগুলো শুকনো রাখুন এবং অ্যান্টি ফাঙ্গাল পাউডার কিন্তু এই সময় ব্যবহার করাটা খুব দরকার। যতটা সম্ভব বন্ধ হওয়া জুতো বা স্নিকার্স এড়িয়ে খোলা স্যান্ডেল পরারই চেষ্টা করবেন। আর অবশ্যই সচেতন থাকবেন, সুস্থ থাকবেন।

0: এবারে কিন্তু জানিয়ে দিচ্ছি আমাদের আকাশ কেমন থাকবে তার খবর। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 32.4 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের কোনো জেলায় বিশেষ করে দক্ষিণ জেলা, গোমতী এবং সিপাহীজলা জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বন্ধুরা, আজকের মতো বিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা,
1: আর আমি অপরাজিতা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অপরাজিত। তার স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 8:41 হয়ে 10 সেকেন্ড, আর এখন সময় আপনাদের কিছু ভালো ভালো গান শোনাবার, অর্থাৎ তোমায় গান শোনাবো পর্বের। আজকে সকাল থেকেই আকাশের মুখটা ভার। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে খানিকক্ষণ, আবার বৃষ্টি হচ্ছেও না, তবে সব মিলিয়ে আজকে সকাল থেকে সূর্যিমামার কোথাও দেখা নেই। আর এই মেঘলা দিনের আপনাদের সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা বাড়িতে আছেন, আজকে সারা দিনের প্ল্যান যে বাড়িতেই থাকবেন, তাদের জন্য তো অবশ্যই আজকের দিনটা একটা মনোরম দিন বলা যায়। আর যাদের আমার মতো কাজে বেরোতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে সারাদিন, তাদের জন্য আজকের দিনটা একটু হলেও চিন্তার, যে সঠিক সময়ে অফিসে পৌঁছতে পারবো কি না, সঠিক সময়ে স্কুল কলেজে পৌঁছতে পারবো কি না, কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, জল জমে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে অনবরত। তাই সবাই অবশ্যই নিজের প্রিকশনটা কিন্তু নিয়ে নেবেন, রেনকোট ছাতা সব সঙ্গে রাখবেন, কারণ কখন যে আকাশের মুখ ভার হয়ে বৃষ্টি নামবে তার কিন্তু গ্যারেন্টি ঠিক আকাশও দিতে পারছে না, ঠিক মেঘও দিতে পারছে না। আর চলুন আজকের শুরু করি তোমায় গান শোনাবো পর্বখানি। আমি অপরাজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আসলে প্রতিটি সকালই যেন নতুন করে বাঁচার, নতুন করে স্বপ্ন দেখার, আর নতুন করে হৃদয়কে সুরে ভরিয়ে তোলার এক অনন্য আহ্বান। ব্যস্ত জীবনের নানা দায়িত্বের ভিড়ে আমরা অনেক সময় নিজের জন্য একটু শান্তির মুহূর্ত খুঁজে পাই না। অথচ ভাবুন তো, একটা সুন্দর গান, একটা সুন্দর মধুর কণ্ঠ কিংবা স্মৃতিমাখা সুর মুহূর্তের মধ্যেই আমাদের মনকে নিয়ে যেতে পারে বহু বছর আগের কোনো সোনালি দিনে। সেই কারণেই তো গান কখনোই শুধু বিনোদনের নয়, গান হয়ে ওঠে অনুভূতির ভাষা, স্মৃতির ঠিকানা, ভালোবাসার প্রকাশ, আবার কখনোই নিঃসঙ্গতার নীরব সঙ্গী। আজকের এই সকালে আমরা স্মরণ করব এমন একজন শিল্পীকে যার কণ্ঠে ছিল এক অদ্ভুত কোমলতা, এক অনাবিল সৌন্দর্য এবং এক মায়াময় আবেগ। তিনি এমন এক শিল্পী যিনি কখনোই উচ্চকিত হয়ে নয়, বরং নিঃশব্দে, ধীর লয়ে, সুরের কোমল স্পর্শে শ্রোতার হৃদয়ে নিজের স্থায়ী আসন তৈরি করেছিলেন। তার গান শুনলে মনে হয় যেন এক নির্মল সকালের হাওয়া জানলার পর্দা সরিয়ে নিঃশব্দে ঘরে ঢুকে পড়ছে। তিনি আমাদের সকলের প্রিয় শিল্পী, শিল্পী সুবীর সেন। আজকে আমরা চেষ্টা করব শিল্পী সুবীর সেনের কণ্ঠে আপনাদের কিছু কালজয়ী গান শোনাবার।

চলুন আপনারা আমার সঙ্গে আছেন এই ভরসাকে সঙ্গ করে শুরু করি আজকের পর্বখানি। গান দিয়ে সুধীন দাশগুপ্তের সুর করা সুবীর সেনের কণ্ঠে চলুন এই গানখানি আপনাদের সকলকে শোনাই।

সত্যি সোনালী চোখের এই গানগুলি শুনলে যেন কেমন মনে হয় কোথাও যেন একটা পৌঁছে গেছি, যেখানে এমন কিছু সুর এবং গানের এমন কিছু কথা যেগুলো জীবনের সঙ্গে যেন কিভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। শিল্পীর কথায় আসি, আজ শিল্পী সুবীর সেনের গান শোনাচ্ছি আপনাদের। তৎসঙ্গে চলুন শিল্পীর জীবনের কিছু অজানা তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিই। 1934 সালের 24 ডিসেম্বর ব্রিটিশ ভারতের ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন শিল্পী সুবীর সেন। তার পরিবার ছিল বরাবরই সংস্কৃতি মনস্ক এবং শিক্ষিত। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার প্রবল টান। তার মা বাবা দুজনেই সঙ্গীতপ্রেমী ছিলেন। বাড়ির পরিবেশে গান বাজনার চর্চা চলত নিয়মিত। ঢাকার সেই সময়ে সাংস্কৃতিক পরিবেশে সঙ্গীতের সঙ্গে পরিচয় ঘটে তার। ছেলেবেলায় স্কুলের অনুষ্ঠানে গান গাইতেন, আর সেখানেই শিক্ষক সহপাঠীরা বুঝে যান এই ছেলেটির কণ্ঠে কিছু একটা আলাদা জাদু আছে। 1947 সালে দেশভাগের পর পরিবার কলকাতায় চলে আসে। এখানে এসেই তিনি ভর্তি হন আশুতোষ কলেজে, কিন্তু মন পড়াশোনার চেয়ে বেশি টানত সঙ্গীতের দিকে। এই সময় থেকেই শুরু হয় সুবীর সেনের সুরের পথে যাত্রা। কলকাতায় আসার পর সুবীর সেন পেশাদারভাবে গান শেখা শুরু করেন। তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সুধীরলাল চক্রবর্তী, উদয় শঙ্কর এবং পরবর্তীতে কিছুদিন পণ্ডিত সন্তোষ ঘোষের কাছেও। তার কণ্ঠে ছিল গভীরতা, কোমলতা, যা প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে আরও পরিণত হয়। তার প্রিয় শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, তালাত মাহমুদ প্রমুখ। তবে তারা কাউরে ছায়া নয়, তিনি নিজেই তৈরি করেছিলেন নিজের এক অনন্য গায়কী রীতি। তার গানের মধ্যে যেমন আছে একটা রোম্যান্টিক আবেগ, কাব্যিকতা, উচ্চারণের স্বচ্ছতা এবং এক ধরনের ধীর সৌন্দর্য, যা বরাবরই শ্রোতাকে মুগ্ধ করে চলেছে। চলুন পরপর দুখানি গান রইল আপনাদের সবার জন্য সুবীর সেনের কণ্ঠে।

বলছিলাম আপনাদের কিছু মজাদার অজানা তথ্য শিল্পী সুবীর সেনকে নিয়ে বলবো। শৈশবে সুবীর সেনের মূল স্বপ্ন ছিল পাইলট হওয়া, কিন্তু ভাগ্যের র্যাডার ঘুরে গেল সুরের দিকে। এক স্কুলের অনুষ্ঠানে তার গায়কি এবং গলার সুরে এক শিক্ষক মশাই বলেছিলেন, তুমি যদি গান না শেখো সেটা সঙ্গীতের একটা বড় ক্ষতি হবে। আর সেই কথাটাই যেন ভবিষ্যতের ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়ায়। 1956 সালে যখন তার প্রথম রেকর্ডিং হচ্ছিল তুমি এসে ভেসে দিলে হৃদয় নিরে, তখন তিনি এতটাই নার্ভাস ছিলেন যে প্রথম টেকে গানের মাঝখানে ভুল করেছিলেন। তখন স্টুডিওর সাউন্ড ইঞ্জিনিয়ার তাকে বলেছিলেন, সুবীর, সিং অ্যাজ ইফ ইউ আর সিঙ্গিং টু ইউর বিলাভড, নট টু দ্য মাইক। এরপর দ্বিতীয় টেকে এই গানটা গোল ডিস্ক হয়ে যায়। তাছাড়া হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও সুবীর সেনকে সবাই আদর করে বলতো ইন্ডিয়ান ক্লিফ রিচার্ড, কারণ তার কণ্ঠ, পোশাক, ভদ্র ব্যবহারের স্টাইল, এমনকি হাসিটাও অনেকটাই ব্রিটিশ গায়ক ক্লিফ রিচার্ডের মতো ছিল। মুম্বাইয়ের অনেক সঙ্গীত পরিচালক তাকে দ্য জেন্টলম্যান সিঙ্গার বলেও ডাকতেন। অনেকেই হয়তো জানেন না, সুবীর সেন একটা সময় অভিনয় করেছিলেন। তিনি অভিনয় করেছিলেন বাংলা সিনেমা মা ও ছেলে এবং অনুভব ছবিতে। তবে পরবর্তীতে নিজেই হাসতে হাসতে বলেছিলেন, আমি গাইতে বেশি ভালোবাসি, অভিনয়ে মুখ খোলা নয় মন খুলতে লাগে। আর বিখ্যাত সঙ্গীত পরিচালক সলিল চৌধুরীও এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি গলার সৌন্দর্যের মাপকাঠি থাকে তবে সুবীরের গলা 10-এর মধ্যে 10। তিনি বলেছিলেন, সুবীর সেন এমনভাবে

শোনাইতেন যেন প্রতিটি শব্দ মণিমুক্তর মতো সরে পড়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তোমায় গান শোনাবো পর্বে। শুনছি আজ শিল্পী সুবীর সেনের একের পর এক কালজয়ী গান। চলুন পরপর আবারও দুখানি গান রইল, তারপরেই হয়তো আমাদের অনুষ্ঠানের ইতি টানতে হবে, সময় অন্তত তাই বলছে।

বলতে পারেন অনেকটা দুঃসাহস করেই আজকের তালিকাটা প্রস্তুত করেছিলাম, এবং আশা রাখছি যে যে কটা গানই আজকে আমরা এই তোমায় গান শোনাবো পর্বে শোনাতে পারলাম আপনাদের, সত্যি আমার তো খুব ভালো লেগেছে। আর মনে করছি আজকের এই মেঘলা সকালে আপনাদেরও মন ছুঁয়ে গেছে এই গানগুলি। আর এই ধরনের গান সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে, যতদিন আমরা বাংলা ভাষাকে ভালোবাসব, আমরা সুরের মাধুর্যকে ভালোবাসব, কথার কোমলতার প্রেমে পড়ব, ততদিন এই গানগুলি কালজয়ী হয়ে থাকবে। চলুন গানে গানে বিদায় নেই। আজকের এই পর্ব থেকে শুনছিলাম শিল্পী সুবীর সেনের কণ্ঠে কালজয়ী কিছু গান। চলুন গানে গানে বিদায় নিই আজকের এই পর্ব থেকে। সর্বশেষ গানটি আপনাদের সবার জন্য।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শান্তিনবিপী ঐতিহ্যবাহী খাঁচি পুজো ও মেলা গতকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা খাঁচি মেলার উদ্বোধন করেন। এবছর খাঁচি উৎসবের ভাবনা এক পের মা কে নাম। এই উদ্যোগের অংশ হিসেবে সাত দিন সরকারি উদ্যোগে খাঁচি মেলায় আগত সমস্ত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে নানান প্রজাতির গাছের চারা বিতরণ শুরু হয়েছে। কেন্দ্রের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন প্রকল্প নিয়ে খোয়াই ব্লকের উত্তর শৃঙ্গিছড়া গ্রাম পঞ্চায়েতে গতকাল বিজেপি চেরমা শক্তি কেন্দ্রের উদ্যোগে গ্রাম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, জেলা পরিষদ সদস্য এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের সহযোগিতায় বিপর্যয় মোকাবিলা বিষয়ে বিদ্যালয় নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভ্রজিৎ নাথ জানান, জেলার 50টি বিদ্যালয়ে এনডিআরএফ, আপদা মিত্র, সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকেরা এই কর্মসূচিতে যোগদান করেছে। বিশ্ব বাণিজ্য সংগঠন WTO এর সদর দফতরে অনুষ্ঠিত অষ্টম বাণিজ্য নীতি পর্যালোচনা বৈঠকে ভারত স্বচ্ছ এবং বৈষম্যহীন বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা সংক্রান্ত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে বিশ্ব বাণিজ্যে দেশের ক্রমবর্ধমান ভূমিকার উপর গুরুত্ব দিয়েছে ভারত। বিপর্যয় ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে জেলার ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে স্থাপিত সাইরেন প্রত্যেক শুক্রবার সকাল 11:01 থেকে সকাল 11:02 মধ্যে বাজানো হবে। একদিনে একই সময়ে জেলার সকল মহকুমা এবং ব্লক কার্যালয়ে এই সাইরেন বাজানো হবে। ত্রিপুরায় ICAR এর উদ্যোগে আওতাধীন কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং মেঘালয় সেন্টারের সহযোগিতায় নতুন দুটি কাস্টম হিয়ারিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। রাজ্যের বন এবং পরিবেশ মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মার উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বাগমা এগ্রি প্রডিউসার কোম্পানি এবং হাতাইকতর হুকুমু এগ্রোফেড এই দুটি কৃষক উৎপাদক সংস্থার সাথে চুক্তিও স্বাক্ষরিত হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা গত রাতের খেলায় নবোদয় শঙ্খ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দল 3-1 গোলে মৌচাক ক্লাবকে

হারিয়ে দেয়। আগামী চব্বিশ ঘণ্টায় সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই। আরও একটা নতুন পর্ব নিয়ে আমি আপনাদের বন্ধু অপরাজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের বড়ই পছন্দের পর্ব বলছি তোমায় নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 9:15 হয়ে 2 সেকেন্ড। আর হ্যাঁ, আমারও আপনার বড়ই পছন্দের পর্ব বলছি তোমায়। আর বলছি তোমায় পর্বে অবশ্যই আজও একটা নতুন ভাবনা, নতুন অনুভূতি নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আগামী 45 মিনিট বলা যায়। আপনাদের অনুভবের কথা শোনার জন্য আমি কিন্তু অপেক্ষমান থাকছি, তবে তার আগে অবশ্যই বিষয় সম্পর্কে আপনাদের অবগত করতেই হয় আজকে কোন বিষয় নিয়ে আমরা কথা বলছি। তবে তার আগে বলে দিচ্ছি, আপনাদের জানা আছে আরও একবারে নিয়ম মেনে মনে করিয়ে দেওয়া যে 03-81-232-6253 আমাদের এই ফোন লাইন নাম্বারটি খোলা রয়েছে। আপনারা সেখানে আমাদের ফোন করে আপনাদের অনুভবের কথা জানাতে পারেন। আর তৎসঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি 9402169965। যদি মনে করছেন কোনো কারণবশত আপনি এই মুহূর্তে আমাদের ফোন করতে পারছেন না, তাহলে আপনি ভাবনার কোনো কারণ নেই, আপনার নাম সহ আপনার অনুভবের কথা আমাদের কিন্তু লিখে আপনি পাঠিয়ে দিতে পারেন। আরেকটা ছোট্ট অনুরোধ, যারা গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন তারা এই মুহূর্তে শ্রোতার ভূমিকায় থাকবেন আর অন্যদের সুযোগ করে দেবেন কথা বলার জন্য। তাহলে মোটামুটি সব নিয়ম বোঝানো হয়ে গেল, এবারে আসি মোদ্দা কথায়, অর্থাৎ আজকে কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। জীবনের প্রতিটি মানুষেরই এমন কিছু স্মৃতি থাকে যেগুলো কখনোই পুরনো হয় না। সময় এগিয়ে যায়, মানুষ বদলে যায়, ঠিকানা বদলে যায়, কিন্তু কিছু মুহূর্ত আমাদের হৃদয়ের এক কোণে চিরদিনের জন্য রয়ে যায়। কখনো সেই স্মৃতি হাসায়, কখনো চোখ ভিজিয়ে দেয়, আবার কখনো নতুন করে বাঁচার সাহস জোগায়। মনে পড়ে কি আপনার প্রথম স্কুলে যাওয়ার দিনটা? নতুন ব্যাগ, নতুন বইয়ের গন্ধ, বাবার হাত শক্ত করে ধরে স্কুলের গেট পর্যন্ত যাওয়া, কিংবা মায়ের চোখের জল লুকিয়ে হাসি মুখে বিদায় জানানো। মনে পড়ে কি সেই বন্ধুদের কথা যাদের সঙ্গে টিফিন ভাগ করে খেতেন? ছোট্ট ছোট্ট অভিমান আবার মুহূর্তের মধ্যেই মিল হয়ে যাওয়া। আজ হয়তো কেউ বিদেশে, কেউ অন্য শহরে, আবার কারোর সঙ্গে বহু বছর কোনো যোগাযোগ নেই, তবু হঠাৎ কোনো পুরনো ছবি দেখলে মনে হয় যেন সেই দিনের গল্পগুলো এখনও শেষ হয়নি। মনে পড়ে কি গ্রামের বাড়ির সেই বিকেলগুলোর কথা? কাঁচা রাস্তা, মাটির ধারে দৌড়ে বেড়ানো, পুকুরে পা ডুবিয়ে বসে থাকা, কিংবা বিদ্যুৎ চলে গেলে সবাই মিলে উঠোনে বসে গল্প করা। হ্যাঁ, একেবারে ঠিক ধরেছেন, আজকে কথা বলছি মনে পড়ে এই বিষয় নিয়ে। মনে পড়ে এমন কিছু কথা, এমন কিছু জিনিস যেগুলো নিজের অজান্তেই মনকে ভালো করে দিয়ে যায়, আবার মনকে অনেক সময় বিষণ্ণ করে দিয়ে যায়। আজকে শুনবো আপনাদের সেই মনে পড়ার গল্প। হঠাৎ হঠাৎ যখন একাকী বসে থাকি, যখন হয় না আমরা নিজের সঙ্গে নিজের সময় কাটাই, তখন কত কিছু না মনে পড়ে। হ্যাঁ, সেই সম্পর্কেই শুনবো আজকে আপনাদের অনুভবের কথা, আপনাদের গল্প। বন্ধু রয়েছেন দেখতে পাচ্ছি ইতিমধ্যেই, চলুন বন্ধু কি বলতে চাইছেন শুনি আগে। নমস্কার।
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাঘাট মাতৃপল্লী থেকে।
0: স্বাগত আপনাকে বিশ্বজিৎ বাবু, বলুন।
1: মনে তো অনেক কিছু পড়ে, আপনি দিলেন উস্কে। আসলে মনে করারও দরকার আছে, দেখুন স্মৃতিতে রোমন্থন করার অনেক কিছু প্রয়োজন আছে। আসলে আপনাদের আলোচনায় উঠে এসছে যে ছোটবেলার যে স্মৃতিগুলি, দেখুন আমি ছোটবেলায় কিন্তু গ্রামে বড় হয়েছি।
0: আচ্ছা।
1: ছোটবেলা বলতে একদম শিশুর কথা বলছি, শিশুবেলা থেকে একবারে কলেজ পর্যন্ত আমি গ্রামেই ছিলাম। ঘটনা হচ্ছে গ্রামের পরিবেশ, দেখুন একদম বিলোনিয়ার সীমান্ত গ্রাম, একদম সীমান্তকে

0: গ্রামের পরিবেশ, গ্রাম্য পরিবেশ থাকে, কিন্তু শিক্ষার আলো তো পৌঁছে গেছিল অনেক আগে থেকে। আপনি জানেন আমাদের পাড়াটার নাম ছিল মাস্টার পাড়া। তো ঘটনা হচ্ছে গিয়ে সেখানে পরিবেশ তো ছিল যেমন শিক্ষামূলক পরিবেশ ছিল, এবং ছোটবেলায় এই যে স্কুলে যাওয়া, এই যে বর্ষাকালীন পরিস্থিতির মধ্যে কি যে একটা আনন্দ, না ভিজলো ইচ্ছে করে ভিজে যাওয়া, কালকে যেন স্কুলে যেতে না হয়। আপনি বুঝবেন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা, আজকে এই যে স্কুলের মাঠে খেলা, বইগুলি রেখে দিয়ে যে মাঠে খেলতে শুরু করে দেওয়া, সেখানে যে কাদায় একাকার হয়ে বাড়িতে ফেরা, পরদিন কোনো মতে কোনো মতে যেন স্কুলের ড্রেস দুই তিনটা থাকে না, একটাই থাকে, এটা যদি নোংরা হয়ে যায় তা কালকে দিয়ে দেবে, ব্যাস আর যেতে হবে না। এই যে একটা অপার আনন্দ, আর সবচেয়ে বেশি আনন্দের কথা মনে পড়ছে কোনটা ম্যাডাম আপনাকে বলি, আমরা ছোটবেলায় সরস্বতী পূজা করতাম। বিশ্বাস করবেন না ম্যাডাম, সরস্বতী পূজা যে করবো সে চাঁদাটা দিতে পাবো। এবার কি করতাম আমরা, তখন তো আর কারেন্টের ইয়ে ছিল না, রাস্তার পাশে হারিকেন জ্বালিয়ে আমরা বসে দেখতাম বাজার থেকে লোকজন কখন ফিরবে।
1: আচ্ছা
0: দেখুন, 10 পয়সা দিলে পরে বাহ, 25 পয়সা দিলে তো ওনার পায়ে প্রণাম করে ফেলছি, বাহ 25 পয়সা দিয়েছে উনি, একেবারে বাজার ফেরা লোকদের হাতে পায়ে ধরে জড়িয়ে জড়িয়ে, তো ছোটবেলার শিশু তো, ধরুন 8-10 বছর বয়স, 7-8 বছর বয়স, জড়িয়ে ধরছি ইচ্ছে। এটা দিয়ে যে একটা সরস্বতী পূজা সর্বজনীন ভাবে, ওকে সর্বজনীন বলবো এই কারণেই, এটা তো স্কুলে হওয়ার কথা, আমরা ছোট্ট একটা ক্লাব ওটার মধ্যে আমরা করতাম। তবে ঘটনা হচ্ছে কি, এই যে অতীতের স্মৃতি, গ্রাম বাংলার স্মৃতি, শহরে এসে তার সাথে মেলাবার চেষ্টা করি, আসলে অনেক কিছু মিলে না ম্যাডাম, অনেক স্মৃতি বারবার মনে পড়ে, কিন্তু তখন হয়তো চোখের কোনায় ভিজে ওঠে, কিন্তু সেই ওই স্মৃতিটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য দেখি আর কি ম্যাডাম। নমস্কার,
1: সেই খুব ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, সঙ্গে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আসলে স্মৃতিতে যখনই আমরা ডুব দিই, রোমন্থন করতে চাই, তখনই যেন আর থামতে ইচ্ছে করে না, মানে মনে হয় যেন আরও আরও অনেক কিছু মনে পড়ে যায়, আর সেইগুলি যদি একটু ভাগ করে নেওয়ার জায়গা পেতাম, একটু যদি বলার জায়গা পেতাম, হ্যাঁ জায়গা আছে, আজকের বলছি তোমায় পর্ব রয়েছে, আপনাদের সেই মনে পড়ার গল্প কিন্তু শোনার জন্য আমি আপনাদের বন্ধু অপরাজিতা অপেক্ষমান রয়েছে। আর অবশ্যই ডায়াল করতে হবে 03-8123-26253 এই নম্বরে। আর সঙ্গে বলছিলাম যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা রয়েছে 9402169965, সেখানেও আপনারা আপনাদের মনের কথা আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন। বন্ধুরা বলছিলাম মনে পড়ার কথা। আচ্ছা মনে পড়ে কি, জীবনের সেই প্রথম সাফল্যের দিন, পরীক্ষার ভালো ফল, বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেই রেজাল্টের দিনটা, প্রথম মঞ্চে ওঠা, প্রথম চাকরি, প্রথম নিজের উপার্জনের টাকা দিয়ে বাবা মায়ের জন্য কিছু কিনে দেওয়ার আনন্দ, সেই অনুভূতিগুলি কি কি কখনো পুরনো বলা যায়? আবার এমন কিছু স্মৃতিও আছে যেগুলো মনে পড়লে বুকের ভেতরটা একটু হাহাকার করে ওঠে। কোনো প্রিয় মানুষকে হারানোর স্মৃতি, কোনো অপূর্ণ স্বপ্ন, কোনো না বলা কথা, কোনো অসমাপ্ত সম্পর্ক। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, কে বলছেন?
2: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: স্বাগত আপনাকে শ্যামল বাবু, বলুন।
2: আজকে টপিকটা দিয়েছেন মনে পড়ে, এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছি, আজকে হঠাৎ করে এই কথাটা পাওয়ার পর আমার সেই কিশোর অবস্থার কথা মনে পড়ছে, মানে বন্ধুদের সঙ্গে।
1: আচ্ছা,
2: অনেকটা ওই ফটো অ্যালবামের মতো স্মৃতির কোণে এটা রয়েছে, সেই স্কুল পাস করা, কলেজে সবে কলেজে যাও, কলেজে যাওয়া, নতুন মানে বন্ধু, 5-6 জন বন্ধু, সেই বিকেল বেলায়

0: সাইকেলে করে একসাথে সব সব খালি ঘুরতাম, খালি বেড়াতাম, দোকানে গিয়ে ওই পান খাওয়া, আর নতুন নতুন তো একটু স্মোক করা, যদিও এখন সেটা এটাকে আমি ইয়ে করি, এইসব নতুন নতুন জিনিস। তারপরে সেই বয়সে প্রত্যেকের তো একটা ইয়ে আছে, প্রত্যেকের একটা বান্ধবী আছে বা ইয়ে আছে, হ্যাঁ, তাদের সঙ্গে ওই দেখো মানে কত রকম কৌতুক, এইগুলি একটা এত সুন্দর মুহূর্তগুলো এখন সত্যি হারিয়ে গেছে। এটা বললাম যে ওই ফটো অ্যালবামের মতোই রয়েছে, ফটো অ্যালবামে দেখলে আগের
1: কত কিছু মনে পড়ে,
0: হ্যাঁ কত কিছুই মনে পড়ে। তবু এই মনে পড়ে হঠাৎ করে আমার এই কথাগুলি বেশি করে আমার মনে পড়ছে, যাই কারণে বললাম আসলে সত্যি কথা, সেই বয়সে সেই বন্ধু বান্ধবের সঙ্গে এই যে চার পাঁচ বছর কত সুন্দর ভাবে যে কাটালাম, কোনো চিন্তা ছিল না, কোনো ভাবনা ছিল না, মা বাবার সংসারে খেতাম আর আনন্দ করতাম, আর অন্য কোনো দায়িত্ব কর্তব্য তেমন কিছু ছিল না, খালি পড়াশোনা আর আনন্দ করা এতটুকুই। সেই মুহূর্তগুলি সত্যি
1: সেই সেই মুহূর্তগুলিকে নিয়েই আমাদের বেঁচে থাকা আর এগিয়ে যাওয়া, সেটাই এখন জীবনের সবচেয়ে বড় রসদ। ভালো থাকবেন শ্যামলবাবু, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক ভালো থাকবেন, নমস্কার। সত্যি, আর শ্যামলবাবু বলছিলেন না যে আমাদের এই আলোচনা শুনে ওনার হঠাৎ করেই মনে পড়ে গেল সেই কৈশোর জীবনের কথা। আমি নিশ্চিত আপনাদেরও, আপনারা যারা যারা এই অনুষ্ঠানটা শুনছেন এই মুহূর্তে, আপনাদেরও কিছু না কিছু তো মনে পড়ছে, কিছু না কিছু স্মৃতি তো মনে পড়ছে। যদি মনে করেন যে সেইগুলি আমাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চান, তাহলে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। আর এই মুহূর্তে বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: হ্যালো, আমি মণিপাল বলছি।
1: স্বাগত আপনাকে মণিদেবী, বলুন।
2: টপিকটা তো বড় মানে কি বলবো, স্মৃতি তুমি বেদনা, বেদনার মধ্যে আনন্দ ছিল। তো আমরা তো ছোটবেলায় তো অনেক ভাই বোন ছিলাম আমরা।
1: আচ্ছা।
2: তো বাবা রেলে চাকরি করতেন, তো তিন ভাই বোন কলেজে পড়তো, বড়দি মেজদি বড়দা কলেজে পড়তো, আমরা সব নিচু ক্লাসে পড়তাম। তখনকার দিনে মানে লাইট ছিল না আমাদের, আজ থেকে প্রায় 55 বছর আগে কথা বলছি, 55-60। তো তখন আমাদের একটা হেরিকেন দিয়ে তিনজনে পড়তো, যারা কলেজে পড়তো, আর আমরা ডিম ল্যাম্প ছিল, ছোট ডিম ল্যাম্প, ওই ডিম ল্যাম্পে আমরা দুই ভাই বোন পড়তাম।
1: আচ্ছা আচ্ছা।
2: আর বাবা রেলে চাকরি করতেন, ওই ওই টাইপ করতো যে একটা পৃষ্ঠা সাদা থাকতো, ওইটার মধ্যে আমরা রাত করতাম। আর একটা খাতা, মোটা খাতা বাবা কিনে দিতেন, ওই বইয়ের সাপোর্ট দেওয়ার জন্য ওইটা আর কি করতাম, সুলেখা কালি কিনে দিতেন, ভাগ করে দিতেন, এইটা দিয়ে তোমার লিখবে, এই বেশি খরচ করবে না, এই এই যে জিনিসগুলো। তার মধ্যে রোববার হলে বাবা অফিস ছুটি, বাবা কাকা দেখে সব অফিস ছুটি, কি
1: দুঃখিত মণিদেবী, আপনার কথা শুনছিলাম, তবে কোনো একটা হয়তো যান্ত্রিক গোলযোগ হয়েছে যার জন্য আপনার কথাটা ঠিকভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। আপনি চেষ্টা করতে পারেন পরবর্তী সময়, তবে ভাল লাগলো আপনি যে স্মৃতির কথা বলছিলেন, সত্যি একটা অমূল্য স্মৃতি সেগুলো, সেগুলো আর চাইলেও কোনোভাবেই ফিরে পাওয়া যাবে না। ভাল লাগছিল আপনার কথা শুনে, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন আমাদের। হ্যালো,
2: তারপরে যাই হোক আস্তে আস্তে দিন আমাদের বড়দা চাকরি হলো, বড়দি চাকরি হলো, বাবা প্রমোশন হলো, তো আস্তে আস্তে আমাদের সংসারটা একটু ভাসলো। ওই যে দিনগুলোর কথা ভোলা যায় না, বড় বড় থালার মধ্যে আমার ঠাকুমা ভাত মেখে দিতেন, সে আগের দিনে হলুদ বেট মারতো, এখন তো গুঁড়ো হলুদ, হলুদ বেটে কাঁচা তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে দিত, একটা করে বেগুন ভাজা দিত, আমার চার ভাত করে দিত, এটা তোমার এটা ওর এটা, এই যে সবাই মিলে যে আমরা ভাই বোনরা মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম, কি একটা আনন্দ ছিল। এখন
1: মণিদেবী কোনো একটা যান্ত্রিক গোলযোগ হচ্ছে হয়তো।

আমাদের পক্ষ থেকেই হচ্ছে, কোনোভাবেই কিন্তু কথাটা শোনা যাচ্ছে না, আর খুব অসুবিধা হচ্ছে, তাই আর আপনার ফোনটা এই মুহূর্তে নিতে পারলাম না, দুঃখিত। তবে আপনার কথা শুনছিলাম, ভাল লাগলো শুনে আপনার সেই স্মৃতির কথা। বন্ধুরা, আজকের আমাদের এই আড্ডায় আমরা শুধু স্মৃতিচারণ করছি না, আমরা একে অপরের জীবনের সেই সব গল্প শুনছি, যেই গল্প সত্যি মানে এমন একটা সময়ে এসে আমরা দাঁড়িয়েছি যে এই কথাগুলো

0: আজকের অনুষ্ঠানে কিছুটা সময়ের জন্য হলো আমাদের সেই পুরনো সময়ে ফিরিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে বলে আমরা মনে করছি। আচ্ছা, মনে পড়ে কি সে বিকেলের খেলাগুলোর কথা? ক্রিকেট, লুকোচুরি, কানামাছি, কুমির ডাঙা, গুলি, সাতচারা, কত কি! সন্ধ্যা নামলেই দূর থেকে মায়ের ডাক ভেসে আসতো, এবার বাড়ি আয়। আজকের শিশুরা হয়তো মোবাইলের স্ক্রিনে বন্ধু খুঁজে পায়, কিন্তু আমাদের শৈশবে বন্ধুত্ব তৈরি হতো মাঠের ধুলোয়, হাসিতে, অভিমানে আর মিলমিশে। একটা সময় ছিল যখন আমরা চিঠির জন্য অপেক্ষা করতাম, ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা শুনলেই বুক ধরপড় করে উঠত, দূরে থাকা প্রিয়জনের হাতে লেখা কয়েকটা লাইন যেন দিনের সবচেয়ে বড় আনন্দ হয়ে উঠত। আজ সব কিছুই মুহূর্তে পৌঁছে গেছে, কিন্তু সেই অপেক্ষার আনন্দ, সেই কাগজে লিখে থাকার মানুষের স্পর্শ, সেইগুলি কি আর ফিরে আসে? আপনারা রয়েছেন শ্রোতা বন্ধুরা, বলছি তোমায় পর্বে। আজকে কথা বলছি আমরা মনে পড়ে, মনে পড়ে এই বিষয় নিয়ে। রয়েছি আমি আপনাদের বন্ধু অপরাজিতা, বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি। হ্যালো, শুভ সকাল, কে বলছেন?
1: আমি কুয়েত থেকে উত্তম দাস বলছি।
0: স্বাগত আপনাকে উত্তম বাবু, বলুন।
1: আজকে যে বিষয়টা আপনি তুলে ধরছেন সেটা তো খুবই ভালো। আর ছোটবেলা আমরা স্কুলে যেতাম, এক সময় স্কুলে ব্রেঞ্চ ছিল না, মাটিতে বসতাম, তারপরে খিচুড়ি খেতাম, স্কুল থেকে আসে পরে বন্ধুদের সঙ্গে খেলতাম, বিকেল বেলা সাইকেল নিয়ে ঘুরতাম, খুবই ভালো লাগতো। এগুলো তো এখন যেমন কি বলবো, মানে হঠাৎ করে মনে হয়, হঠাৎ করে চলে যায়, এরকম একটা অবস্থা।
0: সেই মানে এইগুলো কোনো না কোনো সময় আমাদের জীবনকে এতটা আনন্দে ভরিয়ে দিয়েছিল যে এইগুলো মনে পড়লে যেন আরো মানে আমাদের এই সময়ের জীবনটা অনেকটা ভালো হয়ে যায়, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, আর তো স্কুল হঠাৎ করে যদি বন্ধ দিত তাহলে তো আরো যেন খুশি লাগতো, আরো ভালো লাগতো। হ্যাঁ, তখন সময় তো অনুভূতিটাও ছিল একটু আলাদা।
0: একদম একদম,
1: তো এই সবার নেই, বিকেলবেলা সবাই মিলে খেলতাম, খুবই ভালো লাগতো, ঘোরাঘুরি করতাম একদম। কি বলবো, আপনি খুব ভালো প্রসঙ্গ নিয়ে এসেছেন, একদম ছোটবেলার স্মৃতি হিসেবে আমাদের মন একদম জয় করে নিয়েছেন।
0: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন উত্তম বাবু, সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। ফোন করেছেন আপনি, আপনার সেই মনে পড়ার স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অনেকটা ধন্যবাদ। এই যে আজকে সকাল থেকে একটা বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হচ্ছে, খানিকক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে, এই সময়টায় দাঁড়িয়ে আমার খুব করে মনে পড়ে, মানে আপনারা যেহেতু মনে পড়ার কথা বলছেন, আমিও ভাবছি যে আমার যে মনে পড়ছে যে কথাটা সেটা আপনাদের সঙ্গে একটু ভাগ করি। আমার খুব মনে পড়ে যে এমন বৃষ্টি হলে সকালে খুব ইচ্ছে করতো যে কোনো রকমভাবে যেন সকাল 10টা থেকে 10:30টার মধ্যে একটা তুমুল বৃষ্টি হয় আর যেন স্কুলে না যেতে হয়। ওই যে একটা অনুভূতি ছিল যে স্কুল কামাইয়ের বৃষ্টির দিনে, মানে সারা দিন একটু চাদর মুড়ি দিয়ে ঘরে বসে টিভি দেখবো আর মা ভালো কিছু রান্না করে খাওয়াবেন, সেইগুলির যে একটা আনন্দ, মানে এখন শতবার চাইলেও সেই আনন্দটা যেন কোনোভাবেই জীবনে ফিরিয়ে আনতে পারবো না, সেটা ভেবে একটু মনটা খারাপ হয় ঠিকই, কিন্তু তার সঙ্গে আবার মন ভালো করার জন্য সেই মনে পড়ার গল্পগুলো কিন্তু রয়েছে সঙ্গে, বন্ধু রয়েছেন। না না না, দুঃখিত বন্ধু, আপনি আবারও চেষ্টা করবেন 03-81-232-6253 এই নম্বরে। হ্যালো, নমস্কার।
2: তালিকাটাও লম্বা হয়ে যাচ্ছে, কারণ এক একটা দিন যায়, সেই দিনটা আমাদের কাছে পুরনো হয়ে যায়, সেই দিনটাই স্মৃতি হয়ে যায়। তো সেরকমই আর কি বহু স্মৃতি। আজকে হঠাৎ করে আমার মনে পড়লো, দেখো ছোটবেলার স্মৃতি তো বলে শেষ করা যাবে না, যখন ল্যান্ড ফোন আসলো।

0: বাড়ি বাড়ি। তখনকার কিছু স্মৃতি, প্রথম আমাদের পাড়াতে এক দুটো ল্যান্ড ফোন এসেছিল, সে অনেকটা দূরে। তো একবার আমার ছোট ভাই অসুস্থ হয়েছিল, ওকে ট্রিটমেন্টের জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে খবরটা কি করে জানবো। তো ওই বাড়িতে বেশ খানিকটা হেঁটে গিয়ে ওই বাড়িতে আমার ভাই ফোন করতো, মানে যেই ভাই নিয়ে গেছিল, বড় মানে বড় ভাই ছোট জনকে নিয়ে গেছিল, তো ও ওই বাড়িতে ফোন করতো। এইবার ওরা এসে আবার বলতো যে বিকেলবেলা আবার ফোন করবে, আপনারা কেউ যাবেন, আপনাদের সাথে কথা হবে। তো সেরকম আমি হেঁটে আবার বিকেলবেলা ওই বাড়িতে যেতাম, গিয়ে ভাইয়ের সাথে কথা হতো।
1: আচ্ছা,
0: মানে ছোট জনের শারীরিক অবস্থা কিরকম আছে টাছে এগুলো জানতাম। তো পরবর্তী সময় আমাদের বাড়িতে ফোন আসলো, একই ব্যাপার জানো, এই যে কেউ অসুস্থ হলো বা কেউ কোনো কাজে বাইরে গেলো, পাড়ার যে কোনো লোক, এবার ফোনটা আসতো আমাদের বাড়িতে। এবার মা কি করতো, ওই হেঁটে গিয়ে ওই বাড়িতে গিয়ে খবরটা দিয়ে
1: খবর দিত,
0: হ্যাঁ যে আপনার ছেলে বা যেই হোক মানে ফোন করেছে, আপনি বিকেল এতটার সময় যাবেন, আপনার সাথে কথা হবে। তো আমাদের বাড়িতে এসে বসে থাকতো, তারপর কথা হতো। এবং একদিন কি হলো জানো, একজন মহিলা ফোন করছে, ফোন করেছিল। তো আমি ফোনটা ধরলাম যে আপনি কাকে চাইছেন, কি একটা নাম বললো, নামটা এই মুহূর্তে ভুলে গেছি। আমি বললাম যে না, আপনি তো রং নাম্বারে ফোন করছেন, এই নামে তো এই বাড়িতে কেউ নেই। কিছুক্ষণ পর আবার ফোন করলো, আমি একই কথা বললাম, এ বললাম। এরকম করে সারাদিন মহিলা প্রায় 8-10 বার ফোন করলো।
1: আচ্ছা,
0: তারপর আমি জিজ্ঞেস করলাম মহিলাকে যে আপনি কাকে চাইছেন, আপনি ঠিক করে বলুন তো, আপনি তো বারবারই রং নাম্বারে ফোন করছেন। বলছে যে দিদি, আমি খুব বিপদে পড়েছি, আমার এই খবরটা আমার ভাইকে দিতেই হবে, যে আপনার ভাইয়ের নাম কি। তখন নাম বললো, ঠিকানা বললো, আমি এটা লিখে রাখলাম, তারপর আমার ভাইকে দিয়ে আমি ওই বাড়িতে পাঠালাম খবরটা, যে এরকম এরকম আপনার বোন ফোন করেছিল, আপনার বোনের হাজবেন্ড অসুস্থ, আপনাকে যেতেই হবে। এই যে কিছু মানে স্মৃতি, তখন
1: এগুলো এখন ভাবলে মানে সত্যি মানে কেমন মনে হয়, যে
0: কেমন মনে হয় না যে এখন কেউ এই কাজটা করবে, এটাও কিন্তু এক ধরনের সাহায্য সহযোগিতা, অসহায় মানুষের মানে পাশে দাঁড়ানো। এই জায়গা থেকেও কিন্তু আমরা হাতে হাতে মোবাইল আসাতে
1: সরে গেছি, একদম একদম
0: জানো, মনে পড়ে। অবশ্যই
1: আমরা সেটা একটু,
0: তবে ফোনে ঠিক আছে, এখন যে আমি তোমার সাথে কথা বললাম,
1: হ্যাঁ আমরা কর্তৃপক্ষকে জানাবো যেন সেই সমস্যার সমাধান করা যায়। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আপনি ফোন করলেন, এত সুন্দর একটা কথা বলছিলেন। আচ্ছা শ্রোতা বন্ধুরা, কখনো কি খেয়াল করেছেন কিছু গন্ধেরও কিন্তু স্মৃতি থাকে? ওই যে প্রথম বর্ষার ভেজা মাটির গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ, মায়ের আলমারিতে রাখা শাড়ির গন্ধ, কিংবা পুজোর নতুন জামার গন্ধ, এই গন্ধগুলো যেন কোনো অদৃশ্য দরজা খুলে আমাদের শৈশবে আমাদেরকে এক মুহূর্তেই ফিরিয়ে নিয়ে যাওয়ার শক্তি রাখে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। কে বলছেন?
2: রবীন্দ্র ভট্টাচার্য।
1: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি এবারে, বলুন।
2: আচ্ছা, স্মৃতি না, স্মৃতি তো অনেক কিছুই আছে, তবে একটা জিনিস আমি বলবো, আমরা তখন নরসিংগড়ে ছিলাম।
1: আচ্ছা,
2: নরসিংগড়ে মা কাজ করতেন, এই কারণে আমরা কোয়ার্টারে থাকতাম। কোয়ার্টার থেকে যখন স্কুলে যেতাম, স্কুলটা কাছেই ছিল, তো আমরা সাধারণত খুব বেশি ধনী ছিলাম না, কিন্তু জুতো পরে যেতাম স্কুলে। মাস্টারমশাইরা আমাদের জন্য সামনে জায়গা রেখে দিতে বলতেন, একটা স্মৃতি। আর এটা হচ্ছে জুতো পরা নিয়ে, অধিকাংশ ছেলে মেয়ে যেত খালি পেয়ে, খালি পায়ে যেত, কিন্তু আমরা কিন্তু জুতা পরেই যেতাম। তো ওই স্কুলে একদিন কি হলো, যে পরা নিয়ে কথা হচ্ছে, মাস্টারবাবু বেত নিয়ে আসলো, হাতপাত হাতপাত হাতপাত হাতে বাড়ি দিল, দুধের তো এরকম হওয়ার কথা না, আমার এখনো মনে আছে কথাগুলি। সিঙ্গারে ক্লাস 3 কিংবা 4 হবে এই সময়টা।

0: আর স্মৃতি বলতে একবার বৃত্তি পাইলাম, বৃত্তি পেলাম কত, 5 টাকা।
1: আচ্ছা,
0: এটা একটা স্মৃতি।
1: আচ্ছা আচ্ছা,
0: 5 টাকা বৃত্তি দিল। আমি আমার আমার বড় বোন দুজনেই এক ক্লাসে পড়তাম না, যদিও তাইও পাইলো আমিও পাইলাম 5 টাকা।
1: ভাল লাগলো রবীন্দ্রবাবু, মানে মনে পড়ার ঘটনা তো অনেক থাকে আমাদের জীবনে।
0: অনেক থাকে, ঠিক অপরাজিতা।
1: একদম,
0: এখন তো বয়স হয়ে গেছে, এখন তো এগুলি কত মনে রাখবো, আর এগুলি মনেও নাই, কিন্তু কয়েকটা ঘটনা খুব মনে পড়ে আর কি।
1: আপনি খুব ভালো থাকবেন রবীন্দ্রবাবু, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি তো সত্যি আমাদের সবার জন্য এক একটা বিরাট সম্পদ আমরা বলতে পারি, যে আর এইগুলো আমাদের নিজস্ব, মানে যখনই মন খারাপ হয় কিংবা একাকিত্বে আমরা ভুগি অনেক সময় হয়, তখন কিন্তু এই যে মনে পড়ার গল্পগুলো আমাদের যে কতটা আনন্দ দিয়ে যায় সেটা সত্যি অনুভব না করলে ভাষায় ব্যক্ত করাটা একটু কঠিন। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো,
2: নমস্কার।
1: হ্যাঁ বন্ধু, শুনতে পাচ্ছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন।
2: নমস্কার।
1: হ্যাঁ কে বলছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বন্ধু হয়তো আমার কথাটা শুনতে পাচ্ছিলেন না, কিন্তু আমি কিন্তু বন্ধুর গলার স্বর একদম স্পষ্ট শুনতে পেলাম, আবারও চেষ্টা করতে পারেন। হ্যাঁ চেষ্টা হয়তো করেছেন। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: শুনতে পাচ্ছেন আমার কথা?
1: হ্যাঁ, প্রেমজিৎ বাবু বলছেন?
2: আচ্ছা দিদিভাই, আজকের যে বিষয় আপনি রেখেছেন, সেটি হচ্ছে জীবনের প্রথম বা এরকম না?
1: এই তো মনে পড়ার কথা বলছিলাম আজকে, মনে পড়ে, মানে এমন হয় না আমরা মাঝে মধ্যে,
2: আসলে আসলে একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আজ 5-6 দিন ধরে। এর জন্য আকাশপানি আকাশপাতে ঠিকঠাক ভাবে ফোন করতে পারছি না। সমস্যা সেটাই হচ্ছে যে আমার মেয়েকে
1: না না একই সমস্যা হচ্ছে, ফোন লাইনটা কিন্তু খুবই ডিস্টার্ব করছে, যার দরুন কথা বলা যাচ্ছে না, খুবই একটা বিকট আওয়াজ আসছে, হয়তো এটা আমাদের তরফ থেকেও কোনো গোলযোগ হতে পারে, আমরা সেটা অবশ্যই দেখব নিরসন করা যায় কি না। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন?
3: নমস্কার।
1: নমস্কার,
3: শুভ সকাল।
1: শুভ সকাল,
3: আমি খয়াপুর মাতাবাড়ি এখান থেকে দিলীপ বলছি, দিলীপ সরকার।
1: হ্যাঁ দিলীপ বাবু, স্বাগত আপনাকে, বলুন।
3: ধন্যবাদ। তো নিশ্চয় ভালো আছেন?
1: ভালো আছি।
3: আজ যে বিষয় রাখা হয়েছে, যেটা মনে পড়া, মানে পুরনো সেই স্মৃতিগুলো যেগুলো আমরা ফেলে এসেছি, এবং সেই মনে পড়ার কথা যেহেতু উঠে আসছে, শোনা যাচ্ছে আমার কথাগুলো?
1: শুনতে পাচ্ছি, বলুন।
3: তো সেই মনে পড়ার দিনগুলো যখন আমরা ভাবি, তো এই মুহূর্তে আমার একটা কথা বিশেষভাবে মনে পড়ছে, অনেক কথাই তো মনে পড়ে আমার, আমরা যে ছোটবেলায় ফেলে এসেছি অনেকে শেয়ার করছিল, তো আমার একটা বিশেষ ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে। এই আমাদের বাড়ির পাশেই তো খাটচি মেলা হচ্ছে, আমার বাড়ির পাশে, তো এই খাটচি মেলাটা যখন আসে তখন একটা বিশেষ মুহূর্ত আমার মনে পড়ে। আমার খেয়াল আছে এখনো 2018-তে যে খাটচি মেলা হয়েছিল, তখন এই আপনাদেরই কয়েকজন আর যে বন্ধুর সঙ্গে আমার সেখানে দেখা হয়েছিল সেই মুহূর্তটা।
1: আচ্ছা, বাহ।
3: এবং তারা অনুষ্ঠান সেখানে তারা অনুষ্ঠান করতে এসেছিল, সেই লাইভ অনুষ্ঠান সে করছিল, যেখানে আমার এখনো খেয়াল আছে সমর্দার কথা, চুমকি, তারপরে বুলটি, অন্দিতাদি, তাদের সঙ্গে আমার দেখা হয়েছিল সেই প্রথম, সেই প্রথম দেখা। এবং নিতাইদা, নিতাইদার সঙ্গে আমার এখনো খেয়াল আছে, সেই খাটচি মেলা হাত ধরে নিতাইদা অনুষ্ঠান লাইভ করছিল আমার হাত ধরে, সেই কথাটা আমি এখনো ভুলিনি। আপনার এই অনুষ্ঠান শোনাতে, সেই খাটচি মেলায় সেই অনুষ্ঠান আপনাদের সঙ্গে সেই কিছু মুহূর্তে কাটানো
1: আপনার মনে পড়ে গেল?
3: হ্যাঁ, সেই সেই ঘটনায় মনে পড়ে।

0: করে মনে আসলো আর কি। এবং বিশেষ বিশেষ আপনাদের যে সঞ্চালিকা এবং সঞ্চালক সঙ্গে হঠাৎ দেখা, আজকের দিনে সেটা বিশেষ হতে মনে পড়ছে, সেই জন্য আপনার কাছে শেয়ার করলাম।
1: একদম একদম, খুব ভালো লাগলো দিলীপ।
0: আর বিশেষ করে আরেকটা কথা বলছি যে কিছু কিছু মুহূর্ত তো আমরা আমাদের জীবনে এমনিতেই মনে আসে যেগুলো আমরা ফেলে এসেছি। আরেকটা কথা মনে আছে, আমি যখন প্রথমেই মানে বাইরে গিয়েছিলাম, সেই বলবো একজন গুরুর কাছে যে প্রথম মানে সামনে যে সঙ্গীত পরিবেশন করার সেই সৌভাগ্যটা আমার হয়েছিল।
1: আচ্ছা,
0: এরকম দিনেই এরকম বৃষ্টি ছিল আমার খেয়াল আছে, উনি আমার বন্ধুর মারফত আমি সেখানে পরিচিত হয়েছিলাম ওনার সঙ্গে, এবং উনি হঠাৎ করে একদিন আমাকে ডাক্তার বললো তুমি একটা গান শোনো আমার। সেই গুরুর কাছে প্রথম আমার খেয়াল আছে আমি একটা দেশাত্মবোধক গান শুনিয়েছিলাম, এবং সেই পাশাপাশি উনি একটা দুটো গান শুনেছে আমার কণ্ঠে এবং খুব আমার প্রশংসাও করেছিল।
1: আপনাদের কি এখনো কোনো পুরনো ডায়েরি আছে, হয়তো তাতে দু চারটি লাইন লেখা, হয়তো কোনো শুকনো ফুল রাখা আছে, কিংবা একটা সিনেমার টিকিট? এইসব কিন্তু আমি বলতে পারি আমার কাছে কিন্তু মজুদ আছে। আমি কিন্তু এগুলো মজুদ করতে খুব ভালোবাসি, যেন ওই যে কয়েকদিন পর পর, কয়েকদিন না কয়েক বছর পর পর, যেন এই একটা সিনেমার টিকিট বা ওই একটা লাইন দেখে ওই যে হাজারো স্মৃতি মাথার মধ্যে এসে ভিড় করে, সেটা আমার জন্য খুব একটা ভালো অনুভূতি। হ্যাঁ, কথা তো অনেক হলো আপনাদের সঙ্গে, কথাও বলছিলাম, চলুন এইবারে একটা গান শোনাই আপনাদের। গানের পর আবারও ফিরে আসছি আপনাদের সঙ্গে আলোচনায়।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বলছি তো মায়ের পর্বে। আজকে আমরা কথা বলছি মনে পড়ে বিষয় নিয়ে, আর খানিকটা সময় আপনাদের সঙ্গে আমরা রয়েছি। হ্যাঁ, একেবারে শেষ দিকেই চলে এসেছি বলতে পারে। শ্রোতা বন্ধুরা, একটা জিনিস কি জানেন যে মানুষের জীবনে দুটি জিনিস কখনোই পুরোপুরি হারিয়ে যায় না, এক স্বপ্ন আর এক স্মৃতি। আজকে সকালে তো স্মৃতি নিয়ে কথা হচ্ছে, তবে রাতে কিন্তু স্বপ্ন নিয়ে কথা হবে। স্বপ্ন কখনো পূরণ হয়, কখনো অপূর্ণই থেকে যায়, কিন্তু সত্যিকারের স্বপ্ন কখনোই হারিয়ে যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন আমাদের নতুন করে বাঁচার একটা সাহস যোগায়। আজ রাতে অনুষ্ঠানে, লাইফ ফোন ইন অনুষ্ঠানের বিষয় থাকছে বেঁচে থাকার স্বপ্ন। আপনার জীবনের এমন কোনো স্বপ্নের গল্প আছে কি যা আজও আপনাকে পথ দেখায়, কিংবা অপূর্ণ কিছু স্বপ্ন যা হৃদয়ের গভীরে বেঁচে আছে? অবশ্যই আজ 23 জুলাই বৃহস্পতিবার রাত 9:30 উপস্থাপনায় থাকবেন আপনাদের প্রিয় আরজে আরজে দেবাশিস। আপনাদের গল্প শোনাতে এবং অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে অবশ্যই ফোন করবেন 03-8123-26253 এই নম্বরে। নমস্কার।
2: হ্যালো।
1: হ্যালো,
2: আমি নাগরজোলা থেকে রেখা রায় বলছি।
1: স্বাগত আপনাকে রেখা দেবী, বলুন।
2: ঠিক আছে, সময়ও নেই। হ্যাঁ, অনেকক্ষণ ধরে ট্রাই করছি। বলছি ছোটবেলার ঘটনা খুব মনে পড়ছে একটা। একবারে ছোট না, হ্যাঁ, স্কুলে পড়ি আর কি।
1: আচ্ছা,
2: 9-10 এরকম আর কি। হ্যাঁ,
1: তখন
2: নেতাজি, আমি নেতাজি স্কুলে পড়েছি।
1: আচ্ছা,
2: নেতাজি স্কুলে একটা ইয়ে ছিল যে ওই বার্ষিক ইয়েটা হতো 3রা মার্চ।
1: আচ্ছা,
2: ওই সময়। আর এছাড়াও স্কুলের একটা রীতি ছিল যে মানে ডেইলি স্কুলে যেতে পারলে একটা পুরস্কার পাওয়া যায়।
1: হ্যাঁ,
2: আমি 3 বছর যাবত স্কুলে মানে রীতিমতো প্রেজেন্ট,
1: ওই সেরা পুরস্কারটা অর্জন করেছেন
2: সেরা পুরস্কারের জন্য। কিন্তু গাড়ির গোলম মানে গন্ডগোলে আমি আসতে পারিনি সময় মতো, একটু লেট হয়েছে 8 ঘন্টা। গিয়ে দেখি প্রেয়ার আরম্ভ হয়ে গেছে। স্কুলে খুব তাড়াতাড়ি গেছি, প্রেয়ার আরম্ভ হয়ে গেছে, ক্লাস টিচারও চলে গেছেন। ক্লাস টিচার ছিলেন রেবা দিদিমণি। তখন আমি কি করব, আমি তো মানে পাগলের মতো হয়ে গেছি, আমি একদিনের জন্য আমার মানে এটা মিস হয়ে যাবে। তখন আমি আমাদের ক্লাস রুমের সঙ্গেই মানে কমন রুম ছিল ওইখানে গিয়ে বসে আছি, যে আমার দিদিমণি ক্লাস থেকে বেরিয়েছেন, আমি দিদিমণিকে

0: হচ্ছে আজকে সময়ে আমার তো প্রচন্ড মাথাটা যন্ত্রণা
1: রাখতে
0: পারিনি, ঠিক আছে তুমি আসো। ক্লাস টিচারের রুমে নিয়ে আমার মানে ওই ছোটবেলার অনেক ঘটনা আছে, আরেকদিন বলবো, ঠিক আছে?
1: একদম একদম একদম, আপনি যে ফোন করলেন এই শেষ সময়ে এর জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আপনাদের এইভাবেই। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আসলে এমনভাবে মনে পড়ে এমন বিষয় নিয়ে কথা বলতে মনে হয় যেন অনেকটা বেশি করে কথা বলি, কারণ মনে পড়ার মতো তো অনেক ঘটনা, অনেক কিছু আমাদের জীবনে আছে, থেকে যায়। আর দেখতে দেখতে আজকের এই সুন্দর সকালটার, এই সুন্দর আলোচনাটার একেবারে শেষে এসে পৌঁছে গেলাম। সত্যি সময়টা কত অদ্ভুত না, কখন যে নিঃশব্দে এসে আমাদের জীবনের পাতায় নতুন নতুন গল্প লিখে চলে যায় আমরা অনেক সময় টের পাই না, আবার কখনো যে সেই গল্পগুলোই একদিন স্মৃতি হয়ে ফিরে আসে, আমাদের মনকে আলোড়িত করে সেটাও বুঝে উঠতে পারি না। এই ধরুন না আজকের যে এই আলোচনা, এই যে আপনাদের সঙ্গে গল্প করা, এটাও তো একদিনের স্মৃতি হয়ে রইল। আজকে থেকে বহু বছর পর হয়তো আমারও মনে দোলা দিতে পারে আপনাদেরও, যে এমন একটা সুন্দর সকাল কাটিয়েছিলাম আপনাদের সঙ্গে এমন মনে পড়ার গল্প নিয়ে। আর আজকের মতো আপনাদের বন্ধু অপরাজিতাকে এখানেই বিদায় জানাতে হবে, কারণ সময় অন্তত এইটুকুই বলছে। তবে এভাবে নয়, চলুন গানে গানে বিদায় নেব আজকের পর্বখানি থেকে। হ্যাঁ, দেখতে পাচ্ছি বন্ধুরা এখনও ফোন করছেন, তবে বন্ধুরা আর সময় নেই তাই ফোনটা নিতে পারছি না। অবশ্যই আজ রাতের পর্বে কিন্তু স্বপ্ন নিয়ে কথা হবে, বেঁচে থাকার স্বপ্ন, সেখানে অবশ্যই ফোন করবেন যারা এই মুহূর্তে ফোনটা করতে পারলেন না। আর চলুন কিশোর কুমারের সেই বিখ্যাত গান দিয়ে আজকের অনুষ্ঠানের আমরা ইতি টানি, আপনারা শুনতে থাকুন এফএম উচ্চায়ন্ত

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উৎসায়ন্ত। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:01:40। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অপরাজিতা। আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা।
1: ব্যবস্থা হয়ে গেছে।
2: কিসের?
1: গুড্ডির ফিজের।
2: দেখা, 20,000 টাকার লোন মুহূর্তে? জানিস কে দিচ্ছে, সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার, তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
3: আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আপনারা শুনছেন FM উচ্চায়ন্ত 101.6 মেগাহার্জের প্রিয় অনুষ্ঠান আপনাদের তুমি অনন্যা। এই অনুষ্ঠানে আমরা প্রতিবারই এমন এক নারীকে নিয়ে কথা বলি বা নারীদের এমন কিছু সমস্যা নিয়ে কথা বলি যেগুলি এক মুহূর্তের জন্য হলেও আমাদের, আপনাদের অনুপ্রাণিত করতে পারে। যাদের জীবন কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং সমাজ, দেশ এবং আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার আলোকবর্তিকা। এমন নারীদের জীবন আমাদের শেখায় সাহস কখনোই লিঙ্গ দেখে না, দেশপ্রেমের কোনো সীমারেখা নেই, আর একজন মানুষের দৃঢ় সংকল্প ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। আজ 23 জুলাই, এই দিনটি ভারতবর্ষের ইতিহাসে এক গভীর আবেগের দিন, কারণ আজ সেই মহীয়সী নারীর প্রয়াণ দিবস, যিনি একাধারে ছিলেন একজন দক্ষ চিকিৎসক, একজন সাহসী স্বাধীনতা সংগ্রামী, একজন মানবতাবাদী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নের রানী ঝাঁসি রেজিমেন্টের অধিনায়ক। তিনি ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল। 2012 সালের 23 জুলাই তিনি আমাদের ছেড়ে চলে গেলেও তার আদর্শ, তার সংগ্রাম এবং তার অসীম সাহস আজও লক্ষ লক্ষ ভারতীয়র হৃদয়ে বেঁচে আছে। কিছু মানুষ জন্মগ্রহণ করেন নিজের জীবনটুকু সুন্দর করে বাঁচার জন্য, আবার কিছু মানুষ জন্ম নেন অন্যের জীবনকে আলোকিত করার জন্য। ক্যাপ্টেন লক্ষ্মী সেহগল ছিলেন সেই দ্বিতীয় শ্রেণীর মানুষের একজন। তিনি শুধু নিজের স্বপ্ন পূরণ করেননি, তিনি হাজার হাজার নারীর মনে আত্মবিশ্বাসের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, এমন এক সময়ে যখন সমাজ নারীদের ভূমিকা সীমাবদ্ধ করে দেখতে অভ্যস্ত ছিল। তখন তিনি হাতে তুলে নিয়েছিলেন স্বাধীনতার পতাকা, কাঁধে নিয়েছিলেন দেশের দায়িত্ব এবং প্রমাণ করেছিলেন দেশপ্রেম, নেতৃত্ব, আত্মত্যাগে নারী কোনো অংশেই পিছিয়ে নেই।

আজকের দিনে আমরা যখন নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলি, তখন বারবার ফিরে আসে তাঁর নাম। কারণ তিনি বক্তৃতায় নয়, নিজের জীবন দিয়ে দেখিয়েছেন, একজন নারী চাইলে চিকিৎসকের সাদা অ্যাপ্রন যেমন পরতে পারেন, তেমনি দেশের প্রয়োজনে সামরিক পোশাকও গর্বের সঙ্গে ধারণ করতে পারেন। ক্যাপ্টেন লক্ষ্মী সহগালের জন্ম 1974 সালের 24 অক্টোবর তৎকালীন মাদ্রাসে, আজকের চেন্নাই শহরে। তার বাবা ডক্টর এস স্বামীনাথন ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী এবং মা এ ভি আম্মুকুটি ছিলেন, যিনি আম্মু স্বামীনাথন নামেও পরিচিত, ছিলেন একজন সমাজ সংস্কারক, স্বাধীনতা সংগ্রামী এবং নারী অধিকার আন্দোলনের অন্যতম মুখ। ছোটবেলা থেকেই লক্ষ্মী সহগাল এমন এক পরিবেশে বড় হয়েছিলেন যেখানে শিক্ষার মূল্য, মানবিকতা, দেশপ্রেম ছিল প্রতিদিনের জীবনের অংশ। ফলে সমাজের প্রতি দায়বদ্ধতা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তার ব্যক্তিত্বের সঙ্গে খুব অল্প বয়সেই মিশে যায়। শিক্ষা জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, চিকিৎসা বিদ্যা পড়ার সিদ্ধান্ত নেন এবং মাদ্রাস মেডিকেল কলেজ থেকে MBBS এবং স্ত্রীরোগ বিদ্যায় ডিপ্লোমা অর্জন করেন। একজন চিকিৎসক হিসেবে তার সামনে ছিল আরামদায়ক এবং সম্মানজনক জীবন, কিন্তু তিনি শুধু পোশাকে বা পেশাকে জীবিকার মাধ্যমে হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলতে চাননি। মানুষের সেবা ছিল তার জীবনের মূল লক্ষ্য। এই ভাবনাই পরবর্তীকালে তাকে নিয়ে যায় সিঙ্গাপুরে, যেখানে তিনি ভারতীয় শ্রমিক এবং অভিবাসীদের চিকিৎসা করতে শুরু করেন। ঠিক সেই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল পরিস্থিতি সমগ্র পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার বসবাসকারী বহু ভারতীয় স্বাধীনতা ভারতের বা স্বাধীন ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ হচ্ছিলেন। আর সেই সময় ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্তে তার সাক্ষাৎ হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। সেই সাক্ষাৎই ছিল শুধু দুই ব্যক্তির দেখা হওয়া নয়, যেন দুই আদর্শের মহা মিলন। নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বাস করতেন ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তার স্বপ্ন ছিল এমন একটি নারী বাহিনী গড়ে তোলা যারা অস্ত্র হাতে দেশের জন্য লড়বে। লক্ষ্মী সহগাল সেই স্বপ্নকে শুধু সমর্থনই করেননি, নিজের জীবনকে সেই স্বপ্নের সঙ্গে একাত্ম করে দিয়েছিলেন। তার নেতৃত্বে গড়ে ওঠে আজাদ হিন্দ ফৌজের ঐতিহাসিক রানী ঝাঁসি রেজিমেন্ট, এশিয়ার ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ নারী যুদ্ধবাহিনীগুলির অন্যতম একটি। সেই দিন থেকে একজন চিকিৎসক লক্ষ্মী স্বামীনাথন হয়ে ওঠেন ক্যাপ্টেন লক্ষ্মী সহগাল। এই একটি নামই পরবর্তীকালে সাহস, আত্মত্যাগ এবং নারী শক্তির প্রতীক হয়ে ওঠে। তার নেতৃত্বে অসংখ্য তরুণী সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন, স্বাধীনতার পথ নেন এবং প্রমাণ করেন যে দেশের প্রয়োজনে নারীরাও সমানভাবে সম্মুখ সারিতে দাঁড়াতে পারে। আজকের তুমি অনন্য অনুষ্ঠানে আমরা শুধু একজন স্বাধীনতা সংগ্রামীর জীবনই শুনব না, আমরা জানব এমন এক নারীর গল্প যিনি জীবনের প্রতিটি অধ্যায়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন, যিনি যুদ্ধক্ষেত্রে যেমন নির্ভীক ছিলেন তেমনি যুদ্ধের পর চিকিৎসক হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থেকেছেন, যিনি কখনোই ক্ষমতা বা সম্মানের জন্য কাজ করেননি, কাজ করেছেন শুধু মানুষের জন্য, দেশের জন্য। আজ তার প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা মানে শুধু ইতিহাসের একটি অধ্যায় পড়া নয়, তাকে স্মরণ করা মানে নিজেদেরও একটা প্রশ্ন করা। আমরা কি আমাদের সমাজ, আমাদের দেশ এবং আমাদের চারপাশের মানুষের জন্য কিছু করতে পারছি? আমরা কি সাহস, সততা এবং মানবিকতার সেই মূল্যবোধগুলিকে নিজের জীবনে ধারণ করতে পেরেছি? চলুন আজকের এই অনুষ্ঠানে আমরা ফিরে দেখি ক্যাপ্টেন লক্ষ্মী সহগালের অসাধারণ জীবনপথ। তার শৈশব থেকে স্বাধীনতা সংগ্রাম, নেতাজির সহযোদ্ধা হিসেবে তার ভূমিকা, স্বাধীনতার পর চিকিৎসক হিসেবে তার নিরলস মানব সেবা এবং একজন অনন্য ভারতীয় নারী হিসেবে তার অমর উত্তরাধিকার, সব মিলিয়ে জানব এক অসাধারণ জীবনের গল্প। কারণ কিছু মানুষের জীবন কেবল ইতিহাসের পাতায় লেখা থাকে না, তারা সময়কে অতিক্রম করে প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখায়। ক্যাপ্টেন

লক্ষ্মী সেহগল সেই ঠিক তেমনই এক আলোকবর্তী কাঁচার আলো আঁচো নিভে যায়নি, আর হয়তো কোনো দিনই নিভে যাবেও না।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বে। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকালে 10:17 হয়ে 18 সেকেন্ড। আর আজকের তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছি ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালকে নিয়ে। ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের জীবনকে যদি একটা বাক্যে প্রকাশ করতে হয়, তবে বলা যায় তিনি এমন একজন মানুষ যিনি নিজের জীবনকে কখনোই নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি বিশ্বাস করতেন, মানুষের শিক্ষা তখনই পূর্ণতা পায় যখন তা মানুষের সেবা এবং দেশের কল্যাণে কাজে লাগে। তাই তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমরা দেখি কর্তব্যবোধ, সাহস, আত্মত্যাগ এবং মানবিকতার এক অসাধারণ সমন্বয়। 1914 সালের 24শে অক্টোবর তৎকালীন মাদ্রাস, বর্তমানে চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী, আত্মবিশ্বাসী এবং কৌতূহলী ছিলেন। অন্যায় দেখলে তিনি প্রতিবাদ করতেন, আবার অসুস্থ বা অসহায় কাউকে দেখলে সাহায্যের জন্য এগিয়ে যেতেন। খুব অল্প বয়সেই তার মনে চিকিৎসক হওয়ার একটা ইচ্ছে জন্ম নেয়, কারণ তিনি উপলব্ধি করেছিলেন একজন চিকিৎসক কেবল রোগ সারান না, তিনি মানুষের জীবনে নতুন আশাটাকেও ফিরিয়ে আনতে পারেন। তিনি মাদ্রাস মেডিকেল কলেজে ভর্তি হন, যা সেই সময় দেশের অন্যতম সেরা চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তিনি MBBS ডিগ্রি অর্জন করেন এবং পরে স্ত্রী রোগ এবং প্রসূতিবিদ্যায়ও বিশেষ প্রশিক্ষণ নেন। চিকিৎসা বিজ্ঞানে তার ভবিষ্যৎ ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি চাইলে সচ্ছল এবং আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তার জীবন যে অন্য এক উদ্দেশ্যের জন্য অপেক্ষা করছিল তখন হয়তো তিনিও তা জানতেন না। 1940 সালে তিনি সিঙ্গাপুরে চলে যান। সেখানে তিনি ভারতীয় শ্রমিক, অভিবাসী এবং দরিদ্র মানুষের চিকিৎসা শুরু করেন। ব্রিটিশ শাসনের অধীনে কাজ করতে আসা বহু ভারতীয় অত্যন্ত কষ্টকর পরিবেশে জীবনযাপন করতেন। তাদের অনেককেই চিকিৎসার সুযোগ ছিল না, তাদের পাশে দাঁড়ালেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই তিনি শুধু একজন দক্ষ চিকিৎসক হিসেবে নয়, একজন সহানুভূতিশীল মানুষ হিসেবেও সবার আস্থা অর্জন করেন। এরই মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন ছড়িয়ে পড়ল। 1942 জাপানি বাহিনী সিঙ্গাপুর দখল করে। বহু ভারতীয় সৈনিক ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধবন্দী হন। এই সময় দক্ষিণ পূর্ব এশিয়ার

ভারতীয়দের মধ্যে স্বাধীন ভারতের স্বপ্ন আরও প্রবল হয়ে ওঠে। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এগিয়ে আসে আজাদ হিন্দ ফৌজ। 1943 সাল ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত। নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে পৌঁছলেন। তার বজ্রকণ্ঠের আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শুধু পুরুষদের নয়, নারীদের মনেও স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল। লক্ষ্মী স্বামীনাথনের সঙ্গে নেতাজির প্রথম সাক্ষাৎ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে জিজ্ঞেস করেছিলেন, ভারতের স্বাধীনতার জন্য যদি নারীদের একটি যুদ্ধবাহিনী গঠন করা হয়, তিনি কি তার নেতৃত্ব দিতে প্রস্তুত? ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের উত্তর ছিল দৃঢ় স্পষ্ট এবং নিঃসংকোচ, হ্যাঁ আমি প্রস্তুত। এই একটি উত্তরই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নেতাজির স্বপ্ন ছিল এমন একটি নারী রেজিমেন্ট গড়ে তোলা যা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের সাহস এবং আত্মত্যাগের আদর্শ বহন করবে। সেই স্বপ্ন থেকে জন্ম নেয় রানী ঝাঁসি রেজিমেন্ট, আর তার প্রথম অধিনায়ক হন লক্ষ্মী স্বামীনাথন। সেই মুহূর্ত থেকেই তিনি ইতিহাসে পরিচিত হন ক্যাপ্টেন লক্ষ্মী বলে। রানী ঝাঁসি রেজিমেন্ট ছিল শুধু একটি সামরিক ইউনিট নয়, এটি ছিল ভারতীয় নারীর আত্মমর্যাদা সক্ষমতার এক যুগান্তকারী ঘোষণা। বিভিন্ন অঞ্চল, ভাষা এবং ধর্মের তরুণীরা এই বাহিনীতে যোগ দেন। তাদের সামরিক প্রশিক্ষণ, শৃঙ্খলা, কুচকাওয়াজ, অস্ত্র চালনা সবকিছুর নেতৃত্ব দিতেন ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল। তিনি কখনোই নিজেকে শুধু একজন অফিসার হিসেবে দেখেননি, তিনি ছিলেন একাধারে শিক্ষক, অভিভাবক, সহযোদ্ধা এবং অনুপ্রেরণার উৎস। তিনি সবসময় বলতেন, দেশের স্বাধীনতা কেবল পুরুষদের দায়িত্ব নয়, নারীরাও সমানভাবে এই সংগ্রামের অংশীদার। তার এই বিশ্বাস সেই সময়ের সামাজিক চিন্তাধারাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। অসংখ্য তরুণী প্রথমবারের মতো উপলব্ধি করেছিলেন যে দেশের জন্য কাজ করার অধিকার এবং দায়িত্ব তাঁদেরও রয়েছে। যুদ্ধের কঠিন সময়েও ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল তাঁর চিকিৎসক পরিচয় কখনোই ভুলে যাননি। আহত সৈনিকদের চিকিৎসা, অসুস্থদের সেবা এবং যুদ্ধক্ষেত্রের নানান প্রতিকূলতার মধ্যেও মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি। তার কাছে একজন সৈনিকের জীবন যেমন মূল্যবান ছিল, তেমনি একজন সাধারণ মানুষের জীবনও সমান গুরুত্বপূর্ণ ছিল। আজাদ হিন্দ ফৌজ যখন বার্মা সীমান্ত হয়ে ভারতের দিকে অগ্রসর হচ্ছিল, তখন যুদ্ধের পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। জাপানের পরাজয়ের সঙ্গে সঙ্গে আজাদ হিন্দ ফৌজ তো কঠিন সংকটে পড়ে, বহু সৈনিক বন্দী হন। ক্যাপ্টেন লক্ষ্মীকেও 1945 সালে ব্রিটিশ বাহিনী গ্রেফতার করে, কিন্তু তাকে বন্দী করা গেলেও তার আদর্শ, তার সাহস কিংবা তার দেশপ্রেমকে কখনো বন্দী করা যায়নি। ভারতে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে প্রবল আবেগের সৃষ্টি হয়। দেশের মানুষ তাকে এক অপরাধী হিসেবে নয়, বরং একজন বীর স্বাধীনতা সংগ্রামী হিসেবে গ্রহণ করেন। তার মুক্তির দাবিতে দেশ জুড়ে জনমত গড়ে ওঠে। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার তার মুক্তি দিতে বাধ্য হয়। কিন্তু এখানেই শেষ নয়, স্বাধীনতার পর তিনি আবার চিকিৎসক হিসেবেই মানব সেবায় ফিরে আসেন। কারণ তার কাছে স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসনের অবসান নয়, স্বাধীনতা মানে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে দরিদ্র মানুষ চিকিৎসা পাবে, নারী সম্মান পাবে এবং প্রতিটি মানুষ মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে। স্বাধীন ভারতের নতুন অধ্যায়ে ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল আবারও প্রমাণ করলেন, একজন সত্যিকারের দেশপ্রেমিক যুদ্ধ শেষ হওয়ার পর অস্ত্র নামিয়ে রাখেন ঠিকই, কিন্তু মানুষের সেবা কখনোই বন্ধ করেন না।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বে 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:30 হয়ে 5 সেকেন্ড, আর তুমি অনন্যা পর্বে আজকে আমরা শুনছি ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের সম্পূর্ণ জীবনের কিছু অজানা তথ্য নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম। বলছিলাম স্বাধীনতা লাভের আগে কী কী ঘটেছিল। এইবারে 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করল। বহু মানুষের মতো ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালও স্বাধীন ভারতের সূর্যোদয় দেখলেন, কিন্তু তার কাছে স্বাধীনতা ছিল কেবল একটি রাজনৈতিক অর্জন নয়। তিনি মনে করতেন প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন দেশের প্রতিটি মানুষ শিক্ষা, স্বাস্থ্য, মর্যাদা এবং সমান সুযোগ লাভ করবে। তাই স্বাধীনতার পর তিনি তাঁর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার চেষ্টা করেননি, বরং নীরবে মানুষের সেবাকেই নিজের জীবনের মূল লক্ষ্য করে তুলেছিলেন। স্বাধীনতার পর তিনি আজাদ হিন্দ ফৌজের আরেক সাহসী কর্মকর্তা প্রেম কুমার সেহগালকে বিয়ে করেন। এরপর তারা উত্তরপ্রদেশের কানপুরে বসবাস শুরু করে। কানপুরে গিয়েও তিনি নিজেরই চিকিৎসক পরিচয়কে মানুষের সেবার মাধ্যম হিসেবে ব্যবহার করেন। বিশেষ করে দরিদ্র শ্রমিক, দিনমজুর, নারী ও শিশুদের জন্য তার চেম্বারের দরজা সবসময় খোলা থাকত। অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারতেন না, তাদের কাছ থেকে তিনি অনেক সময় কোনো পারিশ্রমিকই নিতেন না। তার কাছে একজন রোগীর আর্থিক অবস্থা নয়, মানুষের কষ্টটাই ছিল সবচেয়ে বড় বিষয়। কানপুরের বহু মানুষ আজও স্মরণ করেন সাদা শাড়ি পরা, মুখে মৃদু হাসি, অত্যন্ত সাধারণ জীবনযাপন করা সেই চিকিৎসককে যিনি দিনের পর দিন নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি কখনোই নিজের স্বাধীনতা সংগ্রামী পরিচয়কে সামনে এনে বিশেষ সম্মান দাবি করেননি, বরং সাধারণ মানুষের মধ্যেই নিজের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি খুঁজে পেয়েছিলেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ শরণার্থী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছিলেন। সেই কঠিন সময়েও ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল চিকিৎসক হিসেবে শরণার্থী শিবিরে গিয়ে অসুস্থ নারী, শিশু এবং বৃদ্ধদের চিকিৎসা করেন। যুদ্ধের বিভীষিকায় ক্ষতবিক্ষত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি আবারও প্রমাণ করেছিলেন মানবতা তার কাছে জাতি, ধর্ম কিংবা সীমান্তের অর্থে। জীবনের প্রতিটি পর্যায়ে তিনি নারীর অধিকার এবং সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে অত্যন্ত সোচ্চার ছিলেন। তিনি

বিশ্বাস করতেন একজন নারী যদি শিক্ষা, সুযোগ এবং আত্মবিশ্বাস পান, তাহলে তিনি শুধু নিজের জীবনই নয়, বরং একটি সমাজ, একটি জাতির ভবিষ্যৎও বদলে দিতে পারেন। 2002 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বামপন্থী দলগুলির সমর্থনে তিনি রাষ্ট্রপতির পদপ্রার্থী হন। যদিও তিনি নির্বাচনে বিজয়ী হননি, তবে তার প্রার্থিতা অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ বিষয় ছিল সেই সময়ে। ভারত সরকার তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1998 সালে তাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেন। কিন্তু যারা তাকে খুব কাছ থেকে জানতেন, তিনি জানতেন পদক বা সম্মান তার জীবনের লক্ষ্য কখনোই ছিল না। তার সবচেয়ে বড় পুরস্কারই ছিল মানুষের ভালোবাসা, রোগীর সুস্থ হয়ে ওঠার হাসি, আর দেশের জন্য কিছু করতে পারার সেই তৃপ্তি। ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের ব্যক্তিত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই ছিল তার অসাধারণ সরলতা। তিনি বিশ্বাস করতেন একজন মানুষের প্রকৃত পরিচয় তার পোশাক, পদমর্যাদা বা খ্যাতিতে নয়, তার কাজের মধ্যেই লুকিয়ে থাকে। তাই এত বড় মাপের একজন স্বাধীনতা সংগ্রামী হয়েও তিনি কখনোই সাধারণ মানুষের জীবন থেকে নিজেকে কোনোভাবেই আলাদা করে দেখেননি।

নমুনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

তেইশে জুলাই অর্থাৎ আজকের এই দিনে 2012 সাল 97 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন ভারত শুধু একজন স্বাধীনতা সংগ্রামীকে হারায়নি, হারিয়েছিল একজন মানবতাবাদী চিকিৎসক, একজন নির্ভীক নারী এবং একজন সত্যিকারের দেশপ্রেমিককে। তার প্রয়াণের খবর সারা দেশে গভীর শোকের সৃষ্টি করেছিল। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ, স্বাধীনতা সংগ্রামী, চিকিৎসক, সমাজকর্মী এবং সাধারণ নাগরিক সবাই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছিলেন, কারণ তিনি ছিলেন এমন এক বিরল ব্যক্তিত্ব যার জীবন কোনো একটি পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আজ তাঁর প্রয়াণ দিবসে যখন আমরা তাঁর জীবনের বিভিন্ন ঘটনাবলী স্মরণ করি, তখন বুঝতে পারি ক্যাপ্টেন লক্ষ্মী সাহগল শুধু অতীতের একজন ঐতিহাসিক চরিত্রই নন, তিনি আজও প্রাসঙ্গিক। আজও যখন আমরা নারী নেতৃত্বের কথা বলি, নারী ক্ষমতায়নের কথা বলি, সমাজ সেবার কথা বলি কিংবা মানবিকতার কথা বলি, তখন তাঁর জীবন আমাদের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। তিনি আমাদের শিখিয়েছেন, সাহস মানে শুধু যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে দাঁড়ানো নয়, সাহস মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, দেশপ্রেম মানে শুধু পতাকা উত্তোলন নয়, দেশপ্রেম মানে দেশের মানুষের পাশে দাঁড়ানো, আর মানবতা মানে শুধু সহানুভূতি প্রকাশ করা নয়, মানবতা মানে নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের কষ্ট লাঘব করার

চেষ্টা করা। আজকের প্রজন্মের কাছে ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের জীবন এক অমূল্য শিক্ষা। তিনি দেখিয়ে দিয়েছেন একজন নারী একই সঙ্গে একজন সফল চিকিৎসক, দক্ষ সংগঠক, সাহসী সেনানায়ক, স্নেহময়ী মানুষ এবং আদর্শ সমাজকর্মী হতে পারেন। কোনো পরিচয়ই আরেকটি পরিচয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় না, যদি মানুষের মধ্যে থাকে দৃঢ় ইচ্ছা শক্তি, সততা এবং দেশের প্রতি অগাধ ভালোবাসা। ইতিহাসের পাতা হয়তো সময়ের সঙ্গে সঙ্গে পুরনো হয়ে যায়, কিন্তু কিছু নাম কখনোই পুরনো হয় না। ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল সেই রকমই একটি নাম। তার জীবন আমাদের বারবার মনে করিয়ে দেয়, প্রকৃত বীরেরা কখনোই নিজেদের জন্য বাঁচেন না, তারা বাঁচেন মানুষের মধ্যে, তাদের আদর্শে, তাদের কাজের মধ্যে এবং আগামী প্রজন্মের স্বপ্নে। আজকের তুমি অনন্যার এই পর্বে তাকে স্মরণ জানিয়ে বা স্মরণ করে আমরা শুধু একজন মহিয়সী নারীকে শ্রদ্ধা জানালাম না, বরং সেই সমস্ত নারীকে সম্মান জানালাম যারা প্রতিদিন নীরবে নিজেদের দায়িত্ব পালন করে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

শ্রোতা বন্ধুরা, এতে টানার আগে শুধু একটা কথাই বলতে চাই, ক্যাপ্টেন লক্ষ্মী সাহগাল হয়তো আজ আমাদের মাঝে শারীরিকভাবে নেই, কিন্তু তার সাহস আজও বেঁচে আছে প্রতিটি স্বপ্ন দেখা মেয়ের চোখে, তার দেশপ্রেম আজও বেঁচে আছে প্রতিটি দায়িত্বশীল নাগরিকের হৃদয়ে, আর তার মানবিকতা আজও পথ দেখায় সেই সব মানুষকে যারা বিশ্বাস করেন যে মানুষের সেবাই জীবনের সর্বোচ্চ ধর্ম। আজ এই শুভবার্তা, এই শুভকথার মাধ্যমেই তুমি অনন্যার পর্বের এখানেই ইতি টানতে হচ্ছে, অন্তত সময় কিন্তু তাই বলছে। আর আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করছি। আজকে সব কটা পর্ব আপনাদের ভালো লেগেছে, আর খানিকক্ষণ পরে ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। থাকবেন দিনের দিনভর এফএম উচ্চায়ন্তের সঙ্গে, শুনতে থাকুন এফএম উচ্চায়ন্ত। চলুন গানে গানে বিদায় নিই আজকের এই পর্বখানি থেকে।

belai belai khana lam sugo khnai tongnai joto takhu bukhu te khapani mare kiching songno narogojrao khnai tong akashbani agartala fm ujent 101.6 megahertz dai tabukni o jorawo ang tongui tong norgoi norni logi norokni bukhu arje mina তাহু দেখাবন মারি কিছু খাখলাই নর যত কাম করেন দমবাই না তাই চিনি পানানো খানা নি বাকি খাতুং খাজা খাইন না সিংই দমবাই কিনা হনাই নাই তাই আমগো বেলা কিনা খাতুং খাজা টংথক যা খাসরাং যা নরবাই করেন না নি বাকি নরকবাই বাক্সা ককলাম সালাইনা নি তাই আশি খনা দখনা তক রসা পুংরক নক খানা নি চিনি পান্দারং নক কম থিংনা নি তাই বেসকাং ওতলাঙ্গাই থাকনা নি দেখা খাই নরক বহাই নাই গ্রংনার বাকি খাটুম খাজা খাই নরকনি সামু হুমুং রক ডাক ডাকি পাই হাই কেবা পাই মেয়ের খান কেবা সামু খাইতে দেফানা চিনি পান্ডা রকম খান খাও চঙ্গই রেডিও খুলগই আজুগুই নাসিংই দমাই খেয়ে খা খাই আবার বাকি পাইফ্লাই হামাই মার নরক নাই নরকনি থানি মা কয়ো নরক সালব্রমব্র নমাইকে লগেরি তংদি তাই তিনি বহাইন লগেরি তংদি যেন গ্রংই মানলাইফুর গ্রংলাইনে তাই গ্রংই মানিয়াঙ্গি টমা জরা রক হংকে খানাউই সিমিন অখা বাক্সা খাইনাই লগিরলাই টংলাইনে আও ফারিকে অজরাও চিনি পান্নাবো তাং রকন তিনি নাই নাইয়ানে তিনি পুইলাও টঙ্গ তাবুকনি অজরাও হাসুকনি রিজাব আবন ইয়াগুলো যেন সতী চিনি সতী চিনি দামই নাকারদি দাম চিনি দামই সতী থাম চিনি দামফ্রুমকে যেন খালাই মানাই মৈতমানো পান্ডা আর ও যেন কক বরক তাই হিন্দি টকেনি রসা মরক খালাই মালাইনাই তাই নরবাই গ্রংগৈ নর খানা মুসং জাক মানি রকন খার জাকাই আপনি ইয়াগুলো হংকাই দীপর দামনি দামানি জরাও হে খাতো খরং অ পান্ডান যেন খালাই আও আবনি বাকি নগেরি টংলি বেলা খেন চিনি তিনি পান্ডা বেলা খেন নাইথ খুমত্রাং হাইকে সুবজা খাই বেলা খেন কাইসা নিয়াগুলো তাই কাইসা খাতক খাতক পান্ডা নরকনি বাকি ফাই দো আবনি বাকি লগেরি টংলি ফারিকে যেন পান্ডানি পুইলাও পান্ডানি যে রাজাক নগই ন হাসুকনি রসাব মূ খালাই মানে বাকজন থাকলাই হাসুকনি রসাব মূ খালাই ফাইডি অজরাও সাবুনি রসাব মূল যেন খাই মানলাইলাইনে হাসুকনি রসাব মূনি পুইলাও যেন খালাই ফাইডি রাম ভক্তি মল সম্বাই রসাব জাগ রসাব মূ যেন খালাই যেন বেলা খেন খানানি নাগ যিনি হাসুকনি রসাব মূ রকন তামনি কানকাই যেন তো সামনে থাকে হাসুকনি বরকনি হিনজাগো যেন হাসুগো টংনাই বরক যেন হাসুকনি রসাব মূ হাসুকনি যে তম সামুং হাসুকনি যে গ্রং আবুবাই গদালই যেন ফাইমানি তাবুবো যেন গদালই নংনানি নাঙ্গো তাবুবো যেন আবাহিকে টঙিব টংক তাই ত্রুক ত্রুক সালাইজাক মাবাই বাকসা বাকসা যেন সালাইজাক ফানো চিনি অ তমুং সামুং গ্রং হাসুকনি যে তমুং সামুং চিনি সিনিমু কাইসা আবো বেলা এখানে কতর তাই গজাম তাই আফাং আবনে বাকি আবরকন যেন খিবিউই চিনি কতাল সিনিমু তাই ইংই মানিয়া চিনি সিনিমু অ গজাম রকন রগৈন যেন সিনি জাকাই আবনে বাকি অ গজাম তমুং সামুং রসাবমুং ককথাই চামুং নমু কানমু চমু ও বেলা এখানে যেন চিনি খরগো মত খাকেসে যেন থুবই দই দানি নাগ আবনে বাকি ফাদি ও রেসাব মরক খালাই নরক কেবো খাতক জাগিয়া হামজাগিয়া

আও যেন বেলাখানা খাত রেসাব খাই মানলাইগা রাম ভক্তি মল সম্বাই রেসাব যা রেসাব যেন কক রক যেন সালাইজমনি হাসুকনি যে রেসাব যেন কক সে বুঝি আঙ্কে রেসাব বাই বুঝি নাই আবাই রক মান হাইকা সাকবাই থাকি ক গিয়াবা খাইয়া বুঝিয়া আও বুঝি আঙ্কে তো যেন আরাম নাঙ্গিয়া নই নমানো ফিয়াবা অবন যেন কিসা মিসা যেন সরংথাই সরিয়া হাঙ্কে আবো যিন সাকনি ন যায় যেন সরংনানি নাঙ্গো ফাদি কিসি ইসা মিসা হাইন যেন সোশ্যাল মিডিয়া রগো তো তাবো গবান মানো বাই সরং জাকনাই রগো দো যেন আর রগবান সরংলাইয়ানো কিসা মিসা যে সালব্রম ব্রম যে ককথাই সাজাকনাই দো বা মালাই লাইকে সঙ্গাকনাই দো বা সাজাকনাই দো আবা হাই রকন ফানো যেন সরংলাইয়ানো ফাদিকে হাইন হাই রেসাব খালাই মানে বুকা থাংলাই নজর খাত রেসাব রেসাব রেসাব না হিগাই আমপুলি আন কাইপেং বাই রেসাব যা রেসাব ফাদি অজর খাই নালিয়ানো বিব হংকাই তো মডার্ন সং লাইও খালাইন ফাদি বিসাব আমপুলি আন কাইপেং বাই রেসাব যা রেসাব

আও চিং বেলা খেয়ে খাত তো রেসাব মূ খাই মান লাইখা সাংমা মডার্ন রেসাব মূ হাইকা তাপু চরানি রেসাব মূ সাংমা কক বাইখলাই রেসাব নাই দীপ্তি সাংমা বাইকে রেসাব জাগ রেসাব মূ ফাডিকে চিং জরাব তাইব রেসাব মূ খালাম থাকলাইয়ানো খাত তো রেসাব মূ খালায়ানো দামনি গেজিনি আগো গবং মানো জরা তঙ্ক হাসুকনি রেসাব মূনি তাবুকনি জরাব চিং খালায়নাই আখের দান মল সাম্বাই রেসাব জাগ রেসাব মূ ওখা ওয়াইং খিলিমানি ফাডি চিং খালায়ানো ওয়াইং খিলিমানি রেসাব মূ তো চিং যত চিনি বড় রকনি জানি জানি রেসাব মূ হাইকবে জানি জানি কক বাই ও রেসাব মূ দঙ্গ কক বরক বাইব দঙ্গ চিং গবং কলয় কক জমাতিয়া কক আবাহের বাই গবং মানো চিনি জানি জানি যে চিনি কক কিসা কিসা ফেরমানি টাইটেল নগী অবা হাইকেন রেসাব মূকে কাইসা হাই বাকসা থানসা হাই কক সিমি জুদা জুদা ওয়াইং খিলিমানি রেসাব মূ কক গ্রক বাইব দঙ্গ তাই কবন কক গ্রক বাইব হাইন দঙ্গ তাই বাংলা হিন্দি গবং মাবাইন দঙ্গ ফাডিও জরাও খালায়ন মল সম কক বাই ওয়াইং খিলিমানি জারাই মুথমানি আফ্রু রেসাবমানি ও রেসাব মূ ফাডি খালায়ন বেলাইখান খাতত অজরাও ফাডি খাই নাইলায়ন ওয়াইং খিলিমানি রেসাব মূ অবংকা আকের দান মল সম্বাই রেসাব জাগ রেসাব মূ

Chớ to, phụ mò, đại chớ to, phụ mò, khơi chẳng phê.

لا لا لا لا لا لا دموع.

Nedman.

눈에 어둔 야근도

ไอ้กนูระบันบีพอลตะไคนะทอเอ้ยกันไหน

নরখনাই তো আকাশবাণী আগরতলা এফএম উজেন্ত 101.6 মেগাহার্জ তাই তিনি আং তো নরবাই নরনি লগি নরনি বুকুক আর জে মিনা তাহু দেখা পড়ে মারে কিছিং জং চিনি পান্দা হাসুকনি খরাং পান্দাও খনালাই তোমানি হাসুকনি রসা পুংরক হাসুকনি রসা পুংরক খা পেলাই কেন চিনি লাংমানি ককথাই কমুনি রসা পুং চিনি রংমুং সিমুং চিনি নুকমুং চিনি তাংমুং তৈমুং কামুং চুমুং চামুং নুমুং চিনি হামজাকমুং হামজাকমুং রুমুং ইয়াফারমুং ইয়াজাকমুং বেফাক নুতৈন ও রসা পুংরক রসা পাকো চিনি লাংমানি পুইলানিসমি পাইথাক জরানি চিনি বড় রোগ যে যে সামুং হুমুং খ্লাই লাংমা পুইলানি সিমে পাইথাক জরা আসে কমং সামুং রক্ন খ্লায়ো ও সামুং হুমুক রক্ন তৈন ককথায় কমুং কক বুমুল লাংমানি গবং মা কথমা রক ও রেজা বংনি বিশংতৈ খনা রেজাগো সাজাগো পিরজাগো আবনি বাগৈ ও রেজা মংরক বেলাই খেন চিনি লাংমানি গানাও ও রেজা মংরক যেন খানা নাগো ও রেজা মংরক যেন বিনানি নাগো বলাইনানি নাগো ও রেজা মংরক তৈনাই যেন কুং চুকানি নাগো ফাদিকে হানহে খনালাইওয়ানো খনা ততক রেজাবমুং অজরাও খনালাইওনে হাইনহে খনা ততক রেজাবমুং

অবলাখানে খনাতত রেজাবংজন খনাইমান লাইখা রেজাবং রেজাবনাই পুতলক্ষ্মী মল সম্বাই রেজাবজাগ রেজাবমু ও রেজাবমুং এংকা ওয়াইং খিলিমানী দাবুক্তি হাই হাবানী জরাও জিরাই রকন মুথুনানী বুমা বুফারক যেফর হাবাও থাঙ্গো সামং তাংনানী বাকি থাঙ্গো আফরকে বরকন জিরাই রকন মুথুনানী বাকি পদ্রে পদকে রেজাবমু রেজাব ওয়াইং খিলেও অবাহিকে জেরাই রকম মুথু যাক আবন বেলাই কেন আগিনি জেরাই রক্ত অবাহিকেন মুথু জাগি ফাইকা চিনি বড় রক্ত বেবাক ন টাই তৈনাই বসা রক টংবাই মানে হাবাও খেদ হুগ কে সামুং টাকায় রক টংবাই মানে আবনে বাকি তাবো গানকে কিসা তো সলাই যাকা তাবুক আমসুক কে চেরাই রকন ওয়াইং খিলুই রক মুথুমানী যে আশুক নুগলিয়া গবান কখনো চেরাই রকন আহাইন বুথে বই মোবাইল ফুনুগুই আবহাই

namadang nashkini i dalung bone namane nama nama

샤니 파니 롱추코 흥나바 람두 퉁독 니멍 샤그버 완가 릉아로 니멍 아가나로 아두리 멍

আমার খুরাং নারি ইরু শুনা জক টঙা সাং দে জাপাদার।

বেলা খানা পান্ডা খনাতক চিনখানাই মান লাইখা ফাদি অজরাও হাইনে হাই তাই বো খনাতক পান্ডা তাই নরক নি হামজক কৌমানী পান্ডা অবন চেংলাইয়া নং অবংখা মৈতমানো পান্ডা মৈতমানো পান্ডা অঙ্কে তো নরক কাহাম কাহাম কেন সাইমানো মৈতমানো পান্ডাও চেং নরক নি খনাতক চাকমানি কক বরক তাই হিন্দি রেসাপমু নরক ন খনা রেজাকমাই আবো বো নরক কহরমানী বিশংতৈ ডাক্তি ডাক্তি খাইনাই নরক ককডুক বাই ক্রং দি তাই গরংনানি বাগৈ ককটুকনি মারিব ককদুকলাই দি সালবম ব্রুমনি হাইকেন চিনিব খালাইনাই রেসাবমু হিন্দি তাই কক বরক বাই রেসাব যাক রেসাবমু নরকনি যে খানা মুসংজাকমানী রেসাবমু নরকনি খানা মুসংজাকমানী রেসাবমু তুমুং নো আনি থানিব টঙ্গি দংখান

0: আও বেলাখানে খানা তো রেজাবংচিং খাই মানলাইকা ফাদিকে তাই তাংসা রেজাবমু জিনে কয় হরজাক দো পিয়াবা অবনি গজার ফাদি চং কক দুক গিয়াসাইনাই নাম। হ্যালো
1: দীপর কাহাম এটা
0: বেলাখানে দীপর কাহাম তাকু
1: উদয়পুর মহারানী রাজু
0: রাজু আ বেলাইখানে লামসুগুন সাগরা দিয়ে তাকুক রাজু বাহাই তং ওয়াটি রগাই দে তং চুরি চুরি চুপকে চুপকে
1: পইলা আয়ং আনি নানা সৈয়াতি বিনে বাঙ্গুই আয়ং খয়নি দ্বারা ব্রিজু সেই আন দ্বারা আব ব্রিজে সেই আয়ং টলিত বাজার নি বাইরাখি সেই যত এখন খাই দৌনাই রো নি বাঙ্গুই থা নংখা
0: আও আও বেলা এখানে হামবা ইয়া ফারমানি বাকি তাই রেজা মূন কয় হরমানি বাকি খানা তো রেজা মূন খাই মালাই বেলা এখানে হামবাই গরমানি বাকি আও ফারিকে চিঙ জর খালায় কয় হরজাক রেজাব মূ চিনি তাকুক বেসারাই রিয়াং বাই রিয়াং রেজাব মূন খানা হই ব কয় হরকা ফারিকে বা চিং খালায় খানা তো অ রেজাব মূনক

0: বেলাখানে খানা তো রেজাবং চেনখানে মানলাইকা ফাদিকে হাই কক দুগর সাবতং আইনালে হ্যালো
1: হ্যালো ম্যাডাম দীপর কাহাম
0: বেলাখানে দীপর কাহাম তাকু সাবংকা বড় নিঙ্গা সাগরা দিগিচা
1: শচীন্দ্র দেবরমা পাইলে বাঙানে
0: শচীন্দ্র পাইলে বাঙানে না বেলাখানে লামসগ তাকুক নন সাগরা দিখাই
1: ম্যাডাম গা কবর বখনা নিবলাখনা
0: তকবর বখনাই মানো হিন্দি বখনাই মানো ববখনাই
1: মজবুর মজবুর তকেন ফিল্ম গান তাংসারলা ম্যাডাম
0: মজবুর দ বড় সাবংসা দি হ্যালো মজবুর টকেনি যে সারসাবফানে খনার দিহনি সামানি নংখনা ককরি আও খনালাইনাই ফিয়াবা আবনি সাই সিকাং তাই কাইসা কক দু গিয়া সাকনাইলে নফাইদি হ্যালো
2: হ্যালো
0: দীপর কাহাম
2: দীপর কাহাম বহু
0: আও ননব বেলাখেন দীপর কাহাম সাগরা দি
2: ইয়াং গিজারেন দরাসান
0: আও বেলাখেলাম সব সাদি দ খনানা মসুং মানে রেজাব মুনি কক থাই সাকা হে বা আং খনারি মানাই তো রেজাব মুলে খনানা মসুং জাগাই দো নন কক থাই সায় আং বাহে খনারি মানাই বাহে দা আবো না তা কক থাই নাঙ্গিয়া যে বা কাইসা যে টকেনি অমাহাই টকেনি খনার দিন কেবো আং খনার নাই টকেনি বুমফান সাকা হে বা খনার নাই তা তো মন রেজাব মনে কক থাই মাই আঙি দংখা বা রেজাব মু আর টকেনি ব্যাপার দাদি মানিক বাই বিপাশারি আং না কক থাই ঠিক দে তং সাগরা দে হাইছে না দ দ

0: বেলাখানা খানাতো তো রেজাবং চিং খাই মান লাইকা ফারিকে চিং অজর হাই নাই কক দু সাবত হ্যালো
1: হ্যালো ম্যাডাম হ্যাঁ কথা চিংগো কক সমাজ

0: বেলাখানে খা তো তগ্রে সাবং চেনখানায় মানলাইখা ফাটিকে অজরাবো কক দুগো নাই নেই না সাবতং। হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম, বেলাখানে দীপর কাহাম
1: দেবর কাহাম তাঙ্গার তো আমি কনিকা চাই দাম
0: আও বেলা খেলাম সব সাদি দাম
1: হিন্দি হিন্দি গাইছে খানাওয়া না
0: আও
1: 92 নি ফিল্ম গা নব বয়নি বুম কে সঙ্গীত
0: সঙ্গীত
1: দেখি চরপ বাই মাদে দেখিত নেব তো আমি নাই অনুবাদ করবল বাই চলে তো দেখা
0: আও খনালাইনাই চুরি চুরি কই।

0: अब लेखना खाना तो रेसापुंग चिंग खाना मान लाख्या लता मंगेशकर भाई रेसाप जग रेसापुंग नूरी टोकेनी फाड़ी क्या जरा नाई नैल कक तो सबत हेलो
1: हेलो मैडम
0: बेलेखना दीपर कहम ताको
1: আমনা মুইতো মানো তাবো মাইবা মনে সময়
0: হ্যাঁ
1: ওই সিঙাই রাগ জিরা জিরো সং খাই মানে সকাম জোয়াল লাঙ্গন আরে বাই থেকে সে ও থেকে সব বালে তাম লে মানে ফটাই আমনা মুইতো মানতা
0: আও তাম
1: মুইতো মানতা মেটো
0: আও আও বালে হামবাই নং সামানে কক বাই বালাখেন আংবো অমতে হাই জরা তাবো মাই বর্মানি জরা তাই ওয়াতি রক ফাইকান কে অমা হাইজরা রক অঙ্ক তো তাই বুঝং জালঙ্গ আং বো আমি হাই রক নুগুই ফাইকে নগ মুইতু মান ওয়াতি ওয়া খাঙ্কে কাহামপুর অঙ্ক আসে সাল কাহামক আমি মুইতু অঙ্গিয়া ফিয়াবা সালমক যাক ওয়াতে কলাই যাক টেম টেম বা ওয়াতে ওয়াশা ফাই ওয়াশা থাক আমি রং খাঙ্কে মুইতু মানো খেত ও তো বা থাকি জাগা গ্রী সাকলম গ্রী আগে রক অঙ্ক তো তাই বো সাদি রক দংফানো গ্রী হাই বা আসে গলাং জায়গা আসে সাতি রক হুজা গিয়া মা হাইতা অনক বাবু সঙ্গ তো বংনি ইয়াগো যে নাকুক মানে মানে রকসে তৈ কলমায়া বড় সাতি রকন তৈ দংনাইবা হাইয়া দিবা কে অবা হাই জ্বর রক ওয়াতে মানজাক মা রক অবতি রক গবং মানো মইতো মানো দা মাইচো রক রইনা থাকা কাই
1: ম্যাডাম আজিনে মাইরব আজিনে মাইরব থক কাল হাইতে আর জলি র ফুল বাদাম র কিকে বাদাম র মাইব থকতা ভিটামিন তাউনে মাইব থ থাকলে ম্যাডাম
0: নং সামানে আবো বেলা এখে নামানে কক আনি বহাই নাঙি দো আংকে তাবো নি মাই কতালং চাইছি মাইয়া বিশাল লাইখানকে চাইমানো আমার হাইং দোকা আংকে মাই কতালক থকজা গিয়া চাইমানিয়া সিন্দেলি দো কেপা খাইঙি দো ক্রা খাফানো বটি কমকা সংপানো সিন্দেলি বেলাখানো বিজে ফেনা গবাং অংখর গমাইকে আংকে চাইছি মাই আঙি দোকা আবাই বিশাক নি কচাম আবহে চাইমানো উমতি সিং দো আংকে বিশাং ইয়াফন তাবো তাল দক তাল সিনি আম হাইং যাক কচাম মাইরক নক কাছি মিছে চাই মানে দংছু
1: আমতেকে মাই থকতে ম্যাডাম
0: ই আমাই কিসা মাই কচাম কাঙ্গে থক যাক দংছু কুতুম কুতুম মাইরক নক কাং চাই মিয়া মাই কতা লক চালাই কাঙ্কাই ইয়োগে কুগে মা সা মা হাই আমতে হেই রক সিং দংছু আ নং সামানে কো বলাই ন নাং যাকা তাবুনি মাইরক ন চাই মিয়া ন আগিনি হাতিয়া মাইরক বলাই খে মতম সম্বাইছি মিছে বসে থক মসদেং রক বাইছি মিছে বসে থক আগেও মাই কিসা চাকসি চাকসি হাতিয়ানি মাই বেলা খে মতম তাবুকনি বড় রক জারাই রক মাসে মাসালিয়া
1: বড়
0: সাগবো ফানফায় যেন কিসিসা জাখানো ফানবঙ্গ অগ্বপুঙ্গ

0: বেলা খানা খানা তত রিচামং চ খাই মানলাই অরব্বা কই তো বাতায় অনুরাধা পরবাল তাই সুরেশ ওয়ার্কার বাই রেসাব জাগ রেসাব মু সঙ্গীত টকে নি ফারিকা চিং অজরাব নাই নেলে কগদগো সাবত। হ্যালো
1: হ্যালো
0: বেলাই খানা দীপর কাহাম কক দুক বাইক রঙ সাইমান নগর টঙ্গুর সাইমান সাদ কচাম খালাই মাসাব কিসা কচাম রং খালাই দা মৈতমান কক রং নজে সানা মজুমান সাদে তাবো তো তাইমা টাকমা তৈমা ওয়া তৈমান জংমা আবো রং কিসা সাইমা খাবার সাদে
1: তাবো খাইতো দাঁতি বরঙ্গু বাদর মাস গরঙ্গ বনাই সুসগরই আপুরু ও কৃষ্ণ জনম উ আপুরু কৃষ্ণ জনম রক রাধে জনম রক ইয়াদিবা
0: আপুরু মাইতাং জরাব উং তাবো
1: এ কসে মাই কিন ইয়াং খাপুরু ন আপুরু গন বরই তং ও
0: ন ন এক তে কিসা লের তা হংকাই
1: এ হংকাই জাগাবো কিন ইয়াং নি জাগা রক আপুরু রক আবি ন ইং ক অ জাগা রক আবি ছেকা মুগ রক নি আ রক দত ন মান থগু তা হংকাই তা খাবো তুই হুং থুগই মান থগ ইয়াং থাকা হংকাই আপ্রুজন আ খেতরং মাই বরই অঙ্ক থারিগো মতাই টংনা বাগৈ বরবাইয়া বরবাইয়া খাইয়ে আন তিনি আনি বাই বিরো জল সংরক বড় গাইছিন বক বক সরাংদলা নাইন বক বকটমান বুড়ি বক
0: হাইছিন
1: এ কসরাং কসরাং আন মাই বর রুমার আকং বেতলা খে মুটু খা আং তিনি ফাট ফাট কাই মাই বর মানো হইছে আন আনলাই কুসুছে মেদা বিনি দরাও আং হিংকা বাইকাই জমা খামু।

0: লাইব্রেরি যে বাইকরিকা বায়ঞ্জলি
1: হামবাই কাহাম গ্রিং দি খাই দি চিনি পান্ডা হামবাই আও বেলাখেন চিনি বুকুক বেলা হাসি খুশি খে টংজাও বো বেলাখেন হামজাগো বন আং নরক খাকলায় ববা নামসং হামজাকি ফারিকে চিং রেসাব মূ খালাই মানে বুকা থাংলায়ানো খনাতক রেসাব মূ জজরাও খালায়ানো অবংখা আন্ধা কানুন টকে নি রেসাব মূ রুতে রুতে হস্তে রুতে রুতে হাসনা শিখো ও রেসাব মূল চালায়ানো কিশোর কুমার বাই রেসাব জাক রেসাব মূ বেলাই খেন খনাতক ও রেসাব মূ রক ও টকে রক জরা কৈশাও বেলাই খেন বড় রকনি বোখানো সতনখা বড় রকনি বোখানো না খা চা খা ফারিকে হাইন হাই ও বনব ও রেসাব মনব খানাতে খানাতে চেঙ্গ মইতনি হাপারও হাবলাইয়ানো

0: बेलायखना खोनाथ' थ' रोजाब मुंजों खोनाय मानलायखा रुते रुते हासना सिख' किशर कुमार बाय रोजाबजा रोजाब मुं आन्धा कानुननि तकेनि फारिखा जों हाय नाहाय अजराव नायनालायनो कक दुग' साबदं हेल'
1: हेल'
0: दिपर काहाम रुखु बेलाय खेलाम सुख सादि दे খলাইনা চেত চাই তো হই তং বরক মায়া বরক তাই দুনক না খনা হই তং নাই রক বাহাইন খলাইনা মুসুং হই তং না খলাইমারা জানো খলাইয়া দা জানো কে ওয়াইস মানে কক রক সায়ঙ্কব কক সানা রিঙে হাই লাচি মা হাই রকম জাগাই তং না আমি হেনে নাম ওয়ান সগো বেলাই খেনা হামবাই বেলাই খেনা হামবাই গরম মানে বাকি ফারিকে চেং হাই না হাই রসাব মূ খালাই মানে বখাক থাইনাই তাবুক আগেবন কৈহর যাক যিনি তাকু খরকসা খালাইনে ফাইদি ছুটিসি পিয়ারিসি নানহিসি অব অংখা আনারি টকেনি আলকায়াকনিক তাই বেঙ্কটেশ তাই করিশ্মা কাপুর বরক আর তকেও মশানাই রক রসাব মূ রসাব না হিঙ্কে আলকায়াকনিক হরিকে চিং খালায়নে অ রেসাব মুনা

0: আও বেলাখানে খারাপ তো রেজা মূজন খাই মানলাইখ্যা ফারিকে অজার হাইন হাই ককদুগো থাংলাই ককদু গেজা গেনে ককদুগো সাব দমই দমখা হ্যালো বেলাখানে দীপর কাহাম তাকু সাবংখা বরনি সাই দং সাকরা দি
1: ক্রান্তি
0: তকে নি
1: জিন্দগি না তুতি
0: দলাইখানে হামবাই গরং মানে বাকি খাই তো চিনি পান্দা আও চিনি তাকু ক্রান্তি তকে নি রসাব মূল খানা মুসংজাগো জিন্দগি কি এলারি ফারিকে চিং পুইলাও না কয়হর যাক অরজাব খালায় রামতেরি গঙ্গা মেলি তকে নি রসাব মূ সুন সাইবা সুন প্যার কি ধুন অরজাবমনো খালায় রেজাবনাই লতা মঙ্গেশকর তাই অরজাবমঙ্গ মশানাই মন্দাকিনী রামতেরি গঙ্গা মেলি তকে নি ফারিকে খালায় অরজাবমনো

0: বেলা খেনা খা তো রেসামুং চাই মানলাইখা সুন সৈবা সুন পিয়ার কে ধুন লতা মঙ্গেশকর বাই রেসাব জাগ রেসাপমুং বেলাই খেনা খা তো রেসাপমুং তাই বেলাই কে সুপার ডুপার হিট রাম তেরি গঙ্গা মেলি তকে নি ও রেসাপুং ফাটিকে নাই নাই নজরা ও কক দুগো সাবতং হ্যালো হ্যালো খরং খাই মালিয়া সাবজানি ইংি টংকা চিনি আগো জরা আসে গবং ক্রিখা তাই তাং সা তাং নি সিগ রক ন চিং খাই মানলায়ানো নাই নে হাই হাই কক দুগো সাবতং হ্যালো হ্যালো হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম বুকু
1: দীপর
0: কাহাম বাই আও ননব দীপর আ বেলাই খেলাম বেলাই খেলাম সগো বুকু রাখি নন শাদি দাও তেরে মেহের বানিয়া তকে নি তেরে মেহরে বানিয়া তকে নি ও টাইটেল সঙ্গ রেসাব খানায় না হাইছে বেলাইখানা হামবাই ফারিকে চিং খানালায় না আবার নিশ্চয় সিকাং কয় হর জাগ রেসাব মুং

বেলা খেয়ে খা তত রসা মংচিং খাই মানে টংলাইখ্যা জিন্দগি কি না টোটেলারি অমংখা ক্রান্তি টকেনি রসাবনাই রকংখা লতা মঙ্গেশকর বাই নীতিন মুকেশ তাই টকেও মশানের রক ও রসাব মঙ্গ মনোজ কুমার তাই হেমা মালিনী বরকনি ও রসাব মঙ্গ বরক খরকনি টঙ্গ ফাদিকে হাই নহাই তেব কয়হরজাক যিনি জরা তো গবাং গ্রীখ্যাবা জিনখানালায়ন তেরি মেহেরি বানিয়া তকে নেই রসাবং নচুং

ওজরনার খাইতে আকাশবাণী আগরতলা এফএম উজেন তো 101.6 মেগাহার্জ তাই তিনি ওজরাওয়াং তঙ্গি তঙ্গমর নরপাই নরকনি বুকুক আর যে মিনা তাহু দেখাবেন মার্কেচিং বেলাই এখানে খানাতক খানাতক রেচাবং চেন খাই মান লাগা আবু বেবাক ন নরকয় হরমানি নরক খানা দামুচুং জাকমানি রেচাবং রকন বগুই তংমানি গবং মা রেচাবং রকন নরক মুইটুখলাই রেখা তাই নরক খেবখানা রেখা বেলাই খানা হামবাই নরক কয়বা বাইছে নরক সামা বাইছে ও রেচাবং রকন চেন খাই মান লাগা আও বেলাই খানা খানাতক খানাতক জরালাই থাকমানে চেংখা সিরিগলিয়া আসে খানাতক খানাতক নরকনি কৈহরজাক রেচাবমুং অবাহে কেন করঙ্গি দংনি চিনি পান্দাবাই সালব্রুম ব্রুম তাবুক তো চিংতাই করঙ্গি মানলাইলিয়া চিনি করঙ্গলাইনানি জরা পাই থাকা তাবুক হাইপানো চেং খানাতক খরাং পান্দাও খানাতক রেচাবমুং হাইনাহাই খানালাই ফিউনাই তাবুকে তো চিং হিন্দি তকে নে রেচাবমুং রক্ত চেন খালাই গেলাখা তামনি হিংকাই তাবুকা কক বরক রেচাবমুং চেন খালাইনাই তাবুক জনানি পান্ডা আংকা খানাতক খরাং পান্ডা খানাতক খরাং পান্ডাও খানাতক রেচাবমুং খানাতক খরাং বাই ও রেচাবমুং রেচাব জাগ্রক চেন খালাইন আবনি বাকে বেলাই কেন খাতুং খাজান হাইন হাই চেন খানাতক খানাতক চিনি কক বাই রেচাবমুং খালাইনানি বাকে খাখলাই নরক বহাইন খাতং খাজাঙি দংখনা হই নাই চিনি কক বাই রেসাব জাগ রেসাব মুং রকন খানানি বাকি ফারিকে চং খনাতক রেসাব মুং খানানি বাকসে চং থাংলাইগ্রা শিওয়ানো বেলাই খেনে খনাতক রেসাব মুং তাবুকনি অজরাও বাই গদাল জাগ রেসাব মুং বেলাই খেনে রেসাবনা গ্রং চিনি তাকুক ধর্ম চরণ জমা

বেলাখানে খানা তক রেসাব হংচ খাই মানলাই দাখো রেসাবনা গরং থে জানাই চির কুমার দেব বর্মা বাই রেসাব যা রেসাব চিনি পান্ডা পাই থাকবো খানা থাঙে সবই তঙ খেয়ানি মানো তাবুক চার খালাই তাবুক জলানি ককরক নিউজ হেডলাইন রক আবু ইয়াগুলো চ রেসাব খানাতে খানাতে কতলাই আশুক জরা নরক লগিরে মানে বাকে নরক ন পাইফ্লাই হামবাই মারও বাকি নরক সালব্রুম ব্রুম লগিরে টংনি ফারিকে চ অজরাও খালাই তাবুক জরানি ককরক নিউজ হেডলাইন রক তাবুজরানী ককবরক নিউজ হেডলাইন্স রক ওখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি সিমি নখা সালনাইনি রোমানিয়া বেড়াইমাও থাঙ্গানো বেড়াইমা জরা রোমানিয়ানি রাষ্ট্রবক্রক নিকুসুর দান সিনেটনি কাস্কু মির্জা আবরুদেয়ানি তাই চেম্বার অফ ডেপুটিজনি কাস্কু সুরিন গ্রিন্দেনুর বাই মালায়ানো রাষ্ট্রবক্রক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা লুকুরকনি হামক্রাইনি বাকে বেবাক বেড়ামনি স্নামফির মূ খাইনা নাংথাই তাই নাইকল মূনি রায়দা রকন লুকুরকনি নাংকুকমা বাই গদাল রবৈ স্রামনা নাংথাই তিনি বসং আওয়াই মূসাল চি চুকুরা নৈচি স্নি বিশিনি অসালন ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানিনি বম্বে কেন্দ্রনি সিমি হাক্তরনি পুইলা রেডিও আওয়াই মূ চেংজাগ মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী অ তালনি নৈচিদক সালমারি আকাশবাণী মন কি বাত পান্ডা হাক্তর তাই হাক্তর ফাতারনি লুকুরক বাই ককলাম সালায়ানো আবঙ্গানো মন কি বাতনি ফিলসারা থামচিদক বেরামনি পান্ডা আশুকজারা খালাইকা তাবুজারানি ককবরক নিউজ হেডলাইন্স রক চিনি পান্ডা পাইথেক বখানো থাঙে সগৈ টঙা থাকতে থাকতে রেসাবমু তাই নরকন খুলমুঙ্গিয়া ফর তাই সালব্রুম্বুম লগিরি টংনানি বাকে নরকন কবগো ফাটিকে রেসাবমু খালাইতে খালাইতে চেন কুতলাইন যতন পাইফলাইয়া হামবায়

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। এক বর্ষাময় দুপুরে আবারও আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি রয়েছি এই মুহূর্তে আরজি অঙ্কিতা। হ্যাঁ, যারা টিউন করে ফেলেছেন তাদের সবাইকে তো স্বাগত বটেই, কিন্তু যারা টিউন করেননি, ভাবছেন যে টিউন করবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে ঝটপট করে টিউন করে ফেলুন, কারণ চিরায়ত পর্ব নিয়ে কিন্তু আমরা চলে এসেছি ঠিক দুপুর 2:30 থেকে। আর তারপরেই থাকছে রবি শনি অনুষ্ঠান, যেখানে আপনারা, দুঃখিত, রবি শনি নয়, রবি কিরণ অনুষ্ঠান রয়েছে, যেখানে আপনারা অনুরোধ করতে পারবেন আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীতটি। আর তারপর থাকবে সুরের আকাশে, এরপর আরও অনেক পর্ব রয়েছে। তো এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা, চলুন দেরি না করে চলে যাই আমাদের প্রথম পর্ব আজকের, চিরায়ত। তো চিরায়ত পর্বে কার গল্প শোনাব ভাবছেন শ্রোতা বন্ধুরা? শ্রাবণ মাস চলছে, আর একটা কথা আছে যে বৈশাখ আর শ্রাবণ, এই দুটো মাস যার কথা ছাড়া আমরা ভাবতেই পারি না, তিনি আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। তাহলে আজকের চিরায়ত পর্বে চলুন রবি ঠাকুরের একটি গল্প আপনাদের শোনাই, পাঠ করে চলুন।

পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন বাপ মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিল

উর দেবতার নামই প্রচলিত ছিল, যেমন গণেশ, কার্তিক, পার্বতী তাহার উদাহরণ। এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে। তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই যে মনের মতন হয় না। অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন। উক্ত রায়বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে, কিন্তু বনেদি ঘর বটে। বরপক্ষ হইতে একেবারে 10,000 টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতে একেবারেই রাজি হইয়া গেল, কারণ এমন পাত্র কোনো মতেই যে হাত ছাড়া করা যায় না। কিছুতেই টাকার জোগাড় হয় না। মাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও 1,600-1,700 বাঁকি রহিল। এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে। অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল। নিতান্ত অতিরিক্ত সুদে একেবারে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল, কিন্তু সময়কালে যে উপস্থিত হইল তা তো হইল না। বিবাহ সভায় একটা তুমুল গলযোগ বাঁধিয়া গেল। রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন, শুভ কার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দেব। রায়বাহাদুর বলিলেন, টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না। এই দুর্ঘটনার অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পরিয়া, গহনা পরিয়া, কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা কিন্তু বলা যায় না। ইতিমধ্যে একটা সুবিধা হইল, বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাপকে বলিয়া বসিল, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়াই যাইব। বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল, দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার? দু একজন প্রবীণ লোক ছিল, তাহারা বলিল, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারেই নাই, কাজেই। বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায়বাহাদুর হতোদ্যম হইয়া বসিয়া রহিলেন। বিবাহ এক প্রকার বিষণ্ণ নিরানন্দভাবে সম্পন্ন হইয়া গেল। শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না। নীরু জিজ্ঞাসা করিল, তারা কি আমাকে আর আসতে দেবে না বাবা? রামসুন্দর বলিলেন, কেন আসতে দেবে না মা, আমি তোমাকে নিয়ে আসব। রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখিতে যান, কিন্তু মেয়েকে বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই বলিয়া আর চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তঃপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান, আবার কোনোদিন দেখিতে পানও না। কুটুম্ব গৃহে এমন করিয়া অপমান তো আর সহা যায় না। রামসুন্দর স্থির করিলেন,
যেমন করিয়া

হোক, টাকাটা তিনি শোধ করিয়া দিতে হইবে। কিন্তু যে ঋণভার কাঁধে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য। খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানা রূপহীন কৌশল অবলম্বন করিতে হইতেছে। এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে, পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দ্বার দিয়া অশ্রু বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়াইয়েছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না। যদি কেহ বলে, আহা কি শ্রী, বউয়ের মুখখানি দেখিলে একেবারে চোখ জুড়াইয়া যায়, আর শাশুড়ি তখনই ছংকার দিয়া বলিয়া উঠে, শ্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি শ্রী, এমন কি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না। যদি কোনো দায় পরায়ন্ত প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে, শাশুড়ি বলে, ওই ঢের হয়েছে, অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত। সকলেই এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকার নাই, ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে। বোধহয় কন্যার এই সকল অনাদর আর অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে, তাই রামসুন্দর অবশেষে বসতবাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপনে রাখিলেন। স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ির ভাড়া লইয়া বাস করিবেন, এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা একেবারেই জানিতে পারিবে না। কিন্তু ছেলেরা জানিতে পারিল, সকলে আসিয়া কাঁদিয়া পড়িল। বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে, তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল, বাড়ি বিক্রয় স্থগিত হইল। তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন। এমন হইল যে সংসারের খরচ আর চলে না। নীরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল। বৃদ্ধের পক্ককে সে শুষ্ক মুখে এবং সদা সংকুচিতভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল। মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? রামসুন্দর যখন বেহাই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তাহার হাসি দেখিলেই টের পাওয়া যাইত। সেই ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নীরু অত্যন্ত অধীর হইয়া উঠিয়াছে। বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না। একদিন সে রামসুন্দরকে বলিলেন, বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও। রামসুন্দর তখন বলিলেন, আচ্ছা নিয়া যাইব। কিন্তু তাহার কোনো জোর নাই, নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে। এমনকি কন্যার দর্শন সেও অতি সংকোচে ভিক্ষা চাহিতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে
দ্বিতীয় কথাটি কহি

এবার মুখও থাকে না। কিন্তু কিন্তু মেয়ে যদি আপনি বাড়ি আসিতে চাহিলে বাপ তাকে না আনিয়া কেমন করিয়া থাকে? তাই বেহায়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করিয়া যে 3,000 টাকা সংগ্রহ করিয়াছিলেন, সে ইতিহাস গোপন থাকাই ভালো। নোট কখানে রুমালে জড়াইয়া, চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহাইয়ের নিকট গিয়া বসিলেন। প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পাড়িলেন, হরেকৃষ্ণের বাড়িতে একটি মস্ত চুরি হইয়া গিয়াছে। তাহার আদ্যোপান্ত বিবরণ বলিলেন। নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দাও করিলেন। শহরে একটি নতুন ব্যামো আসিয়াছে, সে সম্বন্ধে একেবারে সব কিছু আজ কবি আলোচনা করিলেন। অবশেষে হুঁকোটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন, বেহাই, সেই টাকাটা বাকি আছে বটে, রোজই আমি মনে করি আর যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে যে মনে থাকে না। আর ভাই, বুড়ো হয়ে পড়েছি। এমন করিয়া এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে, অতি অবহেলে বাহির করিলেন। সবেমাত্র 3,000 টাকা নোট দেখিয়া রায়বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন, বলিলেন, থাক বেহাই, হতে আমার কাজ নেই। একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন, সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না। এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব যে কাহারও মুখে আসে না। কেবল রামসুন্দর ভাবিলেন, সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না। মর্মাহত ভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পাড়িলেন। রায়বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করিয়া বলিলেন, সে এখন হচ্ছে না। এই বলিয়া কর্মোপলক্ষে স্থানান্তর চলিয়া গেলেন। রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাঁদরের প্রান্তে বাঁধিয়া বাড়িয়া ফিরিয়া গেলেন। মনে মনে প্রতিজ্ঞাও করিলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচে কন্যার উপরে দাবি করিতে পারিবেন, ততদিন আর বেহাই বাড়ি যাইবেন না। বহুদিন গেল, নিরুপমা লোকের উপরে লোক পাঠায়, কিন্তু বাপের দেখা আর পায় না। অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ হইল। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল, কিন্তু তবুও গেলেন না। আশ্বিন মাস আসিল, রামসুন্দর বলিলেন, এবার পূজার সময় মাকে ঘরে আনিবই, নহিলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিন হবে, আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন। 5 বৎসরের এক নাতি আসিয়া বলিল, দাদা দাদা, আমার জন্যে গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে, কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় যা হইতেছে না। 6 বৎসরের এক নাতিনী আসিয়া সরোদনে কহিল,

পূজার নিমন্ত্রণে যাইবার তাহার একখানিও ভালো কাপড় নাই। রামসুন্দর তাহা জানিতেন। সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন। রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে, তখন তাহার বন্ধুগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো যাইবে হইবে। এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন, কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই। দৈন্যপীড়িত গৃহের ক্রন্দনধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন। আজ তাহার সে সংকোচ ভাব নাই। দ্বাররক্ষী এবং ভৃত্যদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত না করিয়াই একেবারে আপনার গৃহে প্রবেশ করিয়াছেন এমনই ভাবে। আর শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই। কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে, মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন। আনন্দে দুই চোখ দিয়া জল পড়িতে লাগিল। বাপও কাঁদে, মেয়েও কাঁদে, দুজনে কেহ আর কথা কহিতে পারে না। এমন করিয়া কিছুক্ষণ গেল। তারপরে রামসুন্দর কহিলেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোল নাই। এমন সময়ে রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন এবং তাহার দুটো ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন। পিতাকে বলিলেন, বাবা, আমাদের তবে এবারে পথেই ভাসালে। রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন, তোদের জন্য কি আমি নরকগামী হইব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি নে? রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়াছেন। ছেলেরা কিছু তেজ না জানিতে পায়, তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন, কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন। তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল, দাদু দাদু, আমাকে গাড়ি কিনে দিলে না? রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া বলিল, পিসি পিসি, আমাকে একখানা গাড়ি কিনে দিবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল, বাবা, তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে তুমি দেখতে পাবে না, এই তোমার গাঁ ছুঁয়ে বলল। রামসুন্দর বলিলেন, ছি মা, ছি, অমন কথা বলিতে নাই। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি, তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান। নীরু কহিল, টাকা যদি দাও তবেই অপমান? তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটি টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে আর অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না। রামসুন্দর কহিলেন, তাহলে তোমাকে যে যেতে দেবে না মা? নিরুপমা কহিল, না দেয় তো কি করবে বলো, তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন। কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়াই চলিয়া গিয়াছেন, সে কথাটি আর গোপন রহিল না। কোনো স্বভাব কৌতূহলী তার লগ্ন কর্ণদাসী নীরুর শাশুড়িকেই খবর দিল। শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না। নিরুপমার পক্ষে তাহার শ্বশুর বাড়ি সরসজ্জা হইয়া উঠিল। এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে সংসর্গদোষে হীনতা শিক্ষা হয়

এই নজরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে। এই সময়ে নীরুর একটি গুরুতর পীড়া হইল, কিন্তু সেজন্য দিয়ে তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত। কার্তিক মাস, হিমের সময়, সমস্ত রাত মাথার দরজা খোলা, শীতের সময়ে গায়ে কাপড় নাই, আহারের নিয়ম নাই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত, তখন যে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া, তাহাও সে করিত না। সে যে পরের ঘরে ভরের ঘরে বাস করিতেছে, এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল। কিন্তু এরূপ ভাবটাও যে শাশুড়ির সহ্য হইত না। আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখিতেন যদি, তবে শাশুড়ি বলিতেন, নবাবের বাড়ির মেয়ে কিনা, গরিবের ঘরের অন্ন তাহার মুখে রোঁচে না। কখনো বা বলিতেন, দেখো না একবার ছিঁড়ি হচ্ছে, দেখো না কি দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হইয়া উঠিল, তখন শাশুড়ি বলিলেন, ওর সমস্ত নেকামি। অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলিল, বাবাকে আর আমার ভাইদের একবার দেখব মা। শাশুড়ি বলিলেন, কেবল বাপের বাড়ি যাইবার ছল। কেহ বলিলে বিশ্বাস করিবে না, যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হইল, সেদিন প্রথম ডাক্তার দেখিল, এবং সেই দিনই ডাক্তারের দেখা শেষ হইল। বাড়ির বড় বউ মরিয়াছে, খুব ধুম করিয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইল। প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরদের তেমনি একটা খ্যাতিও রটিয়া গেল। এমন চন্দন কাষ্ঠের চিতা এ মূলকে কেহ কখনো দেখে নাই। এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায়বাহাদুরদের বাড়িতেই সম্ভব আর শোনা যায়। ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণও হইয়াছিল। রামসুন্দরকে সান্ত্বনা দেবার সময় তাহার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হইয়াছে, সকলেই তাহার বহুল বর্ণনা করিল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। রায়বাহাদুরের মহিষী লিখিলেন, বাবা, তোমার জন্যে আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে। আর এবারে 20,000 টাকা পণ, আর হাতে হাতে আদায়।

0: চিরায়ত আসরে ছিলাম এতক্ষণ শ্রোতা বন্ধুরা রবি ঠাকুরের লেখা একখানি গল্প দেনা পাওনা। আশা করি যে গল্পখানি আমরা সবাই পড়েছি সেই নিরুপমার কথা আমরা সকলে জানি, সেই নিরুপমার গল্প আজ আপনাদের শোনালাম। এবারে চলে যাব রবি কিরণ অনুষ্ঠানে, রবি কিরণ অনুষ্ঠান যেখানে আপনারা অনুরোধ করবেন আপনাদের পছন্দের গানটি, কোন গান কী গান শুনবেন সেটা আপনাদের বলতে হবে, অর্থাৎ সেটা রবীন্দ্রসঙ্গীত হতে হবে। তো এই মুহূর্তে দেখা যাক ফোন লাইনের ওপারে কে রয়েছে। 03-81-232-6253 এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। ইতিমধ্যে একজন রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
1: জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ হে, এই গানটা ম্যাডাম।
0: জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ হে। আচ্ছা ঠিক আছে, দেবী সেনগুপ্ত।
1: দেবী সেনগুপ্ত জয়নগর দশমীঘাট থেকে।
0: ঠিক আছে ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। জগতে আনন্দ যজ্ঞে এই গানখানি তিনি শুনতে চাইছেন। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, কে রয়েছেন দেখা যাক। দেবী সেনগুপ্ত তিনি আমাদের ফোন করেছিলেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
2: হ্যালো, আমি রেখা রায় বলছি, নাগেরজলার উত্তর বাদায়ের থেকে।
0: হ্যাঁ বলুন রেখা দেবী।
2: আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবেন, পথে যেতে ডেকেছিলে মোরে, পিছিয়ে পড়েছি আমি, এই গানটা। হ্যাঁ,
0: পথে যেতে ডেকেছিলে মোরে,
2: ডেকেছিলে মোরে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
0: আচ্ছা, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাব, ঠিক আছে? সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। 03-81-232-6253 এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার, সেই

0: সঙ্গে আরও একটি নম্বর রয়েছে যেটা আপনারা জানেন, আরেকটি নম্বর হচ্ছে 9485 9485 00 7172। এই দুটো নম্বর হচ্ছে ফোন লাইনের নম্বর, আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর তো জানাই আছে 9402169965, যেখানে আপনারা মেসেজ করতে পারেন আমাদের আর বলতে পারেন কোন গানখানি আপনি শুনতে চাইছেন। নমস্কার, কে রয়েছেন?
1: আমি একটা গান শুনতাম চাই ম্যাডাম।
0: আপনি কে বলছেন আগে বলতে হবে?
1: গানটার নাম মানে গানটা গাইছি মানে গিয়েছে লতা মঙ্গেশকর।
0: আগে আপনার নাম, আগে আপনার নামটা বলুন।
1: আমার নাম হলো তপন কুমার বনি, গানটা হলো লতা মঙ্গেশকরের দিবস রজনী।
0: দিবস রজনী,
1: দিবস রজনী গুনিয়া গুনিয়া,
0: এটা এই রবীন্দ্রসঙ্গীতটা লতা মঙ্গেশকর গেয়েছেন আপনি বলছেন?
1: লতা মঙ্গেশকর।
0: এই গানটা তো দিবস রজনী আপনি যেটা বলছেন সেটা তো আপনি অন্তরার কথা বলছেন, আমাকে তো স্থায়ীটা বলতে হবে। আপনি যেটা বলছেন সেটা তো অন্তরা বলছেন, স্থায়ীটা না বললে তো আমাদের অসুবিধা হয়ে যায় তপনবাবু বের করতে, কারণ প্রথমটা দিবস রজনী নয় আপনি যেটা বললেন। যাই হোক, আপনি সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, যদি এই গানখানি পাই আমি নিশ্চয়ই শোনাব। দিবস রজনী গুনিয়া গুনিয়া তিনি এই গানখানির কথা বলছেন, কিন্তু আমি যতটা জানি আপনি যেই সুরটার কথা বললেন সেটা কোনো গানের স্থায়ী নয়, গানের প্রথম লাইনটা আমাদের বলতে হবে। শুনতেই নাটক 2326253 আর সেই সঙ্গে 9402 9485 00 7172, এই হচ্ছে আমাদের দুটো নম্বর ফোন করার জন্য, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে 9402169965। রয়েছি আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কিতা। তো জগতে আনন্দ যজ্ঞে আমারও নিমন্ত্রণ, এই গানখানি শুনতে চাইছিলেন দেবী সেনগুপ্ত। তো প্রথমেই এই গানখানি দিয়ে শুরু করব। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: কে বলছেন?
2: আমি মলয়নগর থেকে বলছি, লক্ষ্মী। আমাকে একটি গান শুনিয়ে দিবা, জীবনে যত পূজা হলো না সারা।
0: জীবনে যত পূজা হলো না সারা,
2: হলো না সারা।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। তাহলে শুরু করি আমাদের আজকের এই পর্ব, জগতে আনন্দ যজ্ঞে আমারও নিমন্ত্রণ। মনোময় ভট্টাচার্যের কণ্ঠে এই গানখানি দিয়ে শুরু করছি আমাদের আজকের রবিকিরণ অনুষ্ঠান।

স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:16 হয়ে 16 সেকেন্ড। আরও অনেকটা সময় হাতে রয়েছে, যে সময়টা আমরা থাকবো আপনাদের সঙ্গে রবিকিরণ অনুষ্ঠান নিয়ে। রেখা দেবীর পছন্দের গান শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, পথে যেতে ডেকেছিলে মোরে। তপনবাবু, তিনি আমাদের ফোন করেছিলেন, তিনি বলছেন লতা মঙ্গেশকরের গাওয়া রবীন্দ্রসঙ্গীত দিবস রজনী গুনিয়া গুনিয়া। তবে তপনবাবু, আমি বলতে বাধ্য হচ্ছি যে এমন কোনো গান আমি আমার সংগ্রহে খুঁজে পাইনি। সেই সঙ্গে আপনি যেটা বলছেন লতা মঙ্গেশকরের গাওয়া, এমন কোনো গান নেই। তো যাই হোক শ্রোতা বন্ধু, দিবস রজনী দিয়ে যে রবীন্দ্রসঙ্গীতটি রয়েছে আমার পছন্দের অবশ্য সেই গানখানি, তো সেই গানখানি আপনাকে শোনাই, আশা করি আপনার ভালোই লাগবে। আর তারপর লক্ষ্মী দেবীর পছন্দের গানে যাব, জীবনে যত পূজা তিনি বলছিলেন। তবে ইতিমধ্যে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেখানে মেসেজ চলে এসেছে, সেখানে ঝর্ণা দেবী, ঝর্ণা ভট্টাচার্য জিরানিয়া থেকে তিনি আমাদের মেসেজ করে বলছেন, মাঝে মাঝে দেখা পাই চিরদিন কেন পাই না, সে গানখানি তিনি শুনতে চাইছেন। তো নিশ্চয়ই শোনাবো ঝর্ণা দেবী। তো এই মুহূর্তে শ্রোতা বন্ধু চলুন আবারও গানে যাই, তারপর আবারও ফিরে আসছি কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM উচ্চায়ন্ত 101.6 MHz।

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তবে রবি ঠাকুরের সঙ্গে আমাদের দেখা তো প্রতিনিয়ত হয়। হ্যাঁ, সেটা মনের গহীনে, কারণ জীবনের যত বাধা, যত দুঃখ, যত আনন্দ, যে মানুষটাকে আমরা বারবার স্মরণ করি, তিনি রবি ঠাকুর, আমাদের রবীন্দ্রনাথ। এই মুহূর্তে আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, দেখা যাক কে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? মধুসূদন বাবু বলুন। আমার পছন্দের একটি রবীন্দ্রসঙ্গীত, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

0: না আমাদের অনুষ্ঠান। আরেকজন রয়েছে কি ফোন লাইনের ওপারে? না, এই মুহূর্তে তো আর কোনো ফোন দেখতে পাচ্ছি না। শ্রোতা বন্ধুরা, আমাদের 03-8123-26253 এই হচ্ছে একটি ফোন নম্বর, আরেকটি হচ্ছে 9485007172। আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু খোলা রয়েছে, সেখানে আপনারা চাইলেই মেসেজ করতে পারেন। 3টে থেকে 4টে পর্যন্ত রবি কিরণ অনুষ্ঠান নিয়ে রবি আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত, আপনাদের পছন্দের রবীন্দ্রসঙ্গীত। চলুন, আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন, কে বলছেন? কে বলছেন, আপনার নামটা বলুন।
1: সুরজ দেব বর্মা।
0: আচ্ছা বলুন। হ্যাঁ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাই তো? ঠিক আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানখানি শুনতে চাইছেন। আরেকজন আমাদের মেসেজ করেছেন, অভিষেক দত্ত, সে বলছে তুমি রবে নীরবে, তৃষা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। চেষ্টা করব, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনানোর। আর এই মুহূর্তে আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
2: আমি নীলিমা দাস চৌধুরী বলছি, রামনগর থেকে।
0: নীলিমা দাস চৌধুরী, বলুন বলুন।
2: তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের তারা, এই গানটা শুনতে চাই।
0: তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। ঠিক আছে নীলিমা দেবী, সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz আকাশবাণী FM উচ্চায়ন্ত। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:32:10। খুব বেশি সময় যদিও নেই, আবার খুব কম সময়ও হাতে নেই, গান শোনাতে হবে, এই মুহূর্তে গানে যাওয়ার পালা। তো মধুসূদনবাবু বলছিলেন আমার পছন্দের একখানি গান নিশ্চয়ই শোনাবো, তবে তার আগে যার গানখানি শোনাবো তিনি হচ্ছেন সুরজ দেববর্মা। তিনি আমাদের মেসেজ করেছেন নয়, ফোন করেছেন তিনি। তিনি বলছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই গানখানি তিনি শুনতে চাইছেন। তো চলুন সেই গানখানি শোনাই, আর সেই গানখানির পরে তারপর মধুসূদনবাবুর পছন্দের গান নিশ্চয়ই শোনাবো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
3: লড়বি কে আয় ধজাবে, গান আছে যার ওঠ না গে, চলবি যারা চল রে ধে, আয়নারে নিঃসঙ্ক ধুলায় পড়ে রইল চেয়ে, ওই যে অভয় শঙ্খ।

0: তৃষা চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি আপনারা শুনলেন। অভিষেক দত্ত, সে আমাদের মেসেজ করেছিল এবং সেই গানখানি শুনতে চাইছিল। আর এর আগে যে গানখানি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে, বরিশোধ ধরা মাঝে শান্তির বাড়ি, এই গানখানি মধুসূদনবাবু আপনার জন্য ছিল। আপনি আমার পছন্দের একখানি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাইছিলেন, সে গানখানি শোনালাম। এবারে নীলিমা দেবীর পছন্দের গানে যাব, তুমি কোন কাননের ফুল কোন গগনেরও তারা, এই গানখানিতে যাব। কিন্তু তার আগে আরেকজন আমাদের মেসেজ করেছেন, জয়া দেববর্মা, তিনি হিন্দি গান শুনতে চাইছেন। শ্রোতা বন্ধু, দয়া করে অনুষ্ঠানটা শুনবেন, তারপর আমাদের মেসেজ করবেন, কারণ এই মুহূর্তে রবি কিরণ অনুষ্ঠানে রয়েছে, রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর চলছে, সেখানে হিন্দি ছবির গান নয়। আর হিন্দি ছবির গানের অনুরোধ করতে হলে 4টে থেকে 5টার মধ্যে করতে হবে, যে সময় সে সময়েই করতে হবে, সময়ের আগে কিন্তু মেসেজ করলে আমি শোনাব না, আগেই বলছি। নমস্কার, কে রয়েছেন? শুভ বিকেল, কে বলছিলেন?
1: আমি মিলন চক্র থেকে গৌতম নারায়ণ ঘোষ বলছি।
0: গৌতম বাবু বলুন।
1: আমি, হ্যাঁ, আমি একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো।
0: নিশ্চয়ই।
1: এটা হচ্ছে নীলম্বর ঘন ছন্দ ছায়ায় সমৃত অম্বর।
0: নীলম্বর ঘন, এই গানখানি তো?
1: হ্যাঁ।
0: ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন গৌতম বাবু।

0: অবশ্যই শোনাব। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে যে সময় হয়ে গেছে সে সময় বলছে 3:45 হয়ে 50 সেকেন্ড, মানে আরও মিনিট 15 হাতে রয়েছে। নীলিমা দেবীর গান শোনাবো, গৌতমবাবুর পছন্দের গান শোনাবো, আরেকটা অনুরোধ নিয়ে নিই, যদি সময় থাকে নিশ্চয়ই শোনাব। নমস্কার, কে রয়েছেন?
1: ম্যাডাম সুব্রত বিশাল দেখছেন?
0: হ্যাঁ বলুন।
1: হেমন্ত মুখোপাধ্যায়?
0: তুই ফেলে এসেছিস কারে, এই গানখানি তাই তো, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ঠিক আছে, সঙ্গে থাকুন সুব্রতবাবু, চেষ্টা করব শোনানোর। এই মুহূর্তে তুমি কোন কাননের ফুল, কোন গগনেরও তারা, এই গানখানি শোনাই, তারপর যাব পরের গানে।

রবিকিরণ অনুষ্ঠানে রয়েছে যে গানখানি শোনাচ্ছিলাম, গৌতমবাবু তিনি গানখানি শুনতে চাইছিলেন নীলঞ্জন ঘন। মনোময় ভট্টাচার্যের কণ্ঠে আপনারা এই গানখানি শুনলেন। এবারে যাব পরের গানে। সুব্রতবাবু হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তিনি শুনতে চাইছিলেন তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। এই গানখানি শোনাব। আর যদিও ফোন লাইনের ওপারে কেউ নেই, না আর কেউ নেই, তো এই গানখানি হবে আজকের আমাদের এই রবিকিরণ অনুষ্ঠানের সবশেষ গান। আসলে যার সঙ্গে আমাদের প্রতিনিয়ত ওঠা বসা, যিনি আমাদের মনের গহীনে মনের অন্তরালে লুকিয়ে থাকেন চিরটাকাল, প্রতিটা মুহূর্তে যিনি আমাদের পথ দেখায়, তিনি রবীন্দ্রনাথ। আর শ্রাবণ মাস মানেই কিছুটা বিষণ্ণতা। পঁচিশে বৈশাখ যেমন আমরা আনন্দে মেতে উঠি, ঠিক তেমনই বাইশে শ্রাবণে বাইরে যেমন অঝোর ধারায় বৃষ্টি হয়, ঠিক তেমনই আমাদের মনের মধ্যেও বৃষ্টি হয়। হ্যাঁ, সেই বৃষ্টি খানিকটা বিরহের, খানিকটা দুঃখের, সেই বৃষ্টি রবি ঠাকুরকে না পাওয়ার বৃষ্টি, সেই বৃষ্টি রবি ঠাকুরকে যখন আমরা হারিয়ে ফেলেছিলাম সেই বাইশে শ্রাবণ। শ্রাবণ মাস এলেই কোথাও না কোথাও সেই বেদনাটা কীভাবে যেন জেগে ওঠে। যাই হোক শ্রোতা বন্ধুরা, বিরহের কথা বলবো না, যেহেতু আমরা রয়েছি রবিকিরণ অনুষ্ঠানে, সেখানে আমরা প্রতি মুহূর্তে যাকে মনে রাখি তাঁর কথাই বলবো। তিনি চলে গেছেন একদমই নয়, তিনি আজও আমাদের মধ্যে আছেন, এভাবেই থাকবেন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে এই পর্বের শেষ গান তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানখানি।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, সবুজ পরিবেশ বান্ধব ও স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আগরতলা পুর নিগমের অধীনস্থ জনকল্যাণমুখী প্রকল্পের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পুর নিগম শহরাঞ্চলে নাগরিক পরিষেবার মনোন্নয়ন, নাগরিক পরিকাঠামোর আধুনিকীকরণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে উন্নত সড়ক, কার্যকর নিকাশী ব্যবস্থা এবং উন্নততর জনপরিসর তৈরির মাধ্যমে শহুরে পরিকাঠামো শক্তিশালী করার বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের নিরিখে ভবিষ্যতে উত্তর পূর্বাঞ্চলে আগরতলা ও ত্রিপুরা এক বিশেষ স্থান অধিকার করবে। ত্রিপুরা সরকারের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় খোয়াই কৃষি মহকুমার অন্তর্গত অফিস টিলা খাদ্য গোদামে সরকারি মূল্যে ধান ক্রয় কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই মহকুমার ম্যাজিস্ট্রেট নির্মল কুমার ঝাঁ সহ পঞ্চায়েতের সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা জীবন দে বর্মা প্রমুখ, ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরার উদ্যোগে এবং বিএমএস এর 72তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজ ওএনজিসি আগরতলা ত্রিপুরা অ্যাসেটে আয়োজিত হল এক রক্তদান শিবির। এ দিনের আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়, বিএমএস এবং ওএনজিসির কর্মীরা। শিবিরের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের রক্তের চাহিদা পূরণে সাহায্য করা এবং সাধারণ মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা বাড়ানো। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এই মুহূর্তে চলে যাব

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। চলে এসেছি যে পর্ব নিয়ে, সে পর্ব হচ্ছে সুরের আকাশে পর্ব। সেই পর্বে অবশ্যই গান শুনবেন, আপনাদের পছন্দের গান, সেটা হবে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অর্থাৎ হিন্দি ছবির গানের অনুরোধ করতে হবে আপনাদের, আর হিন্দি ছবির গানের অনুরোধ যেহেতু করবেন, নিশ্চয়ই অনেকেই রয়েছেন আমাদের যারা অনুরোধ করতে চাইছেন, তো ফোন নম্বরটি বলে দিই, 03812326253, এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। সেই সঙ্গে আরেকটি নম্বর রয়েছে, সেই নম্বরটি হচ্ছে 9485, হ্যাঁ 9485007172। আরেকটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 9402169965। তো চলুন শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে চলে যাই গানে। একজন রয়েছে ফোন লাইনের উপরে, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার দিদি, আমি বাড়িতে রেবেটিং পাড়া থেকে আমি ফোন করছি। তো আমি একটা রিকোয়েস্ট প্রোগ্রাম, তো না
0: আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না, আপনি স্পষ্ট করে কথা বলুন, আপনার নামটা আগে বলুন।
1: আমার নামটা
0: শ্রোতা বন্ধু, আপনি, আমি জানি না কি সমস্যা হচ্ছে, যে আপনি একেবারে বোধ হয় ফোনের খুব কাছে গিয়ে কথা বলছেন, একেবারে কেটে যাচ্ছে। তো দয়া করে যদি ফোনে কথা বলতে অসুবিধা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে, মেসেজ করতে পারেন। নমস্কার, কে রয়েছে?
2: নমস্কার দিদি ভাই,
0: কে বলছেন?
2: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: হ্যাঁ বলুন
2: দিদি ভাই, আমি হিন্দি ছবির একটি গান শুনবো, মঞ্জিল।
0: মঞ্জিল,
2: রিমঝিম ঘিরে সাবন।
0: মঞ্জিল ছবির রিমঝিম ঘিরে সাবন, এই গানখানি তো? ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। নমস্কার, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর ইতিমধ্যে আমাদের কিন্তু মেসেজ চলে এসেছে, লালন ঘরামি তিনি আমাদের মেসেজ করেছেন, গুন্ডারাজ ছবি থেকে একখানি গান তিনি শুনতে চাইছেন, না জানে এক নিগাহ মে, এই গানখানি আলিশা চিনাই এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে, চেষ্টা করব লালনবাবু। তারপর আমাদের মেসেজ করেছেন বাদল খটিয়াল, তিনি মোহাম্মদ আজিজ এবং আশা ভোসলের কণ্ঠে তু ভি বেকারার মে ভি বেকারার, এই গানখানি শুনতে চাইছেন। খনিকা দেবী আমাদের মেসেজ করেছেন আজ মধ্যোষ হু যাও রে, এই গানখানি লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে, শর্মিলি ছবি থেকে, চেষ্টা করব। আরেকজন রয়েছে, দাগ ছবির গান শুনতে চাইছেন বিধানবাবু, আব চাহে মা রুঠে ইয়া বাবা, এই গানখানি লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। আরেকজন আমাদের মেসেজ করেছেন জয়া নাম, জান তেরে নাম ছবি থেকে হাম লাখ ছুপায়ে প্যার মগর, এই গানখানি শুনতে চাইছেন। তো অনেকগুলো অনুরোধ হয়ে গেছে, একে একে গান শোনাই, তারপর কি অনুরোধ আবার নেব না, ফোন লাইনের ওপারে আরও একজন রয়েছে, তো ওনার অনুরোধটা নিয়ে নিই, তারপর পরপর গান শোনাবো। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি, মিনসং।
0: বলুন বলুন।

0: শুভ বিকেল।
1: শুভ বিকেল।
0: আচ্ছা ম্যাম, আদিত্য নাথের স্বামীজির একটা গান শোনা যাবে অ্যালবাম?
1: এটা ছবির গানের অনুরোধের আসর, হিন্দি ফিল্ম সং।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ম্যাম, তুলে চায়না টাউন থেকে টাইটেলটা একটা শুনিয়ে দিন।
1: ঠিক আছে, সঙ্গে থাকুন।
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ। আর প্রথমেই শুনবো যে গানখানি, আমার খুব পছন্দের একটি গান। বুল্টি দেবী অনুরোধ করেছেন, তিনি শুনতে চাইছেন রিমঝিম ঘিরে সাওয়ন, এই গানখানি মঞ্জিল ছবির এই গানখানি। আর বাইরেও কিছু কিছু সময় বৃষ্টি হচ্ছে, আবার কিছু কিছু সময় বৃষ্টি হচ্ছে না, একটু রোদের দেখা পাচ্ছি যদিও, কিন্তু শ্রাবণ মাস, আর সেই শ্রাবণ মাসে মন তো বলবেই গান শুনতে। তো চলুন এবারে সেই বৃষ্টির গান, আর শ্রাবণ মাস মানেই বৃষ্টি আর ভালোবাসা পুরো একাকার হয়ে যায়, তাই না?

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই গানখানি শুনলেন যার পছন্দের, তিনি হচ্ছেন লালনবাবু।

0: গুন্ডারাজ ছবির গান শুনতে চাইছিলেন। এই গানখানি আলিশা চিনাই এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে শুনলেন। এবারে বাদল খুটিয়াল, তিনি ওয়াক্ত কি আওয়াজ ছবি থেকে মোহাম্মদ আজিজ ও আশা ভোসলের কণ্ঠে একখানি গান শুনতে চাইছেন। তো চলুন সে গানখানি শোনাই, তারপর যাব যার পছন্দের গানে, তিনি কণিকা দেবী। তারপর আমাদের সুমনবাবুও রয়েছে, বিধানবাবু রয়েছে, তারপর জয়া, তিনিও আমাদের মেসেজ করেছেন, তার গান শোনাতে হবে, অনেকগুলো অনুরোধ জমে যাচ্ছে। আরেকজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ। দিদি
0: বলুন।
1: হ্যাঁ, কোন হ্যায় জো স্বপ্ন মে আয়া, কোন হ্যায় জো দিল মে সমায়া,
0: আশা ভোসলের কণ্ঠে তুভি বেকারার, মে ভি বেকারার এই গানখানি।

0: यहाँ हमें जमाना देखे
1: तो
0: आओ चलो कहीं छुप जाए।
1: अच्छा
0: यहाँ

0: चाहे रब रूठे या दुनिया, मैंने तेरी बाह पकड़ ली। अब चाहे रब रूठे या दुनिया
1: मैंने। 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন আপনারা। এবার যে গানখানি শোনানোর পালা, সে গানখানির অনুরোধ যিনি করেছেন তিনি জয়া। জানতে রে নাম ছবি থেকে তিনি এই গানখানি শুনতে চাইছেন, হাম লাখ ছুপায়ে প্যার মাদার। তো এই গানে যাব। তারপর যার গান শোনাবো সে হচ্ছে সুমন, চাইনাটাউন ছবির টাইটেল ট্র্যাক শুনতে চাইছে। তারপর অমিতাভ বাবুর পছন্দের গান শোনাবো। তারপর ধীরে ধীরে যে অনুরোধগুলো রয়েছে সেই অনুরোধগুলো শোনাবো, আর সেই সঙ্গে আমাদের ফোন লাইনে যে অনুরোধ করার জন্য ফোন আসছে সেটাও নেব, কারণ গান অনেক জমে আছে আর সময় একেবারেই কম। তাই অনুরোধ ইতিমধ্যে নিচ্ছি না, কারণ নিলে তারপর যদি না শোনাতে পারি আপনারও খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে। তাই এই মুহূর্তে আবারও গানে যাবার পালা।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর এই মুহূর্তে স্টুডিওর খড়িতে যে সময় হয়ে গেছে সে সময় বলছে 4:40 হয়ে 48 সেকেন্ড। আরও কিছুটা সময় হাতে রয়েছে, যে সময়টা আমি আপনাদের গান শোনাবো। সুমনবাবুর পছন্দের গান শুনছিলাম, চায়নাটাউন ছবির গান তিনি শুনতে চাইছিলেন। এবারে যার পছন্দের গান শোনার পালা, তিনি হলেন অমিতাভ বাবু। তিনি সেই ছবির গান শুনতে চাইছিলেন যে ছবি আজ থেকে বহু বছর আগে মুক্তি পেয়েছিল। কন হ্যায় জো স্বপ্নো মে আয়া, কন হ্যায় জো নিন্দ মে জাগা আয়া, এই গানখানি রাজেন্দ্র কুমার সায়রা বানু অভিনীত ঝুক গায়া আসমান ছবির গান, মোহাম্মদ রফির কণ্ঠে এবারের গানখানি। তো চলুন শ্রোতা বন্ধুরা গানে যাই। কিন্তু গানে যাবার আগে আরও দুটো অনুরোধ আমাদের কাছে রয়ে গেছে। একজন তিনি মেসেজ করেছেন বাগবাসা থেকে, রথীন্দ্রনাথ তিনি আমাদের মেসেজ করেছেন। আর তিনি বলছেন মশাল ছবির একখানি গান তিনি শুনতে চাইছেন, মুঝে তুম ইয়াদ এই গানখানি। আর আরেকজন শ্রোতাবন্ধু প্রদীপবাবু, তিনি স্বয়ম্বর ছবির গান মুঝে ছুঁ রহে।

0: रही है तेरी गर्मी ये गानखानी तिनी सुनते चाहिए चेष्टा करब शोनाते जदिओ समय खूब कम और यही मुहूर्ते आमादेर फोन लाइनेर ओपारे किन्तु एक जन श्रोता बंधु रयेछे के रयेछे देखा जाक नमस्कार के रयेछेन
1: নমস্কার, আমি প্রদীপ বলছি অভয়নগর থেকে।
0: আপনি মেসেজ করেছেন আমাদের?
1: করেছি, কিন্তু এটা কি সম্ভব হবে?
0: দেখতে হবে।
1: আচ্ছা,
0: দেখতে হবে। আপনি সঙ্গে থাকুন প্রদীপ বাবু। আরেকটা কথা, যারা ফোন করবেন দয়া করে মেসেজ করবেন না, আর যারা মেসেজ করবেন ফোন করার দরকার নেই, কারণ মেসেজ আমাদের কাছে পৌঁছে যায়। শ্রোতা বন্ধু, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আর এই মুহূর্তে আবারও গানে যাবার পালা। কার গান শোনাবো? অমিতাভ বাবুর পছন্দের গান, মোহাম্মদ রফির সেই বিখ্যাত গান। চলুন সেই গান শুনি, তারপর শোনাবো আরও দুজন শ্রোতা বন্ধু আমাদের মেসেজ করে রেখেছেন সেই গান, আর তারপর যদি সময় থাকে নিশ্চয়ই আমি আপনাদের থেকে অনুরোধ নেব এবং গানও শোনাবো।

0: মশাল ছবির গান আপনারা শুনছিলেন শ্রোতা বন্ধুরা, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে এই গানখানি আপনারা শুনলেন। আর এই গানখানির অনুরোধ যিনি করেছিলেন তিনি হচ্ছেন রথীন্দ্রবাবু। এবারে যাব পরের গানে। প্রদীপবাবু, আপনার পছন্দের গান ইতিমধ্যে আমার সংগ্রহে আমি খুঁজে যদিও পেয়ে গেছি, তাই এবারে আপনার পছন্দের গান। আর আরেকজন রয়েছে শ্রোতা বন্ধু, আরেকটা গান শোনাতে পারবো, যেহেতু শোনাতে পারবো দেখা যাক কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি কুয়ায় রামচন্দ্র অখিল দেব বলছি।
0: হ্যাঁ বলুন অখিল বাবু।
1: ম্যাম যদি টাইমটা হয় আমার সংযোগ হয়েছে একটা গান শোনাই দিবেন, জু জু জু আনন্দলাল।
0: কোন ছবির কথা বললেন?
1: সংযোগ
0: সংযোগ। আচ্ছা, সংযোগ ছবির কোন গান?
1: জু জু জু।
0: আচ্ছা ঠিক আছে, যদি পাই। ঠিক আছে, সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। আর যদিও সময় খুব কম, দুটো গান শোনাতে পারবো, এর মধ্যে একটি হচ্ছে প্রদীপ বাবুর পছন্দের গান, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে তিনি স্বয়ম্বর ছবির গান শুনতে চাইছিলেন। তো চলুন এবারে প্রদীপ বাবুর পছন্দের গান শোনাই, তারপর অখিল বাবুর পছন্দের গান শোনাবো। আর ইতিমধ্যে ফোন লাইন কিন্তু বেজেই যাচ্ছে, ব্লিং করেই যাচ্ছে, আর কেউ একজন রয়েছে হয়তো ফোন করছেন, কিন্তু যিনিই ফোন করছেন শ্রোতা বন্ধু দুঃখিত, আর কোনো অনুরোধ নিতে পারছি না, কারণ অনুরোধ নেব কিন্তু গান শোনাতে পারবো না। তার থেকে বেটার আপনার অনুরোধটি আমরা পরের দিন নেব। আর এই

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে আবারও গানে যাব, তবে গানে যাব যার পছন্দের গান শোনাবো, তিনি হচ্ছেন অখিলবাবু। সঞ্জক ছবির গান তিনি শুনতে চাইছিলেন, তিনি যে গানখানি বলছেন সেই গানখানি আমি খুঁজে পাচ্ছি না, তবে সঞ্জক ছবির আরও একটি গান, বিখ্যাত গান আমি শোনাচ্ছি আপনাকে অখিলবাবু, আশা করি আপনার ভালোই লাগবে। আর এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা, সুরের আকাশে পর্ব থেকে বিদায় নেবার পালা, আর বিদায় নেব এই গানটি দিয়েই, আর চলে যাব আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে হৃদমাঝারে পর্ব, হৃদমাঝারে পর্বে যাব। তবে এই মুহূর্তে আবারও শেষ গান, অখিলবাবুর পছন্দের গান দিয়েই শেষ করছি আজকের এই অনুষ্ঠান।

হিন্দি গান কিংবা ইংরেজি গান, আবার এই দুটো গান নিয়েই যদিও আমরা বাঙালিরা যতই মাতামাতি করি না কেন, বাংলা গানের কদর কিন্তু আমাদের কাছে কিছুটা কম নয়। কেউ ভালোবাসেন বাংলার রক মিউজিক, আবার কেউ বা বাংলার সেই সনাতনী গান, আবার অনেকের পছন্দ স্যাড সং, বিরহের গান। তবে এই সবের মাঝে যার একটা আলাদা মাধুর্য রয়েছে সেটা হচ্ছে লোকগান। জেনজি বলুন, মধ্যবয়স্ক বলুন, কিংবা বার্ধক্য পৌঁছেও লোকগীতি শুনতে ভালোবাসেন এমন বাঙালির সংখ্যা কিন্তু মোটেও কম নয়। 1970 সাল থেকে যে শুরু হয়েছিল আজও সেই লাল পাহাড়ের দেশে যা কবিতা থেকেই পরবর্তী গান তৈরির যে অনুপ্রেরণা তৈরি হয়েছে।

সেটা আজও কিন্তু রয়ে গেছে। এমন কত শত গান রয়েছে, কত শত লোকগান রয়েছে। শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে আর এই মুহূর্তে, চলুন আবারও গানে যাই, গান শোনাই, তারপর ফিরে আসছি কথায়।

0: গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: গলি এই আওয়াজ ছড়াক, প্রতিটি বাড়ি নিজের গণনা করা, মিলেমিশে লিখবো আগামী নতুন অধ্যায়। আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: কাগজ কলম নয় এইবার।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

আমাদের দেশ ভারতবর্ষ, যে দেশ গানের দেশ, প্রাণের দেশ। আর সেই দেশের লোকগানে জীবনের সমস্ত বিষয় অতিটা যত্নেই উঠে এসেছে। সেখানে ব্যথা, বিয়োগ কিংবা বিরহ কোনো অংশেই কিন্তু বাদ পড়েনি, বরং তা এসেছে হৃদয়ের গভীরতম অংশ হতে। দারিদ্রের কষাঘাত বলুন, প্রকৃতির খেয়ালখুশি বলুন, সমাজের নির্মমতা বলুন কিংবা প্রিয়জনের ব্যথা, সব মিলিয়েই এদেশে সর্বত্রই বিরহের একটা পর্ব যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে রয়েছে। এবং যদি বলি যে এই বিরহ লোকজীবনের আনন্দ আর উদ্বেল প্রকাশ ছাপিয়ে যায়নি, ঠিকই, তবে ছাপ রেখে গেছে জীবন আর সংসারের পাতায়। এ তো হলো আমাদের দেশের গল্প, আমাদের বাংলার গল্প। আবার প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি হলে বিরহের সুর হয়ে যখন বেজে ওঠে, আর বিরহের সাক্ষী হওয়ার মিনতি আমাদের প্রাণের আকুতিতে যেমন ধরা দেয়, ঠিক তেমনি বাংলা লোকগানে যেমন বৈচিত্র্য রয়েছে, উদ্ভাসিত জীবনের রঙের চমক রয়েছে, ঠিক তেমনি বিরহের বেলাতেও কিন্তু বেজেছে নানা সুর, নানা তাল আর কতই না ছন্দ। গানের বিষয়, ভাবের বৈচিত্র্য এবং বৈপরীত্য সবই আঁকা হয়েছে সুর আর লয়ের গাঁথুনিতে। একই গানে কিংবা উৎসবের সুরে আনন্দ কিংবা বিরহের প্রবাহ এই বাংলায় খুব সহজেই সম্ভব। চলুন শ্রোতা বন্ধুরা, আমরা এবারে আপনাদের সেই সব গানে নিয়ে যাই। আসলে একটা কথা আছে যে বাংলায় যে বিয়ের গানগুলো হয় সেখানে যেমন আনন্দ রয়েছে, ঠিক তেমনই বিরহ রয়েছে। আর লোকসঙ্গীতের ক্ষেত্রে দেখা যায় যে বিরহই একমাত্র উপজীব্য হয়ে উঠেছে। তো চলুন শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে কথা না বাড়িয়ে আবারও গানে যাই, কারণ গানে তো যেতেই হবে। 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উচ্চায়ন তো শুনছেন শ্রোতা বন্ধুরা, রীত মাছ।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস ২০২৭, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: গলি গলি এই আওয়াজ সড়ক, প্রতিটি বাড়ি নিজের গণনা করা, মিলেমিশে লিখব আগামী নতুন অধ্যায়। আমাদের জনগণনা আমাদের বিকাশ।
0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

0: আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

বাংলার লোকগানে বিরহ যদি খুঁজি, তাহলে সে বিরহের শেকড় বাঁকড় আর ফুল পাতার যে বৈচিত্র্য আমরা দেখতে পাব, তা আমাদের চমৎকৃত করবে বই কি। আবার কখনো কখনো যে এইসব গানে প্রিয়জনের বিয়োগ ব্যথায় কাতর বাঙালি ললনার হৃদয়ের ক্রন্দন ধ্বনিত হয়, আবার কখনো বা মাতা পিতা ছেড়ে যাওয়ার বিলাপ, আবার কখনো বা নারী ছেঁড়া ধন সন্তান হারা হয়ে জননীর উন্মাদনা, হৃদয়ের হাহাকার যখন সুরের মাত্রায় ওঠে আসে গানে, সে হোক দোতারা কিংবা হাসুয়া, হৃদয়ের ভাব প্রকাশের ব্যাকুলতার তো কোনো কমতি হয় না। লোকগান শ্রোতা বন্ধুরা, আর তাই তো এত এত গান, এত এত সংস্কৃতির ভার সয়েও এই লোকগান, বাংলার লোকগান আজও আমাদের সকলের প্রাণেই বেজে চলছে আর চলবেও। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি 101.6 মেগাহার্স আকাশবাণী FM উজ্জয়িনীতে। একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে স্বপ্ন কখনো পূরণ হয়, কখনো অপূর্ণই থেকে যায়, কিন্তু সত্যিকারের স্বপ্ন কখনো হারিয়ে যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্নই আমাদের নতুন করে বাঁচার সাহস, আশা আর প্রেরণা যোগায়। এই আবেগ আর অনুভূতির গল্প নিয়েই আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত 101.6 মেগাহার্টস নিয়ে আসছে জনপ্রিয় লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। এবারের বিষয় বেঁচে থাকার স্বপ্ন। আপনার জীবনের এমন কোনো স্বপ্নের গল্প আছে যা আজও আপনাকে পথ দেখায়, কিংবা এমন কোনো অপূর্ণ স্বপ্ন যা এখনও হৃদয়ের গভীরে বেঁচে আছে, সেই অনুভূতির কথা শুনতে চাই আমরা। 23 জুলাই আজ বৃহস্পতিবার রাত 9:30 উপস্থাপনায় থাকবে আরজে দেবাশিস। আপনার গল্প শোনাতে, অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করুন 0381-2326-253 অথবা 9485-00-7172 এই নম্বরে। আপনার স্বপ্নের গল্প হয়তো কারো নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে উঠবে, তাই অপেক্ষা নয়, ফোন করুন, কথা বলুন আর যুক্ত হয়ে যান আজ রাতে অনুষ্ঠানে। শুধু আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত 101.6 মেগাহার্টসে আজ 23 জুলাই বৃহস্পতিবার রাত 9:30 আজ রাতে অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, কথা বলুন আজ রাতে অনুষ্ঠানে। এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি।

আমাদের দেশে অঞ্চলভেদে সুর, টান ও প্রকাশে ভিন্নতা থাকলেও বিষয়ের ক্ষেত্রে যে মিল রয়েছে, তা এদেশের মানুষের সাংস্কৃতিক ও জীবনযাত্রার মিলকে আরও দৃশ্যমান করে তোলে। নদী বলুন, ফসল বলুন, ঋতু বলুন, প্রিয়জন বলুন, সব কিছুর প্রতি অন্তরের অনুভূতি সে এক অদৃশ্য সুতোয় বাঁধা দিয়ে এক করে দিয়েছে। আর তার শ্রুতিধর প্রকাশেও হৃদয় মন ব্যথায় উদ্বেলিত হয়ে ওঠে। হ্যাঁ, পালা বা গানের সেই সব চরিত্রদেরও আমরা মানুষেরা

মধ্যেই আপন করে নিই। উত্তরাঞ্চলের ভাটিয়ালি বলুন কিংবা ভাওয়াইয়া গানের কথা, নতুন করে কী বা বলার আছে বলুন? এমন কত কত লোকসঙ্গীতের প্রকৃতি রয়েছে যেখানে ভাটিয়ালি রয়েছে, ভাওয়াইয়া রয়েছে, জারি রয়েছে, শাড়ি রয়েছে, সব কিছুতেই বলা যায় সেই বিরহ কিন্তু কোনো না কোনোভাবে ধরা দিয়েছে। আর সেখানে যদি বাউলের কথা বলি তাহলে তো কোনো কথাই নেই। বাউলকে তো আমরা চিনেছি এই বিরহের মধ্য দিয়েই। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও গানে যাব, তারপর আবারও ফিরে আসবো কথায়। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উৎসাহিত।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহতালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।

জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে ছটা বেজে ১২ মিনিট হয়ে ৩৫ সেকেন্ড। আর কিছুটা সময়ে আমি আছি আপনাদের সঙ্গে শ্রোতা বন্ধুরা। ১০১.৬ মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন, আর এই মুহূর্তে হৃদ মাঝারে পর্বে রয়েছে। আর যেটা বলছিলাম যে লোকগান মানে লোকগানের যে প্রতিটা বিষয় রয়েছে, সেখানে প্রতিটা বিষয়ের মধ্যে আনন্দ যেমন রয়েছে, ঠিক তার বিপরীতটাও রয়েছে। হ্যাঁ, তার বিপরীত সেটা হচ্ছে বিরহ। শ্রোতা বন্ধুরা, একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিচ্ছি, সে ঘোষণাটা হচ্ছে স্বপ্ন কখনো পূরণ হয়, আবার কখনো বা অপূর্ণই থেকে যায়, কিন্তু সত্যিকারের স্বপ্ন কখনোই তো হারিয়ে যায় না। সময়ের সঙ্গে সঙ্গে বাঁচার সেই স্বপ্নই আমাদের নতুন করে বাঁচার সাহস, আশা আর প্রেরণা যোগায়। এই আবেগ আর অনুভূতির গল্প নিয়েই তো আকাশবাণী আগরতলা এফএম উচ্চায়ন্ত ১০১.৬ মেগাহার্জ নিয়ে আসছে জনপ্রিয় লাইভ ফোনিন অনুষ্ঠান আজ রাতে। এবারের বিষয় বেঁচে থাকার স্বপ্ন। আপনার জীবনে এমন

কোনো স্বপ্নের গল্প আছে যা আজও আপনাকে পথ দেখায়, কিংবা এমন কোনো অপূর্ণ স্বপ্ন যা আপনার হৃদয়ের গভীরে বেঁচে আছে? সেই অনুভূতির কথাই তো আমরা জানতে চাই, শুনতে চাই। আজ 23 জুলাই বৃহস্পতিবার রাত 9:30 উপস্থাপনায় থাকবে আর যে দেবাশিস। আপনার গল্প শোনাতে এবং অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 অথবা 9-4-8-5-007-1-7-2 এই নম্বরে। আপনার স্বপ্নের গল্প হয়তো কারো নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে উঠবে, তাই অপেক্ষা নয়, ফোন করুন, কথা বলুন আর যুক্ত হয়ে যান আজ রাতে অনুষ্ঠানে। শুধু আকাশবাণী আগরতলা FM উচ্চায়ন্ত 101.6 মেগাহার্টস। আজ 23 জুলাই বৃহস্পতিবার রাত 9:30 আজ রাতে অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, সময় পেরিয়ে যাচ্ছে, এবারও আবারও গানে যাবার পালা।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত শুনছেন রিদমা ছাড়ে পর্বে রয়েছে, আর এই মুহূর্তে রিদমা ছাড়ে পর্ব থেকে বিদায় নেবার পালা। আর যে অঙ্কিতাকে তাহলে বিদায় দিন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, কারণ এর পর থেকে থাকছে আর চেয়ে দেবাশিস আপনাদের সঙ্গে। আজ রাতে অনুষ্ঠান রয়েছে, যেটা আমি বলছিলাম একটু আগেও, আজকের বিষয় বেঁচে থাকার স্বপ্ন। তো বলুন আপনার স্বপ্নের কথা, জানান আপনার মনের কথা। শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছে, তবে আপনারা এফএম উচ্চয়ন্তকে টিউন করে রাখবেন, আবারও অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আমার কথা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন, কারণ আজকাল আমরা নিজেরা ভালো থাকতে গিয়ে অন্যকে ভালো রাখতে পারছি না, যেটা সব থেকে বেশি দরকার, অন্যকে ভালো রাখা। দেখবেন তাহলে নিজেও ভালো থাকবেন। আজকের মতো তাহলে আর যে অঙ্কিতা বিদায় নিচ্ছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। আর এই মুহূর্তে যেতে যেতে আমার পছন্দের গান আপনাদের জন্য রইলো।

জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ। গলি গলি এই আওয়াজ ছড়াক, প্রতিটি বাড়ি নিজের গণনা করা, মিলেমিশে লিখব আগামী নতুন অধ্যায়। আমাদের জনগণনা আমাদের বিকাশ। জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

0: গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: গলি গলি এই আওয়াজ ছড়াক, প্রতিটি বাড়ি নিজের গণনা করা, মিলেমিশে লিখব আগামী নতুন অধ্যায়। আমাদের জনগণনা আমাদের বিকাশ।
0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: গলি গলি এই আওয়াজ ছড়াক, প্রতিটি বাড়ি নিজের গণনা করা, মিলেমিশে লিখব আগামী নতুন অধ্যায়। আমাদের জনগণনা আমাদের বিকাশ।
0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।

0: গণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
1: গলি গলি এই আওয়াজ ছড়াক, প্রতিটি বাড়ি নিজের গণনা করা, মিলেমিশে লিখব আগামী নতুন অধ্যায়। আমাদের জনগণনা আমাদের বিকাশ।
0: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা আমাদের বিকাশ।
2: ১০১.৬ মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, আমার আগে আপনারা ছিলেন অঙ্কিতার সাথে, এবার আমি দেবাশিস আপনাদের সাথে থাকব রাত ১১টা পর্যন্ত। এখন শুনবেন পদ্মাপুরাণ। আজকের প্রসঙ্গ চন্দ্রধরের জন্ম ও বিবাহ। পরিবেশনায় রীতা রায়।

এতক্ষণ শুনলেন পদ্মাপুরাণ, আজ শুনলেন চন্দ্রধরের জন্ম ও বিবাহ সম্পর্কে, রীতা রায় এবং সম্প্রদায়ের কণ্ঠে।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: বিবরণ ও গৃহ গণনা, অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: কাগজ কলম নয়।

0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: ১০১.৬ মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, এখন আমরা চলে যাচ্ছি ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে। আমরা গত সপ্তাহে ইচ্ছে ঘুরি অনুষ্ঠানে রাজস্থান সফর করেছিলাম, কিন্তু সময়ের অভাবে রাজস্থানের পুরোটা আমরা ঘুরতে পারিনি। আমরা ঘুরেছিলাম বিকানির, তারপর ওখান থেকে জয়সলমীর, যোধপুর, তারপর উদয়পুর, উদয়পুর থেকে মাউন্ট আবু, মাউন্ট আবু হয়ে চিত্তরগড়, তারপর আজমের, আজমের থেকে পুষ্কর, পুষ্কর হয়ে রণথম্বর, তারপর আমরা জয়পুরে এসে থেমে গেছিলাম। কেননা সময় আমাদের বলছিল যে আজকাল রাজস্থান বেশি ঘোরার টাইম নেই, পরবর্তী পর্বে আমরা বাকি জায়গাগুলো যেগুলো রয়েছে রাজস্থানে সেগুলো ঘুরব। তা আজ আমরা সেই রাজস্থানের জয়পুর থেকে আমরা ভরতপুর কী করে আসব সেটা নিয়ে আপনাদের জানাচ্ছি।

হ্যাঁ শ্রোতা বন্ধুরা, জয়পুর থেকে আমরা উদয়পুর কি করে আসব? নিকটতম রেল স্টেশন ভরতপুর জয়পুর স্টেশন থেকে 22978 আগ্রা ফোর্ট এক্সপ্রেস এবং 19666 খাজুরাও এক্সপ্রেস সহ অনেক ট্রেন রয়েছে। কলকাতা থেকেও 22307 বিকানির এক্সপ্রেস এবং 12987 আজমের সুপারফাস্ট এক্সপ্রেস সহ অনেক ট্রেন পাবেন জয়পুর থেকে প্রাইভেট গাড়িতে বা বাসে ভরতপুর, কিন্তু আপনি আসতে পারেন, দূরত্ব প্রায় 185 কিলোমিটার। ভরতপুরে কী রয়েছে? প্রকৃতির অপার বিস্ময় আর ইতিহাসের গৌরবময় অধ্যায় এখানে এসে হাত ধরাধরি করে দাঁড়িয়েছে। ভরতপুরের আনাচে কানাচে দেখতে পাবেন কেওলাদেয় জাতীয় উদ্যান, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। একসময় রাজাদের শিকারভূমি এই অরণ্য আজ হাজার হাজার দেশি বিদেশি পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত এক স্বর্গরাজ্য। তারপর আসছি আমরা লোহাগড় দুর্গে। ভরতপুরের রাজকীয় ঐতিহ্যের বার্তাবাহী এই দুর্গের দৃঢ় প্রাচীর এবং তার চারপাশের পরিখা আজও অজেয় নদীকে অজেয় অতীতকে স্মরণ করায়। দুর্গের ভেতরে আছে রাজকীয় প্রাসাদ এবং মিউজিয়াম, দিক প্যালেস। লোহাগড় দুর্গ থেকে দিক প্যালেসে আসবেন। মনোমুগ্ধকর ফোয়ারা এবং মুঘল ও রাজপুত স্থাপত্যের মিশ্রণে তৈরি প্রাসাদগুলো সফর পিপাসুদের মুগ্ধ করে। লহরিয়া শাড়ি, বিভিন্ন গয়না, যোধপুরি জুতি, উটের চামড়ার ব্যাগ, ডায়েরি, কাঠের পুতুল, মার্বেল ও পাথরে খোদাই করা মূর্তি, যোধপুরি লঙ্কা ও মশলা, বিকানির ভুজিয়া পাঁপড়, জয়সলমীরের হলুদ রঙের পাথর বাটি এবং অন্যান্য হস্তজাত শিল্পদ্রব্যের খ্যাতি রয়েছে রাজস্থানের বিভিন্ন অঞ্চলে। উদরপূর্তির জন্য এখানে বিখ্যাত হলো ডাল বাটি চুরমা, লাল মাছ, গাট্টিকি সবজি, কেড় সাংরি, পেঁয়াজ কচুরি, মির্চি বড়া, মাওয়া কচুরি। জানুয়ারি মাসে এলে আপনারা বিকানিরে ক্যামেল ফেস্টিভ্যাল দেখতে পাবেন, ফেব্রুয়ারি মাসে জয়সলমীরের ডেজার্ট ফেস্টিভ্যাল, যোধপুরে মারোয়ার ফেস্টিভ্যাল সেপ্টেম্বর অক্টোবরে, উদয়পুরের মেওয়ার উৎসব গঙ্গোর, মার্চ এপ্রিলে চিতরগড়ে জহর মেলা, মার্চে পুষ্কর ক্যামেল ফেয়ার, নভেম্বরে রণথম্বর গণেশ চতুর্থী মেলা, আগস্ট সেপ্টেম্বরে জয়পুর ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল জানুয়ারি মাসে এবং এলিফেন্ট ফেস্টিভ্যাল মার্চ মাসে, ভরতপুরে ব্রজহোলি মহোৎসব মার্চ মাসে। ভরতপুর থেকে আপনারা চলে আসবেন সারিস্কা টাইগার রিজার্ভে। এটা নিয়ে আসছি প্রিয় শ্রোতা।

সারিস্কা টাইগার রিজার্ভ। আরাবল্লী পর্বতমালায় ঘেরা এই অরণ্যটি মূলত রয়্যাল বেঙ্গল টাইগারদের জন্য বিখ্যাত। বাঘ ছাড়াও এখানে নীল গাই, চিতা, সাম্বার হরিণ এবং নানা প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। এছাড়া বনের ভেতরে রয়েছে ঐতিহাসিক কাকনওয়ারি দুর্গ এবং প্রাচীন নীলকণ্ঠ মহাদেব মন্দির। সারিস্কা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে সপ্তদশ শতাব্দীর প্রাচীন দুর্গ, ভারতের সবচেয়ে ভুতুরে স্থান হিসেবে কুখ্যাত ভানগড় দুর্গ। এই আরাবল্লী পর্বতের পর্বতমালা বলুন বা সারিস্কা টাইগার রিজার্ভ বা রাজস্থানের মাকরানা বা ভারতের প্রথম পরিকল্পিত শহর জয়পুর বা ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষাগার জয়সলমীর অর্থাৎ পোখরানে, তা অনেকগুলো জিনিস কিন্তু আপনারা জানার কথা বা আপনারা অনেকে জানতেন না বা জানতেন। যেমন আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বতমালা, রাজস্থানের মাকরানা শ্বেতপাথর দিয়ে তাজমহল

ও ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মিত। ভারতের প্রথম পরিকল্পিত শহর জয়পুরের নকশা বানান বাঙালি স্থপতি বিদ্যাধর ভট্টাচার্য। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা জয়সলমীরে অনুষ্ঠিত, জয়সলমীরের নিকটবর্তী পোখরানে অনুষ্ঠিত হয়েছিল। যাই হোক, আমরা যদি এই রাজস্থান সফরটা যদি আমরা যদি একটু সাম আপ করি, দুজনের খরচ আমি যদি হিসেব করি, জয়পুর, উদয়পুর, মাউন্ট আবু, পুষ্কর, আমি চারটে স্পট ধরলাম, 7 রাত 8 দিন, মাথায় রাখবেন কিন্তু 7 রাত 8 দিন দুজনের খরচ প্রায় 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে। কোন কোন জায়গা? জয়পুর, উদয়পুর, মাউন্ট আবু, পুষ্কর। এরপর ধরুন আপনারা আরেকটু অন্য ধরনের জায়গা যাবেন, যেমন জয়পুর আজমের যাবেন, পুষ্করে যাবেন, যোধপুর থাকবে, জয়সলমীর থাকবে, বিকানির থাকবে, এখানে কিন্তু সময় লাগবে আপনাদের 8 রাত 9 দিন, প্রায় 50,000 থেকে 55,000-এর মধ্যে। অর্থাৎ দুজনের খরচ কিন্তু বলছি আমি, আসা যাওয়া থাকা খাওয়া সব মিলিয়ে। আর প্যাকেজগুলো আমি বলছি আস্তে আস্তে, শুনতে থাকুন।

হ্যাঁ, আমি দুজনে খরচ সহ আমি কোন কোন প্যাকেজটি আপনারা যেতে পারেন রাজস্থানের, জয়পুর বিকানি জয়সলমীর যোধপুর আজমের পুষ্কর সহ 7 রাত 8 দিন 45,000 থেকে 47,000 টাকার মধ্যে হয়ে যাবে। জয়পুর রণথম্বর ভরতপুর 5 রাত 6 দিন 35,000 টাকা থেকে 38,000 টাকার মধ্যে, জয়পুর আজমের পুষ্কর জয়সলমীর যোধপুর উদয়পুর 8 রাত 9 দিন 55,000 টাকা থেকে 60,000 টাকার মধ্যে, জয়পুর রণথম্বর আজমের পুষ্কর 2 রাত 3 দিন 25,000 টাকায় হয়ে যাবে দুজনের খরচ। জয়পুর বিকানির জয়সলমীর যোধপুর রনকপুর উদয়পুর পুষ্কর 11 রাত 12 দিন 65,000 টাকা থেকে 70,000 টাকার মধ্যে। তারপর আরেকটু বাড়ালে জয়পুর বিকানির জয়সলমীর যোধপুর মাউন্ট আবু রনকপুর উদয়পুর পুষ্কর 12 রাত 13 দিন 70,000 টাকা থেকে 75,000 টাকা দুজনের খরচ। জয়পুর চিত্তরগড় উদয়পুর মাউন্ট আবু যোধপুর জয়সলমীর বিকানির 10 রাত 11 দিন 70,000 টাকা থেকে 75,000 টাকার মধ্যে, জয়পুর যোধপুর উদয়পুর 6 রাত 7 দিন 45,000 টাকা থেকে 47,000 টাকা, জয়পুর বিকানির জয়সলমীর যোধপুর উদয়পুর 9 রাত 10 দিন প্রায় 60,000 টাকা থেকে 65,000 টাকা লাগবে। আজমের পুষ্কর জয়সলমীর যোধপুর উদয়পুর জয়পুর প্যাকেজ কিন্তু বিভিন্ন রকম রয়েছে, 8 রাত 9 দিন 54,000 টাকা থেকে 57,000 টাকার মধ্যে, জয়পুর সাওয়াই মাধোপুর 1 রাত 2 দিন 14,000 টাকা থেকে 15,000 টাকা, জয়পুর রণথম্বর ভরতপুর দিঘ এবং সারিস্কা সহ 5 রাত 6 দিন 37,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে দুজনের খরচ। এটা কিন্তু ট্রেন ফেয়ার সহ, এখানে কিন্তু ফ্লাইট ফেয়ার যোগ করা নেই, থাকা খাওয়া মোটামুটি আপনারা ধরুন যদি প্যাকেজে যান, বিভিন্ন ধরনের ট্যুরিস্ট এজেন্সি আছে, ওদের সাথে যোগাযোগ করলে ওই প্যাকেজের মধ্যে ঢুকে যাবে। আপনারা যদি কলকাতায় যোগাযোগ করতে চান তাহলে আপনারা আরটিডিসি অফিস 2 গণেশচন্দ্র এভিনিউ গ্রাউন্ড ফ্লোর R9G2 কমার্স হাউস কলকাতা 13, আর মেল আছে kolkata.rtdc@rajasthan-tourism-development-corporation শর্ট ফর্ম rtdc@rajasthan.gov.in, আবার বলছি kolkata.rtdc@rajasthan.gov.in। রাজ্য পর্যটনের অনেক হোটেল রয়েছে, অর্থাৎ আপনাদের রাজস্থান ট্যুরিজমের, এগুলো আপনারা ওদের যে আরটিডিসি ট্যুরিজম rajasthan.gov.in এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনার বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন।

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্তী। প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা ছিলেন ইচ্ছেঘুরি অনুষ্ঠানে। কিছুক্ষণের মধ্যেই প্রথমে শুনব কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর ককবরক সংবাদ, সবশেষে স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ দুর্ঘটনায় 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। 4 দিন ধরে চলা উদ্ধার কাজ আজ শেষ হয়েছে। হারারেতে টি-20 সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। দেশের যুব সমাজের কল্যাণ এবং তাদের সুরক্ষিত ভবিষ্যতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ আর কিছুই নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার মত প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে আজ এক পোস্টে তিনি ঘোষণা করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। যুব সমাজের ভবিষ্যৎকে যারা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে তাদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানান যে সরকার সব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত। গত 24 ঘন্টায় আন্দোলনরত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মোট 4টি প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, এই আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা ও তিনি নিজে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডার বাসভবন কিংবা তার কার্যালয়ে খোলামেলা পরিবেশে এই আলোচনা হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ছাড়া কোনো সমাধান পাওয়া সম্ভব নয়।
1: Through the media, it is my humble appeal to the students on agitation that the government is ready for talks whenever you want, at whichever hour of the day, and for as much length of time that you wish to. We are ready to discuss the issue on which the agitation has happened and all the other related issues as well, with an open mind, and the talks can be held at the residence of Shri Nadda, because the talks will be led by the Health Minister of India, the senior leader Shri Nadda ji, and

0: because I will be accompanying him. The talks could be held at Shri Naddaji's residence or at an office.
1: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণার উদ্দেশ্য হল শিক্ষার্থী ও তাদের পরিবারকে আশ্বস্ত করা যে পরীক্ষার পবিত্রতা ক্ষুণ্ণ করার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত শাস্তি দেওয়া।

0: নিয়ে যেতে পেরেছে।
1: If the government is not sensitive or not reacting, I can understand the opposition going on a tirade like this. At the level of the Prime Minister, a response has been given. In fact, much before today's announcement of setting up fast-track crow courts and assuring the punishments will be handed over to those people who violated the sacredness of an exam. By leaking the papers, by buying papers, by selling papers.
0: দিল্লিতে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রবিরোধী উন্মাদনা তৈরি করা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় আজ এক যৌথ সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের মন্ত্রী তাপস রায় এবং দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলনের নামে শুধু সরকারের বিরোধিতা নয়, রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে। তারা বলেন, নেটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী অস্বীকার করেননি এবং প্রধানমন্ত্রী নিজে সমাজ মাধ্যমে অপরাধীদের শাস্তির কথা বলেছেন। তা সত্ত্বেও আন্দোলনের নামে দিল্লির রাজপথকে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত করা হয়েছে। আন্দোলনের নামে যেসব বিষয়কে ইস্যু করা হয়েছে তার কোনো নৈতিক ভিত্তি নেই। শ্রী সরকার জানান, আন্দোলনে বিভিন্ন সন্ত্রাসবাদী নেতার মুক্তির দাবি করা হয়েছে, যাদের সঙ্গে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। মন্ত্রী তাপস রায় উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির শাসনকালে এবং কর্ণাটকে কংগ্রেস সরকারের আমলে বহু সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তালিকা তুলে ধরেন। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতবির পর দুপুর দুটোয় লোকসভা বসলে বিরোধীরা ফের স্লোগান দিতে শুরু করেন। সভার কাজ সুষ্ঠুভাবে চালাতে দেওয়ার জন্য প্রিসাইডিং অফিসার দিলীপ সাইকিয়া সাংসদদের প্রতি আহ্বান জানান। চিৎকার চেঁচামেচি চলতে থাকায় সভার কাজ আগামীকাল 11টা পর্যন্ত মুলতবি করে দেন তিনি। এর আগে দুপুর 12টায় সভা বসলে সংসদ মন্ত্রী কিরেন রিজিজু নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে সভায় আলোচনার জন্য বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের কাছে আবেদন জানান। তিনি বলেন, বিরোধীদের স্থির করা সময় মতো নিট নিয়ে আলোচনার জন্য সরকারের সম্মতির কথা আগেই জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত শাস্তি দানের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথা ঘোষণা করেছেন। পড়ুয়াদের স্বার্থেই সংসদে এ বিষয়ে আলোচনা অত্যন্ত জরুরি। আলোচনা এড়াতে কংগ্রেস যাতে নতুন করে কোনো শর্ত আরোপ না করে তারও আবেদন জানান তিনি। শ্রী রিজিজু দেশের যুব সমাজের স্বার্থ রক্ষায় কোনোরকম বিলম্ব না করে এক অর্থবহ আলোচনা শুরু করার জন্য সকল সদস্যদের আহ্বান জানান।
2: वो बहाना जुड़ रहा है आज तो फिर कांग्रेस दोनों सदनों में है। शुरू में ये बोलता है कि अपना कंडीशन है, मांग है, पहले पूरा करो तब चर्चा होगा। अरे मांग चर्चा के दौरान में भी तो आप बोल बोल के मांग रख सकते हैं। आप जब बोलेंगे डिबेट में तो आपको जो कहना है वो आप कह सकते हैं, तो डिबेट को कैसे रोक सकते हैं आप? वो चर्चा को ही रोकना चाहते हैं।
0: রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 12টায় কাজ শুরু হলে বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খড়গে জানান, বিরোধী দলও আলোচনা রাজি, কিন্তু সর্বাগ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। সভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বিরোধীদের সমালোচনা করে তাদের আচরণকে দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছেন। দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইন এনএস এর অধীনে দিল্লি পুলিশ কমিশনারকে আটক করার ক্ষমতা দান কোনো নতুন বিষয় নয়, এটি নিয়মিত পদ্ধতি বা ক্ষমতার পুনর্নবীকরণ। এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, প্রতি 3 মাসে এই আদেশ নতুন করে কার্যকর হয়। গত 7ই জুলাই বর্তমান মেয়াদে 19শে জুলাই থেকে 18ই অক্টোবর পর্যন্ত এই ক্ষমতা দেওয়া হয়েছে। এই আদেশ পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের আগেই নবীকরণ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছেছেন। কোত্রোচেনি প্রাসাদে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া হয়। সফরকালে তিনি রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুসোর দ্যানের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে। আজ রাতে রোমানিয়ার রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডির রাষ্ট্রপতি মুর্মু সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন। আগামীকাল রাষ্ট্রপতি মুর্মু ভারত রোমানিয়া বিজনেস ফোরামে ভাষণ দেবেন এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। আশা করা হচ্ছে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, তথ্য প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও রোমানিয়া সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। সিকিমের নামচি জেলার সামারডুঙে এনএইচপিসির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ সুড়ঙ্গে আটকে পড়া 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফলে 4 দিন ধরে চলা উদ্ধার কাজ আজ সমাপ্ত হল। কেন্দ্র ও সিকিম সরকারের একাধিক সংস্থা এই উদ্ধার কাজে যুক্ত ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য সিকিম সরকার 4 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে। কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারত আন্তর্জাতিক

আন্তর্জাতিক জলপথগুলোকে নিরাপদ ও উন্মুক্ত রাখার এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিরসনে আলোচনা ও কূটনীতি আহ্বান জানিয়েছে। ম্যানিলায় অনুষ্ঠিত 21তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, কোনো অবস্থাতেই নাবিক অসামরিক জাহাজ বা পরিকাঠামোর উপর হামলা মেনে নেওয়া যায় না। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থা অনিশ্চিত ও অস্থিতিশীল, সেখানে পারস্পরিক নির্ভরশীলতা ও অভিন্ন স্বার্থের পাশাপাশি প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। বিশ্ব অর্থনীতি একাধিক সংঘাতের প্রভাবে এখন বিপর্যস্ত। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেছেন, গত 99 বছরে সম্প্রচার রেডিও থেকে টিভি হয়ে বর্তমানে ডিজিটাল স্ট্রিমিংয়ে পৌঁছেছে। জাতীয় সম্প্রচার দিবসে আকাশবাণী সংবাদের সঙ্গে একান্ত আলোচনায় শ্রী দ্বিবেদী বলেন, ভারত এবং বিদেশে বসবাসকারী শ্রোতাদের জন্য প্রসার ভারতী বিনোদন ও তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আসার কাজ চালিয়ে যাবে। হারারেতে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ভারতের সামনে জয়ের জন্য 126 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে ভারত প্রথমে ফিল্ডিং নেয়। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 125 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ভারত 11 ওভারে 3 বলে 3 উইকেটে 114 রান করেছে। 23তম কমনওয়েলথ গেমস আজ স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হতে চলেছে। 10 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে 74টি দেশের দল অংশ নেবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্র ফাস্ট ট্র্যাক বোর্ড গঠন করবে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং পড়ুয়াদের বিক্ষোভ সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িও কল্পনা দেবর্মা তিনি ককতমা বুবাক রংখা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু তিনি বিনে কাইথাম হাকতর বেড়াইমা পাইথাক বুখাগ রোমানিয়া রাজাখর বুখারেস্ট থাংসৌকিয়া মন্ত্রী বক্র নরেন্দ্র মোদি নিটনি সুমু বলাই আউটমা পাতিমুংবাই গদাল জাগ্রক দাতি তাই কাক মাজার রনাও ফার্স্ট ট্র্যাক দরবার সুনামনা সাকলাইখ্যা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা পুর নাইখ্রাইনি বাকি জুদা জুদা লোক হামগ্রাই তাং বুতাং তাই ব্যাখ্যাপন চেঙ্গে রেখা তিনি বসং আওয়াই মূসার ১৯২৭ বিসি অ সালন ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বিসিং মুম্বে স্টেশন সিমে হা কতনে পুইলা আওয়াইমু খাই যাগ রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু তিনি বিনে কাইথাম হাকতর বেড়াইমা পাইথাক বুখাগ রোমানিয়া রাজাখর বুখা রেস্ট থাংসৈকিয়া কুত্রু সেনে প্রসাদ রাষ্ট্রবক্র গার্ড অব অনার ইয়াফার জাখা আপন ইয়াগুলব রোমানিয়ানি রাষ্ট্রবক্র নিকুসুর দানে বাই লোক আদং বেরামনে কগলাম সালাইমা ও মানজাগান কগলাম সালাইমা পাই কিসাস কক খালাইমা ও মূ সৈরলাইনাব কক দঙ্গ খনা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু ভারত রোমানিয়া বিজনেস ফোরাম কক নারগান তাই আরও ভারতনি টংনাই রকবাই কগলাম সালাইয়ান মন্ত্রীবক্র নরেন্দ্র মোদি নিটনি সুমুং বলাই আউট উমা পাতিমুংবাই গদাল জাগ্রগ্ন দাতি তাই কাক মাজরা রনাও ফার্স্ট ট্র্যাক দরবার সুনামনা সাকলাইখ্যা হদালামনি পোস্ট কাইসাও মন্ত্রীবক্র সাকা হা কতনি শিকলা দফানি হামগ্রাইতাই থিনাং খাতি নারকনা হাপাংনি যতনি কতর সামং মন্ত্রীবক্রক করংজা আদং রগ্ন নাংমা বেবাগ ইয়াপ্রি নাহারনা দাগিমুং রেখা তাই গদাল জাগরগ্ন ফিয়ক জাগলা খনিব সাকা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কক চমুংন লামসগী সাকা শিকলা দফানি হামগ্রাই অব কাইসা নাংকুকমা ইয়াপ্রি তিনি বসং আওয়াই মূসার চি চুকুরা নিচিসনি বিসিনি ও সালন ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বিসিং মুম্বে স্টেশন সিমে আগরতলানি পৈলা আওয়াই মু খাইজাগ চি চুকুরা থামচিদক বিসিনি জুন তালনি চার সালমারিও ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস অল ইন্ডিয়া রেডিও মু

0: গুই সিনিমুং মানো চিচুকুরা বাচিদক বিশিও বসং আওয়াইমুং সেবনি বাকে আকাশবাণীমুং নারেক জাগো তিনি বসং আওয়াইমুং সাল চিচুকুরা থামচিদক বিশিনি জুন সালচার ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসনি বুমুং সলাই অল ইন্ডিয়া রেডিওটাই চিচুকুরা বাচিদক বিশিও বসং আওয়াইমুং বিশিংতে বুমুং আকাশবাণী নারেক জাখা অবনতি ককথুম কাইসা
1: ইয়কমা মানমা জবানী জরা রেডিও ওংখা ককথুম আওয়াইমা তৈ বসং থানচা সংসাইতি সামুনি কাইসা কাহামলাম ইয়কমা মানমানী ইয়াগুল রং সাখাম হজাকমুং হুকবার হামক্রাই তৈ কামিনী লুকুরক নিথানী হাপাংনি কক সগৈ রনাও আকাশবাণী নাংমানী বারজা ইয়াজাখা 1957 বিশি বিবিধ ভারতী চেংমানী বিশিংতৈ তকেনি খনা থথক রুচাপমুং রক রেডিওনি সেব বাই রোজাক রোজাক লুকুরক নিথানী সগৈনানী চেঙ্গো তৈ তাবুক ব কবাংমা কেবেংমুংনি বিশিংতৈব অ হামজাকমুং মানৈ তঙ্গো আকাশবাণী বিনি বহুজন হিতায় বহুজন সুখায়নি নাহার মুঙতই ন ককথুম রং তাই খা তং থগ্রেমংনি সেবরুবই তঙ্গ লুকুরক ন ডিজিটেল জরাবব বসং আওয়াইমুং সালচং মৈতু খাইরই রুব রেডিও কাইসা সেবসিমিয়া আবো উংখা হাকতর নি থানচা হুকুমু তৈ লুকুরক নিবাগৈ সামুং তাংমানি কাইসা কাহামলাম ককতমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: আকাশবাণী আগরতলা কেন্দ্র নে ককতমা খনাই তংবায়ু আকাশবাণী ককতমানী আপডেট মানা বাকে লগ ইন খাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ অ্যালার্টস ইউটিউব নাইতি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারিবা আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গানো মন্ত্রীক প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা পুর নাইক্রাইনি বাকে জুদা জুদা লোক হামক্রাই তাংবুতাং তাই ব্যাখ্যাপন চেঙ্গি রেখা অবনরগে আগরতলানী স্বামী বিবেকানন্দ থংখলাও সংসারজাক পান্ডাও ব সাকা কখরাং তাই সাবসুতরা ত্রিপুরা সুনাম তিসাথানী হাফাং কগ্রজাক মন্ত্রীক সাকা হাস্তে হাফাং মন্ত্রী বখর নরেন্দ্র মোদিনী নাহার মুং রুগীন লোকরংনি হামক্রাইনি বাকে সামুং তাঙি তঙ্গো পান্ডব কগনা রেখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকর্ষণ পান্ডব মন্ত্রীকরা মানি হামিয়া থুমনাই রগ্ন কখরাং সেঙ্গ্রাখানে বুমুং রেখা আবনা কারিব মানি হামিয়া থুমনা বাকে খুং বাচিসা চিকন মালখুং আমার আগরতলা এপ তাই থাম্পুই করে আগরতলা সামুবুতাং চেঙ্গি রেখা পান্ডব মন্ত্রীকরা ভার্চুয়াল তুই চান্দিনা মোড়া মানি হামিয়া টনিমা সেন্টার নবো চেঙ্গি রেখা হুকবার মন্ত্রী রতনলাল না ধলাই হাঙ্কনি লোকরং নিথানী হাফাংনি তাংবুতাং সগৈ রানী সাকা ফান বক্সিনকা ধলাই হাঙ্কনি নকনি অক্রানী বারজা ইয়াজাকনাই অঙ্গৈ তিনি আম্বাসক পুইলা কগলাম সালাইমান তৈদুলখা কগলাম সালাইমা পাই ককতমা থুমনাই রগ্ন সাকা হাফাংনি নাহার মুংখা হামক্রাই গনাং সামুং রগ ইয়াগ নাহারমা রগ্ন দাঁতি পাইরেনা ও নাহার মুন তৈ বেবাক হাঙ্কর অক্রা মন্ত্রী চংজাখা বসাকা কগলাম সালাইমা ও জল জীবন মিশন লাহার মানজুমং বিজি রামজি টাংবুতাং জুদা জুদা নাংকুকমা বাবৈনতুই কগলাম সালাইজাখা কোয়াই হাঙ্কর তিনি নিশিমি ছয় রং মারিবাই হোকবার খাইনাই রকনি থানী মাই পাইনা চেঙ্গজাখা চামুং তাই হোকবার নাইখংনি চেতন বাই অফিসটিলা চামুং মায়াম নকনি নখলাও মাই পাইমা সামুং বুতাঙ্গ মানজাখা জিলা পরিষদনি কাসগুজো অপর্ণা সিংহরায় বর্ষাকা তাকলাই বিশি খোয়াই হোকবার বখাস্তেও মাই পাইনানি নাহারমুং নাহারজাখা চিনিরা মেট্রিক টন মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সুমুং বলাই নখরমানী দরবার ডাক্তি কক চরনা বাকে ফার্স্ট ট্র্যাক দরবার আসরনানি কেন্দ্র হাপানি কক চাপমানো লামসকা তিনি হদানী লামনি বিশিংতি বখুরজাখা মন্ত্রী বখর নরেন্দ্র মোদিনি অয়াপ্রী রমাবাই হাকতনি শিকলা হদানী বিশিং কেতালকে খাতুং খাজা সিরাই সিরাই তাই ছয় বুস মানথানি পুইতুথাই রাগ্রিওয়ানো হদা হামক্রাইতে হদা রং মন্ত্রী টিঙ্কুরাই তিনি কয়লার শহরনি শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবন প্রগানদ্বীপ টপার্স মিটন চেঙ্গি রেখা হদা মথাবাই সংসারজা ও পান্ড মাই ভারতনি হাস্তে দাগিফাং মেহবুব আলম লস্কর ব্যাংকনি লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার শ্যাম প্রকাশ কুমার জেলা পরিষদনি আদম বিমলকর পান্ডব মানজাখা পান্ডব অনুকুতি হাঙ্করনি মাধ্যমিক তৈ কুচুক মাধ্যমিক আমজুকমুনি অংখারি কাহাম মানাই রগ্ন বরম ইয়াফারজাখা এমপি বিপ্লব কুমার দেব তিনি দিল্লি কতাল কেন্দ্রনি লাহার কামুং তাই লাহার কতর মন্ত্রী নীতিন গডকরি বাই মালাইখ্যা মালাই প্রমোচাং দেব হাস্তেও বসং লাহারগ্ন ডাক্তি স্নাম ফিরনা বাকে কৈখ্যা কেন্দ্রনি মন্ত্রী সাকা

0: জনগণনার
1: প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: হর

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ফার্স্ট ট্র্যাক আদালত স্থাপন করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা পুর পরিষেবার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকায় সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ থেকে খোয়াই জেলায় কৃষকদের থেকে ধান কেনা শুরু। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফার্স্ট ট্র্যাক আদালত স্থাপন করবে। আজ সামাজিক মাধ্যমে তিনি কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। শ্রী মোদি বলেছেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ

0: ক্ষেপণিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয় নিয়ে সরকার সংসদে আলোচনার জন্য প্রস্তুত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আজ সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ দেশের যুব সমাজের কঠোর পরিশ্রম, মেধা এবং ভবিষ্যৎ রক্ষায় সরকারের অটল অঙ্গীকারের প্রতিফলন। এই সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ পরিশ্রমী শিক্ষার্থীর মধ্যে নতুন আশা, স্বচ্ছতা এবং ন্যায় বিচারের প্রতি আস্থা আরও সুদৃঢ় করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলা পুরনিগমের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প ও পরিকাঠামোর উদ্বোধন করেন। এই উপলক্ষে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সবুজ, পরিবেশ বান্ধব ও স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পুরনিগম শহরাঞ্চলে নাগরিক পরিষেবার মান উন্নয়ন, পরিকাঠামোর আধুনিকীকরণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি অনুসরণ করে জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বর্জ্য সংগ্রহকারীদের সবুজ সেনা নামকরণ করেন। তাছাড়া তিনি বর্জ্য সংগ্রহের জন্য 51টি ছোট গাড়ি, আমার আগরতলা অ্যাপ ও মশা মুক্ত আগরতলা অভিযানের সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি চান্দিনামুড়া বর্জ্য কেন্দ্রের উদ্বোধন করেন। সাংসদ বিপ্লব কুমার দেব আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শ্রী দেব রাজ্যে জাতীয় সড়কগুলি অবিলম্বে সংস্কারের জন্য অনুরোধ করেন। কেন্দ্রীয় মন্ত্রী গডকরি অবিলম্বে জাতীয় সড়ক সংস্কারের জন্য NHIDCL এর ম্যানেজিং ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন বলে সাংসদ শ্রী দেব জানান। আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির উদ্যোগে বম্বে স্টেশন থেকে ভারতে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল। এরপর 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও। আর 1956 সালে জাতীয় সম্প্রচার মাধ্যমের নাম হয় আকাশবাণী। একটি প্রতিবেদন,
1: স্বাধীনতা সংগ্রামের সময় রেডিও বা বেতার ছিল তথ্য প্রচার ও জাতীয় ঐক্য গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম। স্বাধীনতার পর থেকে শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, কৃষি উন্নয়ন এবং গ্রামীণ মানুষের কাছে সরকারি বার্তা পৌঁছে দিতে আকাশবাণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 1957 সালে বিবিধ ভারতী পরিষেবা চালুর মাধ্যমে জনপ্রিয় চলচ্চিত্র সঙ্গীত শক্তিশালী বেতার তরঙ্গে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করলো এবং আজকের দিনেও হাজার উত্থান পতন সেই জনপ্রিয়তাকে অব্যাহত রেখেছে। প্রায় 1 শতাব্দী ধরে আকাশবাণী তার মূল মন্ত্র বহুজন হিতায়, বহুজন সুখায়কে সামনে রেখে তথ্য, শিক্ষা ও বিনোদনের মাধ্যমে মানুষের সেবা করে চলেছে। ডিজিটাল যুগেও জাতীয় সম্প্রচার দিবস আমাদের মনে করিয়ে দেয়, রেডিও শুধু একটি মাধ্যম নয়, তা হলো দেশের ঐক্য, সংস্কৃতি ও জনসেবার এক অবিচ্ছেদ্য অংশ। বলা যায়, দেশবাসীর প্রাণে প্রাণে, কানে কানে শব্দের জালে জাদু জাগানো অনবদ্য ইন্ধন এই রেডিও। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুকে প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকার জনগণের কাছে সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে আজ আম্বাসায় প্রথমবারের মতো পর্যালোচনা বৈঠকে তিনি পৌরোহিত্য করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, সরকারের লক্ষ্য হল যেসব উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলি দ্রুত সম্পন্ন করা। সেই লক্ষ্যেই প্রতিটি জেলার জন্য অভিভাবক মন্ত্রী নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, বৈঠকে জলজীবন মিশন, সড়ক যোগাযোগ, VBG রামজি প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুর স্থিত স্বামী বিবেকানন্দ ভবনে প্রজ্ঞানদীপ টপার্স মিটের উদ্বোধন করেন। উদ্ভাবনী সামাজিক সংস্থা।

আয়োজিত এই অনুষ্ঠানে মাই ভারতের রাজ্য অধিকর্তা মেহবুব আলম লস্কর, ব্যাংক সমূহের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার শ্যামাপ্রসাদ প্রকাশ কুমার, আয়োজক উদ্ভাবনী সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা রণদীপ রুদ্রপাল প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর। অনুষ্ঠানে এখানে ঊনকোটি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80% বা তার বেশি নম্বর প্রাপকদের সংবর্ধনা জানানো হয়। খোয়াই জেলায় আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। খাদ্য ও কৃষি দপ্তরের উদ্যোগে অফিস টিলা খাদ্য গুদামে ধান ক্রয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। তিনি জানান, এই বছর খোয়াই কৃষি মহকুমায় ধান ক্রয়ের সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে 1200 মেট্রিক টন। এর মধ্যে খোয়াইয়ে 900 মেট্রিক টন এবং রামচন্দ্রঘাটে 300 মেট্রিক টন ধান ক্রয় করা হবে। পেনশন সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার আগামী 30 জুলাই শালবাগানে বিএসএফ সদর দপ্তরে পেনশন আদালতের আয়োজন করবে। ত্রিপুরা ও মিজোরামে বসবাসকারী বিএসএফের অবসরপ্রাপ্ত কর্মী এবং পারিবারিক পেনশনভোগীরা এতে অংশ নিতে পারবেন। এই পেনশন আদালতে পেনশন সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি, দীর্ঘদিনের বকেয়া সমস্যার সমাধান এবং পেনশনের নথিপত্র ও বিভিন্ন সুবিধা সম্পর্কে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অব ত্রিপুরার উদ্যোগে আজ ওএনজিসি আগরতলায় ত্রিপুরা অ্যাসেটে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এবারে আবহাওয়া। ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরের কিছু স্থানে আগামী 29 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতী, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকার ফাস্ট ট্র্যাক আদালত স্থাপন করবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা পুর পরিষেবায় বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকায় সরকারি প্রকল্পগুলি স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার গুরুত্ব আরোপ করেছেন। আজ থেকে খোয়াই জেলায় কৃষকদের থেকে ধান কেনা শুরু। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

একশো দশমিক ছয় মেগা হার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে। প্রিয় শ্রোতা, আমি রয়েছি দেবাশিস, আপনাদের সাথে থাকব রাত এগারোটা পর্যন্ত। এখন আমাদের অনুষ্ঠান খেলতে খেলতে অনুষ্ঠানে আমরা প্রথমে শুনব খেলার খবর। আমাদের খেলার খবর পাঠিয়েছেন দেবব্রত চক্রবর্তী। তার পরেই ফিফা বিশ্বকাপ 2026 নিয়ে একটি পর্যালোচনা করবেন রাজ্যের প্রাক্তন ফুটবলার এবং বিদগ্ধ ফুটবল প্রশিক্ষক বিমল কুমার রায়চৌধুরী। তারই সাক্ষাৎকারটি নিয়েছেন দেবজিৎ চক্রবর্তী।

0: আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতা বন্ধুরা, আজকে স্পোর্টস ম্যাগাজিনে প্রথম পর্বে শুনবেন খেলাধুলার সংবাদ, দ্বিতীয় পর্বে শুনবেন বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে রাজ্যের প্রাক্তন ফুটবলার তথা স্বনামধন্য ফুটবল প্রশিক্ষক বিমল কুমার রায়চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। তাহলে প্রথমেই শুনুন খেলাধুলার সংবাদ, পাঠিয়েছেন দেবব্রত চক্রবর্তী। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 2026 ফিফা বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনাকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম 48 দলের আসরেই নতুন গৌরব গড়ল লা রোহা। আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেও রানার্স হয়েছে। 2026 বিশ্বকাপে মোট 297 গোল হয়েছে, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল সংখ্যা। 48 দলের নতুন ফরম্যাটে ম্যাচ বেড়ে যাওয়ায় আক্রমণাত্মক ফুটবলের জোয়ার দেখা গেছে। গ্রুপ পর্ব থেকে নকআউট প্রায় প্রতিটি রাউন্ডেই গোলের রেকর্ড ভেঙেছে স্পেন। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে শিরোপা জিতে অনন্য কীর্তি স্থাপন করেছে। 2026 বিশ্বকাপে 104 ম্যাচে মোট দর্শক উপস্থিতি নতুন ইতিহাস সৃষ্টি করেছে। স্টেডিয়ামের গড় আসন পূরণের হার ছিল 99.7%, যা বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। তিন দেশের যৌথ আয়োজনে ফুটবলের বিশ্বমঞ্চ নতুন উচ্চতায় পৌঁছেছে। ফাইনালে স্পেনের জয়ের সঙ্গে টুর্নামেন্টটি দর্শক আগ্রহেরও নতুন রেকর্ড স্থাপন করেছে। ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস, প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন মিরা আন্দ্রিভা। মেয়েদের টেনিসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন রাশিয়ার 19 বছর বয়সে মিরা আন্দ্রিভা। রোলাগারোয় অনুষ্ঠিত ফ্রেঞ্চ ওপেনে মেয়েদের এককের ফাইনালে পোল্যান্ডের মায়া চোফালিনি ইয়েস্কাকে 6-3, 6-2 সেটে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জিতেছেন তিনি। পুরো ম্যাচে আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক টেনিস খেলেছেন আন্দ্রিভা। দীর্ঘদিন ধরেই তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছিল, আর এবার সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন এই তরুণী। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম ট্রফি। পাশাপাশি ছেলে ও মেয়েদের টেনিস মিলিয়ে 2005 সালের পরে জন্ম নেয়া প্রথম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের কৃতিত্ব অর্জন করেছেন আন্দ্রিভা। এই সাফল্যের মধ্য দিয়ে বিশ্ব টেনিসে নতুন এক তারকার উত্থানের সাক্ষী থাকল ফ্রেঞ্চ ওপেন। এতক্ষণ শুনলেন খেলাধুলার সংবাদ, পাঠিয়েছেন দেবব্রত চক্রবর্তী। দ্বিতীয় পর্বে এখন শুনবেন বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে রাজ্যের প্রাক্তন ফুটবলার তথা স্বনামধন্য ফুটবল প্রশিক্ষক বিমল কুমার রায়চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকে বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলব। মানে বিশ্বকাপ ফুটবল নিয়ে এখন কথা বলার আগে একটা কথাই বলতে হচ্ছে যে সব কথা বলা হলো, বাকি রয়ে গেল কিছু বলিতে। বিশ্বকাপ ফুটবল শেষ হয়েছে, কিন্তু গোটা বিশ্বজুড়ে সেই বিশ্বকাপের কথাই কিন্তু এখনও চলছে, আরও চলবে বহুদিন। 2030 পর্যন্ত এই বিশ্বকাপ ফুটবলের কথা চলতে চলতেই আরও একটা বিশ্বকাপ ফুটবল এসে যাবে। কেমন হলো 2026-এর বিশ্বকাপ ফুটবল? যারা ফাইনালে খেলেছিল তারাই কি প্রকৃতপক্ষে দাবিদার ছিল বিশ্বকাপের ফাইনাল খেলার? কেমন হলো সব মিলিয়ে বিশ্বকাপ? এসব নিয়েই আজকে আমার পাশে বসে আছেন প্রশ্নের উত্তর দিতে রাজ্যের প্রাক্তন ফুটবলার তথা স্বনামধন্য ফুটবল প্রশিক্ষক বিমল কুমার রায়চৌধুরী। তাহলে প্রথম প্রশ্ন, যেটা করতে হচ্ছে, যে বিশ্বকাপ ফুটবল যেদিন শুরু হয়েছিল যেমন একটা উত্তেজনা ছিল শরীরে, জোশ ছিল, বিশ্বকাপ তো শেষ, তো এখন কেমন লাগছে?
1: দীর্ঘ 4 বছর প্রতীক্ষার পর
0: আবার আসবে।
1: তার জন্য আমরা অনেক চিন্তা করব কোন দল আসে, কোন দল চ্যাম্পিয়ন হবে। এবার বিশ্বকাপ শুরুটার জন্য আমার মতো অনেক ক্রীড়ামতি দর্শক অপেক্ষা করেছিল সুন্দর খেলা দেখার জন্য, সুন্দর ট্রেন।

0: জিটি, সুন্দর অঙ্ক, সেট পিস, পেনাল্টি কিক, ব্যক্তিগত ক্রীড়া নৈপুণ্য,
1: একদম
0: হ্যাঁ, দলগত ক্রীড়া নৈপুণ্য সব মিলিয়ে একটা অনেক বিরাট আশা নিয়ে
1: প্রত্যাশা ছিল।
0: এবং শুরুর সময় থেকে যে উত্তেজনাময় মুহূর্ত আমাদের কেটেছে, শেষটা যেরকম আমরা দেখলাম, তাতে প্রথমে আনন্দ, শেষের একটা দীর্ঘ সময় ধরে খেলা দেখার পর সেটা যখন শেষ হয়ে গেল, তখন একটা মনের ভিতরে বিষাদ সৃষ্টি হয়েছে, আবার কবে দেখব, আবার কবে নতুন নায়ক সৃষ্টি হবে পৃথিবীতে, তার জন্য আবার অপেক্ষা করতে হবে 4 বছর। সুতরাং আমরা যারা ক্রীড়ামোদী দর্শক, আমরা অপেক্ষা করেই থাকবো নতুন কিছু দেখার জন্য, নতুন খেলা দেখা, নতুন ট্যাকটিক্স, টেকনিক, এইসব কিছু।
1: একদম, মানে নতুন ফুটবলার পৃথিবীতে উঠে আসবে, গোটা বিশ্বের যেটা নিয়ম ফুটবল বিশ্বকাপে,
0: স্বাভাবিক
1: সেই নিয়মেই তো চলছে,
0: সবই পরিবর্তনশীল,
1: একদম
0: ইভ্যালুয়েশন, বিবর্তনের মধ্যে দিয়ে মানুষের সৃষ্টি যেভাবে হয়েছে সেভাবে ট্যাকটিক্স, টেকনিক বলুন, যাই বলুন না, সবই পরিবর্তন হবে। কোথায় আগে ছিল 2 ব্যাক সিস্টেম, 3 হাফ, এখন 4 ব্যাক 3 ব্যাক, কত কিছু সিস্টেম বদলে গেছে, প্যাটার্ন অফ গেমস বদলে গেছে,
1: একদম
0: স্কিল অফ দি গেম, স্কিল অফ দি প্লেয়ার সব বদলে গেছে, আধুনিকের
1: সাথে গোটা ফুটবলটাই পাল্টে গেছে,
0: সুটা ফুটবলটি পরিবর্তন হয়েছে।
1: তাহলে এখন জানতে চাইব যে এবার যেটা হলো বিশ্ব ফুটবলে, তার প্রভাবটা কেমন পড়বে আপনার কি মনে হয়?
0: এবার তো আগেই বলছি 2026 বিশ্বকাপ সবই হয়েছে, কিন্তু একটা শিক্ষা দিয়ে গেছে আমাদের কাছে, সমস্ত পৃথিবীরতে বিশ্বকাপ একটা নতুন শিক্ষা দিয়েছে। এই বিশ্বকাপের নাম ঐতিহ্য, তারকা, এই সব গুরুত্বপূর্ণগুলি ছিল, সবই ছিল, কিন্তু শেষ পর্যন্ত জিতেছে, যে জয়লাভ করেছে সেটার একমাত্র কারণ দলগত সংহতি, শৃঙ্খলা, সংকল্প, রণকৌশল, খালি জায়গা দখল, দ্রুত সিদ্ধান্ত এবং আধুনিক ফুটবলের বিজ্ঞান ভিত্তিক প্রস্তুতি, এগুলি খুব, এগুলি আমরা দেখবেন খেলা ভিতরে আমরা প্রতিলিপ্ত করেছি, এগুলি খেলা, আমি যেগুলি বলছি সেগুলি খেলা, এবং এইগুলির জন্যই আজকে স্পেন চ্যাম্পিয়ন।
1: আচ্ছা আচ্ছা,
0: সেটা একটা বিরাট ব্যাপার, এবং এই বিশ্বকাপ আমাদের আবার মনে করিয়ে দিল, এটা এই যে দেখলাম এতদিন খেলা, ফুটবল শুধু 11 জনের দৌড়ঝাঁপ নয়, 11 জন ফুটবল খেলে না, এটি মস্তিষ্ক বিজ্ঞান, আমি আগেই বলেছি বারবার যে ব্রেইন, মস্তিষ্ক, শরীর, বিজ্ঞান, শৃঙ্খলতা এবং সংকল্প এবং দলগত বিশ্বমানের সম্মিলিত শিল্প সব মিলে যখন একটা কাঠামো তৈরি হয়, এই কাঠামোটা গিয়ে পরিস্থিতি, এখন বলে একজন ভালো করছে সাংঘাতিক সে জিতিয়ে দেবে, অমুক সাংঘাতিক গোলকিপার সে জিতিয়ে দেবে, হ্যাঁ গোলকিপার এবার বিশ্বকাপে একটা বিরাট ব্যাপার, গোলকিপারের ক্রীড়া নৈপুণ্য,
1: একদম
0: এই ধরনের উচ্চাঙ্গের গোলকিপার গত কয়েক বছর আমরা কেউ দেখিনি, সেটা খেলার অনেক গোলকিপার মোড় ঘুরিয়ে দিয়েছে, অনেক গোলকিপার খেলায় জিতিয়েছে,
1: একদম,
0: কিন্তু সেটা যার জন্য আজকে আমরা আর্জেন্টিনার গোলকিপার মর্তাদেসকে আমরা বিশ্ব শ্রেষ্ঠ বলছি, বুঝলাম এটা। এবং এরপর যেটা আছে আমার কথা, 48 দলের বিশ্বকাপ ফুটবলের মানচিত্র বদলে দিয়েছে, আগেই বলেছি খেলা যত বাড়বে, আপনারা আগে কম দেখতো, কম বিশ্বকাপে পার্টিসিপেট করতো, কোথায় 32-16 টোলে ছিল না, এখন তো বেশি 48টা হয়ে গেছে, তো বড় দল পড়ে গেছে, নতুন দল উঠে এসেছে, বড়রা কিন্তু অনেক বিদায় খেলাতে দেখছে, কিন্তু নতুন দলরা নতুনভাবে, আজকে কপা ভার্দ বলুন, মরিশার কিনা বলে মরক্কো, হ্যাঁ এদের কথা বলুন, জাপান, এরা যা উত্তর
1: কোরিয়া, ফুটবল
0: সাংঘাতিক ফুটবল খেলেছে, এরা সাংঘাতিক ফুটবল, তা নতুন দল উঠে এসছে, পুরনো শক্তি চ্যালেঞ্জের মুখে, যারা যারা বিখ্যাত টিম ছিল, ফ্রান্স বলুন, স্পেন বলুন, ইংল্যান্ড বলুন, পর্তুগাল বলুন, আর্জেন্টিনা বলুন, যে সমস্ত নামগুলি সমস্ত পৃথিবীতে ঘুরছে, তারা বিশ্বকাপ জয়ী, তারা আজকে চ্যালেঞ্জের মুখে, তারা 2-1 গোলে জিতছে, কখনো 1 গোলে জিতছে, আগে সেই পুরনো আধিপত্য ব্রাজিল, এরা সেই আধিপত্য নেই, কারণ নতুন জলের আবির হবে, তাদের তাদের ক্ষমতা আস্তে আস্তে নিচে নেমে গেছে, সেটাই এই বিশ্বকাপের একটা বিরাট ব্যাপার।
1: আচ্ছা,
0: যারা আগে শুধু অংশগ্রহণকারী ছিল, আমরা আগে টিম বলতো অংশগ্রহণ করতো, তারা এখন বড় দলকে কঠিন পরীক্ষা ফেলে দিয়েছে,
1: একদম
0: আগে তো কেউ বলতে পারতেন, আপনি গ্রুপগুলি খেলা দেখুন, 16 খেলা দেখুন, 8টা দলের খেলা দেখুন, 4 কীভাবে উঠেছে, সে আজকে বলো কালকে সে বলো, আমি শ্রেষ্ঠ কথা কেউ বলতে পারছে না, আগে যে বলতো ব্রাজিল আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমরাই শ্রেষ্ঠ ফুটবলার,

0: আর ব্যক্তিগত ক্রীড়ানৈপুণ্যের দাম আগের তুলনায় এত বেশি এখন নেই। আপনার প্রমাণ পেয়েছেন কয়েকটি খেলা, তারা দুর্ধর্ষ, তারা পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়, আমরা সম্মান করি, কিন্তু এটাও শিক্ষা দিয়েছে বয়স ইজ অলসো দ্য ফ্যাক্টর।
1: একদম,
0: এ কথা বললে হবে না, বয়স কিসের ফ্যাক্টর, এটা বাজে কথা। আজকে বলতে গেলে এখন খেলছি অনেক দিন ধরে, কিন্তু চিন্তাটা করবেন আগে যেরকম খেলতো এরা, এখন কি সেরকম ধার নেই তো।
1: এবার বিশ্বকাপ থেকে তো অনেকেই বিদায় নিয়েছে। তো একটা জিনিস জানতে চাইব, যে আপনি যেটা বললেন যে নতুন শক্তি উঠে আসছে, আগে যাদের দাপট ছিল, আমি বলি
0: এই যে নতুন শক্তি এসেছে এটা একটা নতুন
1: শুভ লক্ষণ, একটা
0: পূর্ববর্ষণ, নতুন বার্তা, আমরা শিখেছি
1: ফুটবলের জন্য,
0: আমরাও পারি, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট।
1: তাহলে আপনার কি কখনো মনে হয়েছে যে গতানুগতিক যে দলগুলো বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়ায়, তো সেখানে আগামী বিশ্বকাপে আমরা নতুন কিছু দেখতে পাবো, আপনার কি মনে হয়?
0: ডেফিনেটলি দেখতে পারবো, আমরা অবশ্যই দেখবো। এবার তো কিছুটা দেখেছি, টিম যখন বাড়বে এটা শুভ লক্ষণ, গুড পয়েন্ট,
1: মানে লড়াইটাও বাড়বে,
0: গুড পয়েন্ট ব্যাড পয়েন্ট সব জায়গায় আছে, বাড়লে যে একদম বিরাট ক্ষতি হচ্ছে তা না, বাড়লে
1: মানে ফুটবলের ভালো,
0: যারা কোনোদিন জানতো না তাদের তো এবার তো আমরা জানতে পেরেছি,
1: একদম একদম,
0: যে পৃথিবীতে শুধু এই আটটি দলই শ্রেষ্ঠ, অনেক দল আছে। তাহলে 2026 বিশ্বকাপে ছিল 48টা দলের বিশ্বকাপ, এটা ঠিক, এতে প্রতিযোগিতার পরিধি বেড়েছে, নতুন ফুটবল দেশগুলির সামনে দরজা খুলে গেছে
1: একদম,
0: এবং বিশ্ব ফুটবলের গভীরতা স্পষ্ট হয়েছে। 2026 বিশ্বকাপের সম্প্রায় 48টি দলের কাঠামো এবং বড় অর্থমূল্যের প্রশংসা এসেছে, মানে অনেক টাকাও পাচ্ছে তো। আগে আমরা বলতাম বিশ্বকাপ কয়েকটি বড় ফুটবলের দেশের টুর্নামেন্ট, ঠিক না? এবারে বিশ্বকাপ দেখালো ফুটবল অনেক বেশি বিশ্বজনীন, ছোট দলগুলি আর শুধু রক্ষণ করে বাঁচতে আসেনি, আগে যেরকম খেলা হতো না, ছোট দলকে কোন রকমের ড্র করতে পারলে কুলার শ্রেষ্ঠ, আমার সমস্ত দেশ উত্তেজিত হয়ে যায়, হ্যাঁ ব্রাজিল কার্ড কি দিয়েছি, ইয়েস আর্জেন্টিন কার্ড, এরকম একটা মনোভাব, নেগেটিভ চিন্তাধারা, খেলা জানতো না।
1: আচ্ছা আচ্ছা,
0: এবং সেটা থেকে তারা এখন বেরিয়ে এসছে,
1: মানে আধুনিক ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল
0: হয়েছে, এটাই সে সবচেয়ে বড় কথা।
1: তাহলে এখন যে আমরা যদি ফাইনালের কথা বলি, তো ফাইনালে একটা জিনিস হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনা ফাইনালে পৌঁছে গেছিল, তো সেখানে মানে অপোজিট দল হিসেবে আপনি কি স্পেনকে এক নম্বরে রেখেছিলেন?
0: হ্যাঁ, সবসময় স্পেন ছিল আমার
1: ফাইনালের জন্য।
0: ওই আগে বললাম ওই দলগুলি আফ্রিকা, উত্তর আমেরিকা, এশিয়া সব অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে, এই যে 48টা লাভটা কি, শিক্ষাটা কি পেলাম, সেটাই আমি বলছি। ঐতিহ্যবাহী দলগুলির বিরুদ্ধে ট্যাকটিক্যাল ডিসিপ্লিন বড় অস্ত্র হয়েছে, ট্যাকটিক্যাল তারাও ছোট দলকেই প্রয়োগ করেছে, খেলা দেখলে মনে হবে না একদল শ্রেষ্ঠ, কখন কি হয় কেউ বলতে পারে, হেরে গেছে ওরা দ্বিতীয়, কিন্তু যে ছাপটা ফেলে দিয়েছে দ্বিতীয় প্রশ্ন, যেটা বলে স্পেন, আমি আগে প্রথম থেকে বলছি স্পেন ছিল, স্পেন ছিল, ফ্রান্স ছিল, আর আর্জেন্টিনা ছিল, ইংল্যান্ডকে রেখেছিল,
1: হ্যাঁ
0: পর্তুগাল ছিল, কিন্তু এত সাংঘাতিক বয়স ছিল না, তবে স্পেনকে এক নম্বরই আমি
1: রেখেছিলেন, আপনার হিসেবে ছিল। তো এখন বলি যে ফাইনাল যেদিন হলো স্পেন ভার্সেস আর্জেন্টিনা, তো আপনি যেটা বলছিলেন যে ফুটবলার একজনের খেলা নেই, ফুটবল এখন অন্যরকম হয়ে গেছে,
0: ভালো প্রশ্ন, হ্যাঁ
1: 11 জনকেই দায়িত্ব নিতে হবে,
0: গুড,
1: ঠিক আছে। তো তো সেখানে ফাইনালের দিন আর্জেন্টিনা যে খেলাটা খেললো, আপনি কি আশা করেছিলেন?
0: না, আশা করিনি, কিন্তু আর্জেন্টিনা যে ভালো খেলবে না সেটা আমি জানতাম, কারণ কি আর্জেন্টিনা চাম্পে তার দেখুন তার ফাইনালে যাওয়ার
1: রাস্তা,
0: হ্যাঁ এটা মানে যাওয়ার কখন, যে কোনো সময় আর্জেন্টিনা বাদ পড়ে যেত। তা স্পেনকে বললাম যে প্রেসিডেন্টের প্রথম শক্তি হচ্ছে পরিবর্তিত টিকিটাকা,
1: আচ্ছা
0: তাদের টিকিটাকাতে ফুটবল এটা আগে যেরকম খেলতো এখন সেভাবে খেলে না, শুধু ছোট পাস নয় দুটো ডায়াগোনাল কোনা কোনি পাসে খেলা শুরু, এবার দেখবেন ম্যাক্সিমাম পাস কোনাকুনি, আপনি জানেন নিশ্চয়ই ঘাড় ঘোরাতে হবে, বিরাট খারাপ, দুই উইং দিয়ে রক্ষণ পড়ে, তারা রক্ষণ ভাগ দিয়ে অপোনেন্টের বিক্ষোভের রক্ষণ ভাগকে একদম বিপর্যস্ত করে দিয়ে তাদের দুটি বিশ্ববিখ্যাত উইং, জানেন ইয়ামালা, তার তো আজকাল নতুন নায়ক।

0: পেয়ে গেছি আমরা বিশ্বকোষে
1: একদম।
0: এবারে বিটপিল মানে যেটা বললাম
1: মাছমাঠ,
0: মাছমাঠ, মাছমাঠকে আমরা আমরা কোচিং এর পরিভাষায় বলি এটা ব্যাকবোন অফ দা টিম। একটা টিমের মেরুদণ্ড হচ্ছে মাছমাঠ, সেটা যত শক্তিশালী হবে তত
1: যার দখলে থাকবে,
0: সে আক্রমণও যাবে আবার ফিরে যে ডিফেন্সও করবে। পোস্ট অফিস থেকে যেরকম চিঠি বিলি করে বিলি করে বা পোস্ট অফিসে চলে যায়, ঠিক ধরনের পোস্ট অফিসের মাস্টারের কাজের মতো কন্ট্রোল, অপূর্ব কন্ট্রোল, কোথাও খুঁজছিল না। আমার পৃথিবীর শ্রেষ্ঠ মিডফিল্ড স্পেন, আর খালি জায়গা, একটা আমি আগেও বলেছি ফুটবল খেলার মূল রহস্য হচ্ছে কে বেশি করে খালি জায়গা দখল করতে পারে। এগারো জন বার্সার এগারো জন, এর ভিতরে খালি জায়গা, হ্যাঁ ফ্রি ল্যান্ড বলি, হ্যাঁ সেটা মাস্টার হচ্ছে স্পেন, বিরাট অ্যাডভান্টেজ। আর বল পজিশনের ব্যাপারে কথা বলেলাম নাই, আজ পর্যন্ত যতগুলি বল পজিশন করা একটা সিংহ স্পেনি পাই বল থাকতো ওপেনের ধারে,
1: ফাইনাল যেটা হয়েছে
0: ফাইনাল তো নাই দেখলাম, এটা তো আমরা সবাই জানাম। আর ডিফেন্সিভ যে ট্রান্সমিশন ডিসিপ্লিন লড়াচড়া, এত দ্রুত তারা ডিফেন্সিভ খেলে রক্ষণবাগটা, এত কল্পনা হয় কীভাবে খেলে এটি আমি বুঝতে পারছি না। এখন এত কম জায়গার মধ্যে এত টেকনিক্যালি মানে সুপার, কীভাবে করা যায়, কী প্র্যাকটিসের টেকনিক, এটা আমি এখনও কৌতূহল এত কম কীভাবে নির্ভুল পাস গুলে। তবে এটা তাদের দুর্বল আছে, এত বেশি পাস করার জন্য স্পেনকে অনেক সময় বিপদে পড়তে হয়েছে, কারণ রক্ষণবাগের অপোনেন্টের জমাটটা হয়ে যায়, বিপদ সীমার ভিতরে প্রায় দশ বারোটা পেন তারা নিজেদের ভিতরে পাস করে, এই দশ বারোটা এত পারফেকশন হয়তো লেগে যাবে স্বাভাবিক, তার জন্য তাদের স্কোরিং এবিলিটি অনেক কমে গেছে, গোল সংখ্যা কিন্তু তারা খুব কম করে, দেখতে বড় সুন্দর কিংবা গোলকিপার হাতে মারছে। দেখুন আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের বারোটা শুট গোল পোস্টের ভিতরে তারা রেখেছে এবং এগুলি সেভ করেছে, আর পাঁচটা অবধারিত গোল গোলকিপার বাঁচিয়ে দিয়েছে মার্টিনেস, তাদের যে আর্জেন্টিনার পাঁচটা তো বাঁধিয়ে দিয়েছে, এর মধ্যে তিনটা দুটো গোল না কোচ, একটা অফসাইড দুটোই অফসাইড, অনেক এগুলি বিতর্কমূলক ব্যাপার আছে আর কি।
1: তাহলে একটা প্রশ্ন করি আপনাকে, যে ফাইনালও কিন্তু মানে একেবারে যে মসৃণ হয়েছে, রেফারির বাঁশি যে ঠিকঠাক বেজেছে সেটা বলতে পারছি না, অনেক প্রশ্ন ছিল, আর্জেন্টিনা তারপরেও বলেছে যে মেসিকে ফাউল করা হয়েছে দেওয়া হয়নি, তো ঘটনা হচ্ছে যে বিজ্ঞান তো প্রচুরভাবে যুক্ত হয়েছে,
0: বিজ্ঞান
1: যতবার বিশ্বকাপ হচ্ছে নতুন নতুন বিজ্ঞান যুক্ত হচ্ছে ত্রুটিমুক্ত করার জন্যে, ফুটবলটার গতি বাড়ানোর জন্যে, এবারে তো হলো না, প্রশ্ন থেকেই গেল।
0: আমি আগেই বলছি ক্রিকেটের মতো প্রযুক্তিবিদ্যা ফুটবলও দিয়েছে আছে, এখন চলছে
1: একদম
0: ভালোই চলছে, একে অস্বীকার করার দরকার নাই, কারণ কি অনেক এই না থাকলে অনেক গোল না খোঁজ হয়েছে, না থাকলে অনেক অফসাইডে গোল হয়েছে, কখনো অফসাইড ছাড়া গোল হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা আমরা জানি দেখেছি, প্লেয়াররা উত্তেজিত, লাল কার্ড হলুদ কার্ড পুঙ্খানুপুঙ্খ বিচার করা ভেরি ডিফিকাল্ট ছিল, কিন্তু এই প্রযুক্তিবিদ্যা আমাদের ফুটবল খেলাটাকে অনেক এগিয়ে দিয়েছে, অনেক এগিয়ে দিয়েছে, এটা প্রশ্ন উঠে না, অনেক টিমে জাস্টিসও পেয়েছে, কিন্তু বিজ্ঞানের আশীর্বাদ অভিশাপ আমরা ছোটবেলায় করতাম না, ওই অভিশাপও কিছুটা আছে, সেখানে লাল কার্ড একটা অভিশাপ, এটা টিমের মনোবল নষ্ট হয়ে যায়, তারপরে তোমার অফসাইড গোল হয়ে গেছে,
1: বিতর্ক এখনো
0: রয়ে গেছে, বিতর্কও থাকবে, প্রশ্ন উঠে না, এবং আরও পরিমার্জিত হবে, তবে এই দুটো এবং সেখানে রেফারির ভূমিকাও অনেক সময় বিতর্কমূলক ছিল,
1: বেশ একদম একদম একদম,
0: এটা দেখেন, তারপর লাল কার্ড আইন দিয়ে এখানে আমাদের একদম অচল, এটা কার্ড আইনকে নষ্ট করে দেওয়া, এটা রাজনীতির একটা প্রভাবও পড়েছে, এটার ব্যাপারে
1: এটা কয়েকজন রেফারির বিরুদ্ধে তো অভিযোগ
0: এসেছে, রাজনীতির প্রভাবও আছে, এগুলি তো ভালো না, এগুলির জন্য খেলাটা মাঝে মাঝে দর্শকের কাছে বিরক্তিকর হয়ে গেছে, যেমন অনেকে বলে আর্জেন্টিনা ফিফার টিম,
1: এগুলো থাকবে,
0: এখন প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনা কেন হলো।
1: তাহলে এখন জানতে চাইবো ফাইনালের, আবার কথা বলি, স্কালোনি যে স্ট্র্যাটেজি নিয়েছিলেন তো আপনার কি মনে হয় যে স্পেনকে আটকে দেবো, তারপর আমাদের গোলকিপার রয়েছে মার্টিনেজ, সব সামাল দিয়ে
0: সম্পূর্ণ ভুল,
1: প্রথম থেকেই কি স্ট্র্যাটেজিতে ভুল ছিল
0: প্রথম।

0: কেন ফাইনালে গিয়ে হারলো?
1: প্রশ্ন সেটাই।
0: আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত পৌঁছেছে টুর্নামেন্ট মেন্টালিটি, মেসির প্রেজেন্স, মিডফিল্ডের ইন্টেলিজেন্স এবং নকআউট ম্যাচিউরিটি দিয়ে, কিন্তু কিন্তু ফাইনালে তাদের সমস্যা ছিল। এক নম্বর, তারা অতিরিক্ত সাবধানী ছিল,
1: মানে গোল যেতে না,
0: হ্যাঁ সাবধানী, ওই বললাম না সাবধানী ফুটবল, অ্যাটাকিং রিদম কনসিডার, মানে আক্রমণের যে ছন্দটা তাদের ছিল না, সেদিন কিছুই ছিল না, ছিল না মানে নীল,
1: মানে ইচ্ছে করেই গুটিয়েছিল,
0: শুটিং প্রায় ছিলই না
1: একদম,
0: আপনারা নিজেরা দেখেছেন খেলাটা। এবং মিডফিল্ড বিচ্ছিন্ন হয়ে গেছে, মিডফিল্ড বলে কোনো লোক মাঠের মাঝখানে ছিল বলে আমার মনে হয়, আমিও দেখেছি একবার রক্ষণ আর আক্রমণের মাঝখানে, মেসি স্পেনকে ঘিরে রেখেছে
1: একদম,
0: খেলতে দেয়নি, আগে
1: মেসিকে বল দেওয়া হয়নি,
0: আপনি যে প্রশ্নটা তুললেন সেটা বলছি। আর শেষ দিকে আক্রমণ বাড়ানো দেরি হয়ে গেছে, তখন সময় চলে গেছিল, এবং মার্টিনেজ
1: গোলকিপার
0: একাই ম্যাচে আর্জেন্টিনাকে
1: বাঁচিয়ে দিয়েছিল, মানে আরো গোল খেতে পারত।
0: সুতরাং এখানে আর প্রশ্ন ওঠে না,
1: একদম একদম।
0: হ্যাঁ, শেষ করার আগে আমি বলছি, স্পেনের বিশ্বজয় আমাদের দেখালো সুন্দর ফুটবল শুধু দর্শকের আনন্দের বিষয় নয়, সেটিকে শৃঙ্খলা, সংহতি, রণকৌশলের সঙ্গে মেলাতে পারলে সেটি বিশ্বজয়ে প্রধান অস্ত্র হয়ে ওঠে। আর্জেন্টিনা আমাদের দেখালো মহান খেলোয়াড় থাকলেই যথেষ্ট নয়, ইংল্যান্ড দেখালো অতিরিক্ত সাবধানতা কখনো কখনো পরাজয়ের দরজা খুলে
1: দেয়,
0: ফ্রান্স দেখালো যদি গতি যদি জায়গা না পায়, গতি মানে জায়গা না পায়, তবে সেটিও থেমে যায়। আর পুরো বিশ্বকাপ 2026 দেখালো ফুটবল এখন সত্যিও বিশ্বজনীন, ওই সব টিম বাড়ছে,
1: আচ্ছা,
0: এবং এটাই আমার মনে হয় সার্থক 2026 ফুটবল সর্বাধিক দিয়ে আমার মতে একটা সার্থক বিশ্বকাপের ফুটবল টুর্নামেন্ট আমরা দেখলাম। আমরা অপেক্ষা করব আগামী 4 বছরের জন্য নূতন নায়কের সন্ধানে।
1: একদম একদম। তাহলে আজকে শ্রোতা বন্ধুর এতক্ষণ কথা বলছিলাম বিশ্বকাপ ফুটবল 2026 নিয়ে, যার সঙ্গে কথা বললাম তিনি সবশেষে যেটা বললেন যে পৃথিবীর মানুষ ফুটবল প্রেমীরা আমরা আবার অপেক্ষায় থাকব 2030-এর জন্য, উঠে আসবে নতুন ফুটবলার, উঠে আসবে নতুন তারকা। আর তিনি যেটা বলেছেন যে বিশ্ব ফুটবল কিন্তু আদপেই 2026-এ বিশ্বজনীন হয়ে দাঁড়িয়েছে। আর এতক্ষণ এই বিশ্বকাপ ফুটবল নিয়েই বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসা রাজ্যের প্রাক্তন ফুটবলার তথা স্বনামধন্য প্রশিক্ষক বিমল কুমার রায়চৌধুরী। আর এরই সঙ্গে শেষ হলো আজকের স্পোর্টস ম্যাগাজিন।

হ্যাঁ প্রিয় শ্রোতা, খেলতে খেলতে তো এতক্ষণ আমরা শুনলাম রাজ্যের প্রখ্যাত প্রাক্তন ফুটবলার এবং বিদগ্ধ প্রশিক্ষক বিমল কুমার রায়চৌধুরীর বিশ্বকাপ নিয়ে পর্যালোচনা। সত্যি একটি বিশ্বকাপ শেষ হয়েছে, চার বছর ধরে যে অপেক্ষা, যে স্বপ্ন, যে উত্তেজনা পৃথিবীর কোটি কোটি মানুষকে এক সুতোয় বেঁধে রেখেছিল, তার আরেকটি অধ্যায় আজ ইতিহাসে পাতায় কিন্তু জায়গা করে নিয়েছে। ফুটবলকে অনেকেই বলেন এটি একটি খেলা, কিন্তু বাস্তবে ফুটবল তার চেয়েও অনেক বেশি।

এটি ভাষার সীমা অতিক্রম করা এক অনুভূতি, যেখানে ধর্ম, জাতি, সংস্কৃতি, অর্থনীতি কিংবা ভৌগোলিক দূরত্ব সব কিছু যেন কয়েক মুহূর্তের জন্য মিলিয়ে যায়। একটিমাত্র গোলের আনন্দে যেমন একটি শহর জেগে ওঠে, তেমনি একটি পরাজয়ে নীরব হয়ে যায় পুরো দেশ। 2026 সালের এই বিশ্বকাপ ছিল কিন্তু অনেক দিক থেকেই ব্যতিক্রমী। প্রথমবারের মতো 48টি দল, 3টি আয়োজক দেশ এবং ইতিহাসের সব থেকে বড় বিশ্বকাপ। এই নতুন আয়োজনে যেমন সুযোগ পেয়েছে আরও বেশি দেশ, তেমনি ফুটবলের ভৌগোলিক বিস্তারও নতুন মাত্রা পেয়েছে। দর্শক উপস্থিতি, সম্প্রচার এবং বৈশ্বিক আগ্রহের দিক থেকেও এটি একটি নতুন রেকর্ড গড়েছে। তবে বিশ্বকাপের সাফল্য শুধু পরিসংখ্যানের নয়, সাফল্য লুকিয়ে থাকে ছোট ছোট গল্পে। কোনো নতুন দলের সাহসী লড়াইয়ে, কোনো তরুণ ফুটবলারের আত্মপ্রকাশে, আবার কোনো কিংবদন্তি শেষ বিশ্বকাপ ঘিরে আবেগে। পুরো টুর্নামেন্টের পর্যালোচনা একটি বিশ্বকাপকে সফল বলা হয় তখনই যখন কয়েকটি ম্যাচ বহু বছর ধরে মানুষের স্মৃতিতে থেকে যায়। 2026 বিশ্বকাপও কিন্তু তার ব্যতিক্রম নয়। গ্রুপ পর্ব থেকেই দেখা গেছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বড় দলগুলোর পাশাপাশি অপেক্ষাকৃত ছোট দলগুলিও কিন্তু আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে। 48টি দলের নতুন ফর্মেট নিয়ে শুরুতে অনেকে প্রশ্ন করলেও শেষ পর্যন্ত এটি এক নতুন গল্প তৈরি করেছে এবং আরও বেশি দেশের অংশগ্রহণ কিন্তু নিশ্চিত করেছে। বিশ্বকাপের সবথেকে বড় সৌন্দর্য কি জানেন প্রিয় শ্রোতা? এখানে নাম নয়, পারফরমেন্সই শেষ কথা। অনেক সময় ফেভারিট দল প্রত্যাশা পূরণ করতে পারেনি, যেমন এবার বিশ্বকাপে ব্রাজিল বলুন, হল্যান্ড বলুন, ফ্রান্স বলুন, ইংল্যান্ড বলুন, আবার যাদের নিয়ে খুব বেশি আলোচনা ছিল না, নরওয়ে, কেপে ভার্দে, মরক্কো, মিশর, তারাই কিন্তু নিজেদের সাহস, শৃঙ্খলা এবং দলগত ফুটবল দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে। সবথেকে স্মরণীয় ম্যাচ প্রতিটি বিশ্বকাপেই কিছু না কিছু থাকে, যেগুলো শুধুমাত্র ফলাফলের জন্য নয়, নাটকীয়তার জন্য স্মরণীয় হয়ে থাকে। কোথাও শেষ মুহূর্তের গোল, কোথাও অতিরিক্ত সময়ের লড়াই, আবার কোথাও টাইব্রেকারের রোমাঞ্চ। এই ধরনের ম্যাচগুলো আমাদের মনে করিয়ে দেয় ফুটবলের শেষ বাঁশি বাজার আগে কোনো দলই কিন্তু বা কোনো ফলই কিন্তু নিশ্চিত নয়। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন কি? বিশ্বকাপ মানে অঘটনের মঞ্চ, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বিশ্ব ফুটবলের তথাকথিত শক্তিধর দলগুলো বিপক্ষে তুলনামূলক কম পরিচিত দেশগুলো আত্মবিশ্বাসী ফুটবল সবাইকে কিন্তু নতুন করে ভাবতে বাধ্য করেছে। এতে একটি বিষয় কিন্তু পরিষ্কার হয়েছে, আধুনিক ফুটবলে ব্যবধান অনেক কমে এসেছে। সবথেকে বড় কথা যেটা, এই 2026 সালের বিশ্বকাপ শুধু নতুন এক চ্যাম্পিয়নের গল্প নয়, বরং আধুনিক ফুটবলের পরিবর্তিত চেহারারও প্রতিচ্ছবি, যেটা আমরা বিমলদার সাথে সাক্ষাৎকারে শুনলাম। প্রযুক্তি, কৌশল, নতুন দল, নতুন নায়ক এবং কিছু প্রিয় মুখের সম্ভাব্য বিদায়, সব মিলিয়ে এবারের বিশ্বকাপ দীর্ঘদিন কিন্তু মনে রাখার মতো। 2026 বিশ্বকাপের পর এমন কয়েকজন কিংবদন্তি আছেন যাদের আগামী বিশ্বকাপে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। সবার আগে আসে লিওনেল মেসি। দু দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী, ড্রিবলিং, পাসিং, খেলার গতি নিয়ন্ত্রণ এবং অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। 2022 সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি তার নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা পূরণ করেছিলেন। 2026ও তিনি অভিজ্ঞতা, নেতৃত্ব, সৃজনশীলতা দিয়ে দলের পাশে ছিলেন। পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথাও শ্রদ্ধার সঙ্গে বলতে হয়। শৃঙ্খলা, ফিটনেস, অদম্য মানসিক শক্তি এবং গোল করার অসাধারণ ক্ষমতা তাকে আধুনিক ফুটবলের এক অনন্য প্রতীক করেছে। তিনি বিশ্বকাপে 6টি ভিন্ন আসরে গোল করার বিরল কীর্তিও কিন্তু গড়েছেন। তারপর আসব ক্রোয়েশিয়ার লুকা মদ্রিজ। এবারে বিশ্বকাপে শেষবারের মতো সম্ভবত মঞ্চে ছিলেন। মিডফিল্ডে তার শান্ত উপস্থিতি, নিখুঁত পাস এবং খেলার ছন্দ নিয়ন্ত্রণ আগামী দিনের ফুটবলারদের জন্য পাঠ্য বই হয়ে থাকবে। বিশ্বকাপের ইতিহাস কিন্তু বলছে প্রতিটি বিদায়ের পরই শুরু হয় নতুন অধ্যায়। একসময় পেলের পর এসেছেন মারাদোনা, মারাদোনার পর জিদান, তারপর রোনাল্ডিনহো, কাকা, মেসি, রোনাল্ডো। আজ আবার নতুন প্রজন্ম সেই দায়িত্ব কিন্তু কাঁধে তুলে নিচ্ছে। ফুটবল থেমে থাকে না, নতুন প্রতিভাই কিন্তু তাকে এগিয়ে নিয়ে যায়। এবার বিশ্বকাপে সবথেকে আলোচনায় ছিলেন স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল। মাত্র কিশোর বয়সী তার আত্মবিশ্বাস, গতি, বল নিয়ন্ত্রণ এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা সবাইকে কিন্তু মুগ্ধ করেছে। আর্জেন্টিনার নিকো পাসও ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় মিডফিল্ডার হিসেবে আলোচনা রয়েছেন। তুরস্কের কেনান

ইলদিজ শক্তিশালী আক্রমণ ভাগের একজন বহুমুখী ফুটবলার। ব্রাজিলের তরুণ প্রতিভা রায়ান, আইভরি কোস্টের দ্রুতগতির উইঙ্গার ইয়ান ডিওমান্দে, মেক্সিকোর গিলবার্তো মোরাকে ভবিষ্যতে বড় তারকা হিসেবে কিন্তু বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে নরওয়ের এরলিং হালান্ড এখনও কেরিয়ারের সেরা সময়ে রয়েছেন। এই প্রজন্মের ফুটবলারদের সবথেকে বড় শক্তি কি? বহুমুখিতা। একজন ফরোয়ার্ড শুধু গোল করেন না, রক্ষণও সাহায্য করেন। একজন মিডফিল্ডার শুধু পাস দেন না, প্রয়োজনে গোলও করেন। একজন ডিফেন্ডার শুধু বল ক্লিয়ার করেন না, আক্রমণও শুরু করেন।

আমরা অনেক কিছু আলোচনা করেছি। এবার বিশ্বকাপে কিন্তু সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি, তারপর ধরুন ভার, ভিডিও অ্যানালাইজ, রেফারি যেটাকে বলে গোল লাইন টেকনোলজি, রেফারি কমিউনিকেশান, তারপর ইঞ্জুরি টাইম ম্যানেজমেন্ট, প্লেয়ার ট্রেকিং ডাটা যেটা, টেকনিক্যাল অ্যানালাইসিস, অনেক কিছু কিন্তু নতুন নতুন জিনিস কিন্তু অ্যাড হয়েছে। 2026 সালে বিশ্বকাপ, একটি বিষয় কিন্তু চোখে পড়েছে, এখন আর কোনো একটি পুরনো কৌশল দিয়ে পুরো টুর্নামেন্ট জেতা যায় না। যে দল পরিস্থিতি অনুযায়ী নিজেদের খেলার ধরন বদলাতে পেরেছে তারাই কিন্তু সব থেকে বেশি সফল হয়েছে, এবং প্রতিটি দল এখন কিন্তু সেট পিস নিয়ে আলাদা অনুশীলন করে, অনেক ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে কিন্তু একটি নিখুঁত কর্নার বা ফ্রিকিকে। গোলকিপারের নতুন ভূমিকা, আজকের গোলকিপার শুধু শট আটকার না, তিনি রক্ষণভাগের প্রথম এবং প্রধান সংগঠক, পাসিং, বল নিয়ন্ত্রণ, খেলা গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু গোলকিপারের ভূমিকা সব থেকে বেশি। উইংব্যাক এবং মিডফিল্ড উইংব্যাকদের এখন পুরো মাঠ জুড়েই কিন্তু কাজ করতে হয়। স্পেনের লেট ব্যাক কুকুরোয়ার খেলা দেখেছেন তো, কন্টিনিউয়াস কিন্তু লেট ব্যাক থেকে লেফট উইংয়ে ও খেলেছে এবং সবার মন জয় করে নিয়েছে। ফুটবলে স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা রানার্স, ইংল্যান্ড তৃতীয় স্থান এবং ফ্রান্স চতুর্থ স্থান। এমবাপ্পে কিন্তু হাইয়েস্ট গোল করে সোনার বুট পেয়েছেন এবং স্পেনের গোলকিপার বেস্ট গোলকিপারের সম্মান পেয়েছেন, স্পেনের যুব ফুটবলার পেয়েছেন সেরা সম্ভাবনাময় ফুটবলার। তাই আবার চার বছরের অপেক্ষা, চার বছর পর আমরা আবার বিশ্বকাপের আসরে কিন্তু যাব এবং চার বছর পর আমরা দেখব নতুন নতুন খেলোয়াড়দের খেলা। খেলতে খেলতে অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি প্রিয় শ্রোতা।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই চলে যাব আমরা দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা শুনতে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে। প্রিয় শ্রোতা, এখন সময় সংবাদ শিরোনামের। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ আজ আগরতলা পুর নিগমের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প এবং পরিকাঠামোর উদ্বোধন করেন। এ উপলক্ষে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সবুজ, পরিবেশ বান্ধব এবং স্বচ্ছ ত্রিপুরা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বর্জ্য সংগ্রহকারীদের সবুজ সেনা নামকরণ করেন। তাছাড়া তিনি বর্জ্য সংগ্রহের জন্য 51টি ছোট গাড়ি, আমার আগরতলা অ্যাপ এবং মশামুক্ত আগরতলা অভিযানের সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি চান্দিনামুরা বর্জ্য কেন্দ্রেরও উদ্বোধন করেন। আর আজ জাতীয় সম্প্রচার দিবস। 1927 সালের এই দিনে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানির অধীনে বোম্বে স্টেশন থেকে দেশের সর্বপ্রথম বেতার সম্প্রচার শুরু হয়েছিল। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস অল ইন্ডিয়া রেডিও নামে পরিচিতি লাভ করে। স্বাধীনতা সংগ্রামের সময় তথ্য প্রচার এবং ঐক্য প্রতিষ্ঠায় রেডিও একটি শক্তিশালী মাধ্যম ছিল। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার প্রত্যন্ত এলাকার জনগণের কাছে সরকারি প্রকল্পগুলো স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে আজ আম্বাসায় প্রথমবারের মতো পর্যালোচনা বৈঠকে তিনি পৌরোহিত্য করেন। ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরের কিছু স্থানে আগামী 29 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এদিকে আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম। প্রিয় শ্রোতা, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের রঙ্গুলি অনুষ্ঠান শুরু করব। তবে তার আগে আপনাদের জানাই, আজ 23 জুলাই জাতীয় সম্প্রচার দিবস, সেটা আপনারা সংবাদ শিরোনামে শুনলেন। 1927 সালের এই দিনে ভারতে রেডিও সম্প্রচারের প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। এই পথচলার উত্তরাধিকার বহন করে আজও আকাশবাণী কেবল একটি সম্প্রচার মাধ্যম নয়, মানুষের অনুভূতি, সংস্কৃতি, শিক্ষা এবং বিশ্বাসের এক নির্ভরযোগ্য সঙ্গী। সময়ের সঙ্গে প্রযুক্তি বদলেছে, যোগাযোগের মাধ্যমও পাল্টেছে, কিন্তু একটি পরিচিত কণ্ঠ, একটি আন্তরিক শুভেচ্ছা কিংবা প্রিয় কোনো গানের সুর এখনও মানুষের হৃদয়ে একই রকম উষ্ণতা ছড়িয়ে দেয়। সেই বন্ধনের নামই কিন্তু রেডিও। জাতীয় সম্প্রচার দিবসে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব অগ্রদূতকে যাদের নিষ্ঠা, সৃজনশীলতায় ভারতীয় সম্প্রচার আজকের এই উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আপনাদের, আমাদের প্রিয় শ্রোতাদের। আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং নিরন্তর সঙ্গই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় প্রেরণা। জাতীয় সম্প্রচার দিবসের এই বিশেষ মুহূর্তে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, কারণ কণ্ঠের এই সেতু বন্ধন আমাদের সকলকে কিন্তু এক সূত্রে বেঁধে রাখে। এবার আজকের আজ রাতে আমরা কী নিয়ে করব, তাই না? আপনারা জানেন, শুনেছেন, আমি একবার জানিয়ে দিই। স্বপ্ন কখনো পূরণ হয়, কখনো অপূর্ণই থেকে যায়, কিন্তু সত্যিকারের স্বপ্ন কখনো হারিয়ে যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্নই আমাদের

নতুন করে বাঁচার সাহস, আশা আর প্রেরণা যোগায়। এই আবেগ আর অনুভূতির গল্প নিয়েই আকাশবাণী আগরতলা FM উজ্জ্বন্ত 101.6 মেগাহার্জ নিয়ে আসছে জনপ্রিয় লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজকের বিষয়, বেঁচে থাকার স্বপ্ন। আচ্ছা, আপনার জীবনে এমন কোনো স্বপ্নের গল্প আছে যা আজও আপনাকে পথ দেখায়, কিংবা এমন কোনো অপূর্ণ স্বপ্ন যা এখনও হৃদয়ের গভীরে বেঁচে আছে? সেই অনুভূতির কথা শুনতে চাই আমরা। আজ রাত 9:30 আমি থাকব আপনাদের সাথে, আপনার গল্প শোনাতে এবং অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করবেন 03-8-1-2-3-2-6-2-5-3 অথবা 9-4-8-5-0-0-7-1-7-2 এই নম্বরে। আপনার স্বপ্নের গল্প হয়তো কারোর নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা হয়ে উঠবে, তাই অপেক্ষা নয়, ফোন করবেন, কথা বলবেন আর যুক্ত হয়ে যাবেন আজ রাতে অনুষ্ঠানে। শুধু আকাশবাণী আগরতলা FM উজ্জ্বন্তের 101.6 মেগাহার্জে আজ রাত 9:30 আজ রাতে অনুষ্ঠানে। তাহলে প্রিয় শ্রোতা, আমাদের রঙ্গোলি অনুষ্ঠান আমরা শুরু করছি।

মানুষের সভ্যতা যত পুরনো, অনুভূতির ইতিহাসও ততটাই প্রাচীন। যুগে যুগে মানুষ তার আনন্দ, বেদনা, প্রত্যাশা কিংবা অপূর্ণতার ভাষা খুঁজেছে, কখনো কবিতায়, কখনো সঙ্গীতে। সে দীর্ঘ সাংস্কৃতিক যাত্রারই দুটো অনন্য অধ্যায় গজল এবং কাওয়ালি। গজল আমাদের শেখায় অল্প শব্দেও গভীর অনুভূতির প্রকাশ সম্ভব, আর কাওয়ালি মনে করিয়ে দেয় সুর কেবল বিনোদন নয়, আত্মিক উপলব্ধিরও এক শক্তিশালী মাধ্যম। এই দুই ধারার শিল্পে প্রেম কখনো ব্যক্তিগত, কখনো সার্বজনীন, কখনো মানুষের প্রতি, কখনো সৃষ্টিকর্তার প্রতি নিবেদনের ভাষা হয়ে ওঠে। আমাদের আজকের এই 9:30 পর্যন্ত আয়োজনে আমরা শুনব কিছু সৃষ্টি। প্রতিটি গানের সাথে পরিচিত হবে একটি উর্দু শব্দের সঙ্গে, সেই উর্দু শব্দের ভাষাগত অর্থ, সাহিত্যিক ব্যঞ্জনা এবং জীবন দর্শনের আলোয় আমরা প্রবেশ করব সেই গানের অনুভূতির জগতে। আজকের আমাদের প্রথম উর্দু শব্দ লেহর। ফার্সি এবং উর্দু সাহিত্যে লেহর অর্থ ঢেউ বা তরঙ্গ, কিন্তু এই ঢেউ কেবল নদী বা সমুদ্রের নয়, মানুষের অন্তর্জগতেও অনুভূতির একটা নিজস্ব তরঙ্গ আছে। কোনো স্মৃতি, কোনো মুখ, কোনো কণ্ঠ কিংবা কোনো অপ্রত্যাশিত বা অপ্রকাশিত আবেগ যখন হঠাৎ নীরব মনকে স্পর্শ করে, সেই সূক্ষ্ম আলোড়নকে কবিরা লেহর বলে অভিহিত করেন। আজকে প্রথম গজলটির রচয়িতা উর্দু কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠ নাসির কাজমি। দেশভাগ, বিচ্ছেদ, স্মৃতি, নিঃসঙ্গতা তার কবিতার প্রধান বিষয়, কিন্তু তাঁর ভাষা কখনো ভারী নয়। সহজ শব্দের মধ্যে তিনি গভীর মানবিক অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন। আর যার কণ্ঠে আমরা এই গজলটি শুনব, তিনি গজল জগতের এক অনন্য উচ্চতা, গুলাম আলী।

আমাদের আজকের দ্বিতীয় উর্দু শব্দ হারাম। আরবি ভাষা থেকে উর্দুতে আসা এই শব্দের অর্থ পবিত্র স্থান, পুণ্যভূমি বা উপাসনার জন্য সংরক্ষিত পবিত্র পরিসর। ইসলামী সংস্কৃতিতে হারাম বলতে বিশেষ মর্যাদা সম্পন্ন পবিত্র স্থানকে বোঝায়। আমাদের তাজদার এ হারাম, তাজদার অর্থ মুকুটধারী, সম্মানের শীর্ষে অধিষ্ঠিত ব্যক্তি। আর তাজদার এ হারাম

একটি গভীর শ্রদ্ধা এবং ভক্তিভরা সংগঠন যা ইসলামী ভক্তিমূলক কাব্যিক নবী মুহাম্মদের প্রতি নিবেদিত। কাওয়ালি ইতিহাস এই ধরনের রচনা কেবল ধর্মীয় সঙ্গীত নয়, বরং সাহিত্য, দর্শন এবং আধ্যাত্মিক অনুভূতির এক অনন্য প্রকাশ। এখানে শব্দের অলঙ্কারের চেয়ে বেশি গুরুত্ব পায় আত্মসমর্পণ, বিনয় এবং অন্তরে নিবেদন। আমাদের আজকের এখন কাওয়ালির জগতের এক অবিস্মরণীয় কালজয়ী সৃষ্টি সাবরি ব্রাদার্সের কণ্ঠে তাজদারি হারাম শুনুন।

কাওয়ালির প্রকৃত শক্তি তার সমবেত পরিবেশনায়। একাধিক কণ্ঠ যখন একই অনুভূতিকে ধারণ করে, তখন সঙ্গীত ব্যক্তিগত অভিজ্ঞতার সীমা ছাড়িয়ে একটি সম্মিলিত চেতনার রূপ দেয়। সম্ভবত এই কারণেই শতাব্দীর পর শতাব্দী ধরে কাওয়ালি মানুষের হৃদয়ে একই রকম আবেদন নিয়ে বেঁচে আছে। আজকের আচরণ শেষ পর্বে আমরা ফিরে আসব গজলের এক ভিন্ন আবহে, যেখানে প্রেমের ভাষার ব্যক্তিগত নয় হয়ে উঠবে পারস্পরিক আস্থা, সহমর্মিতা এবং একটি ঘরকে যেন আপন করে নেওয়ার, যেখানে কবিতা মিলিত হয় সমবেত কণ্ঠে শক্তির সঙ্গে। আমাদের এবারের যে শব্দ, উর্দু শব্দ আঞ্জাম, এই শব্দটি তাই ভয় বা হতাশার প্রতীক নয়, বরং এটি জীবনের অনিবার্যতার এক শান্ত স্বীকৃতি। এই গজলটি রচয়িতা সাকিল বাদায়নি। উর্দু ভাষার অন্যতম জনপ্রিয় এই কবি প্রেম, বেদনা এবং মানবিক অনুভূতিকে অনেক সহজ ভাষায় আমাদের কাছে প্রকাশ করেছেন, এবং যার কণ্ঠে আমরা এই অমর সৃষ্টি শুনব তাকে বলা হয় মল্লিকা এ গজল বেগম আক্তার।

ছয় মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তী প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা ছিলাম রঙ্গোলি অনুষ্ঠানে। কিছুক্ষণের মধ্যেই আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনবেন।

নমস্কার প্রিয় শ্রোতা, সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান আজ রাতে। ১০১.৬ মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে আপনাদের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি দেবাশিস। আজও রাতের এই সময়টুকুতে আমরা একসঙ্গে থাকব, গল্প করব, গান শুনব আর শুনব আপনাদের মনের কথা। আমাদের আজকে আড্ডার বিষয়, বেঁচে থাকার স্বপ্ন। স্বপ্ন শব্দটা খুব ছোট্ট, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে এক একটা মানুষের পুরো জীবন। কেউ স্বপ্ন দেখেন নিজের একটা ছোট্ট বাড়ির, কেউ চান ছেলে মেয়েদের মুখের হাসি দেখতে, কেউ চান বাবা মাকে একটু ভালো রাখতে, কেউ আবার শুধু এটুকুই চান আগামীকালটা যেন আজকের চেয়ে একটু ভালো হয়। আমরা অনেক সময় বলি আমার তো কোনো স্বপ্ন নেই, কিন্তু সত্যিই কি নেই? এই যে সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়া, পরিবারের জন্য কিছু করার চেষ্টা, দূরে থাকা প্রিয় মানুষটার জন্য অপেক্ষা, অসুস্থ মানুষটা সুস্থ হয়ে ওঠার প্রার্থনা, এগুলো তো এক একটা স্বপ্ন। হয়তো আমরা শুধু অন্য নামে ডাকি। আমাদের আজকের এই আড্ডায় আমি জানতে চাই কোন স্বপ্নটা আজও আপনাকে বাঁচিয়ে রেখেছে। আপনি আমাদের সঙ্গে আপনার গল্প ভাগ করে নিন। দুটো নম্বর লিখে নিন, 0381-232-6253 অথবা 9485007172। আপনাদের ফোনের অপেক্ষায় কিন্তু রইলাম।

0: সত্যি একটা গান কত সহজে মানুষের ভেতরে অনেক না বলা কথাকে ছুঁয়ে দিতে পারে। ছোটবেলায় আমরা খুব সহজে স্বপ্ন দেখতাম, কেউ বলতো বড় হয়ে ডাক্তার হবে, কেউ বলতো শিক্ষক হবে, কেউ বলতো ক্রিকেট খেলবে, গান গাইবে, আকাশে উড়বে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বপ্নগুলো কিন্তু বদলেছে, কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতাটা হারিয়ে গেলে মানুষ যেন একটু একটু করে ভেতর থেকে ফাঁকা হয়ে যায়। তাই আজকে ছোট্ট অনুরোধ করব আপনাদের, আপনি যে বয়সী থাকুন, নিজের জন্য একটা নতুন স্বপ্ন রাখুন। নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, বলুন, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: বলুন।
1: তো আজকে তো বিষয় হচ্ছে বেঁচে থাকার স্বপ্ন।
0: হ্যাঁ,
1: স্বপ্ন জীবনের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা ও আনন্দ নিয়ে চলতে সবাইকে সাহায্য করে। মানুষের জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু বেঁচে থাকার জন্য সকলেই একটা না একটা স্বপ্ন নিয়েই এগিয়ে চলতে হয়। তো স্বপ্ন তো আমরা জানি দুই রকমের স্বপ্ন, একটি খোলা চোখের স্বপ্ন, আরেকটি হচ্ছে ঘুমের মধ্যে আমরা যা দেখি সেগুলি আবেগের সমষ্টি বা ঘুমের মধ্যে আমরা দেখে থাকি যা। তো স্বপ্ন কখনো অবচেতন মনের, স্বপ্নের সব কথা কিন্তু সবসময় ঠিকও হয় না। আমরা বিশেষত রাতের দ্বিতীয়ার্ধে কিন্তু এগুলি দেখি। তো প্রতিটি মানুষের স্বপ্ন থাকে, জীবনের চারটি ধাপ আছে আমাদের। চারটি ধাপের প্রথমে বাল্য কৈশোরের স্বপ্ন যৌবনের স্বপ্নের সাথে কিন্তু মিলবে না। তখন হবে কিভাবে স্বপ্নরচিত হলে প্রৌঢ় এবং বার্ধক্য সুন্দরভাবে বাঁধা যায়, এটা হলো যৌবনের। ওই পরিকল্পনা নিয়ে স্বপ্ন দেখেই হবে বাস্তবসম্মত। আমাদের কিন্তু দুইটি মনও রয়েছে, একটি হচ্ছে সচেতন মন আর একটি অবচেতন মন। সচেতন মনে খোলা চোখে স্বপ্ন দেখি, সবগুলি পূরণ হয় না, অপূরণগুলি অবচেতন মনে স্টোর হয়ে থাকে। অবচেতন মনে মাঝে মধ্যে বেরিয়ে আসলে তখন আমরা নতুন নতুন স্বপ্ন দেখে থাকি। তো এইভাবে প্রত্যেকটা মানুষেরই, আমাদের যারা দেশপ্রেমিক, দেশপ্রেমিক যেমন নেতাজি ছিলেন,
0: স্বপ্ন দেখতেন, স্বপ্ন এবং স্বপ্ন কিন্তু সত্যি হয়েছিল, সত্যিকারের স্বপ্ন সত্যি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।
2: হ্যালো, নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: বলুন।
2: হ্যাঁ দেখুন, স্বপ্ন বেঁচে থাকার জন্য আমরা সকলেই ছোট থেকেই স্বপ্ন, নানান স্বপ্ন দেখে দেখতে দেখতে বড় হই। হ্যাঁ, তো সেরকম দেখুন স্বপ্ন সত্যি তাই। হ্যাঁ, আমাদেরকে স্বপ্ন দেখতে হবে জেগে জেগে, কারণ ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কিন্তু কোনোদিনই পূরণ হবে না। কারণ এই কারণে দেখুন, আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে আমি কোটিপতি বা লাখপতি হয়ে গেছি। হ্যাঁ, কিন্তু সেই স্বপ্নটা কোনোদিনই সত্যি হবে না। সত্যি করার জন্য আমাকে কিন্তু কোনো না কোনো কর্ম করতে হবে, কাজ করতে হবে সেই স্বপ্নটাকে সফল করার জন্য।

0: এবং সেটা সেই কাজটা আমাকে সৎ ভাবে সৎ পথে করতে হবে। আমি অসৎ উপায়ে আমি কোটিপতি লাখপতি হতেই পারি, কিন্তু আমার সেই স্বপ্নটা বেঁচে থাকবে তখনই, বা আমাকে তখনই বাঁচিয়ে রাখবে সেই স্বপ্নটা, যে স্বপ্নটা আমি জেগে জেগে দেখব। আমার একটা বাড়ি হয়েছে, আমার একটা গাড়ি হয়েছে, বা আমি হয়তো ছোটবেলায় ডাক্তার বা কিছু হতে চেয়েছিলাম, সেই স্বপ্নটা আমার পূরণ হয়নি। হ্যাঁ, তার জন্য আমার স্বপ্নটা আমি আমার পরবর্তী প্রজন্মর মধ্য দিয়ে, আমি যেটা করতে পারিনি সেই স্বপ্নটা আমার আগামী প্রজন্মকে দিয়ে করালাম, তার সেই আমার সেই স্বপ্নটা তাকে দিয়ে পূরণ করানো, তার জন্য কিন্তু আমাকে পরিশ্রম করতে হবে। এবং এই এই আশাগুলো নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি এবং বেঁচে থাকি। আর জেগে জেগে স্বপ্ন দেখতে হবে, এটাই হলো আমার কথা। ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না,
1: ধন্যবাদ,
0: বাস্তবায়িত হবে না আর কি।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ।

0: পরিশ্রম করতে হবে, এবং এই এই আশাগুলো নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি এবং বেঁচে থাকি। আর জেগে জেগে স্বপ্ন দেখতে হবে, এটাই হলো আমার কথা। ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না,
1: ধন্যবাদ,
0: বাস্তবায়িত হবে না আর কি।
1: ধন্যবাদ।
0: হ্যাঁ,
1: আমরা যে বয়সী থাকি নিজের জন্য আমাদের একটা নতুন করে স্বপ্ন দেখতে হবে, খুব বেশি বড় কিছু হতে হবে না। হয়তো আগামী এক মাসে পাঁচটা ভালো বই পড়ব, হয়তো পুরনো কোনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করব, হয়তো বহুদিনের ইচ্ছে গান শেখা বা ছবি আঁকা সেটাই শুরু করব। জীবনকে নতুন করে শুরু করার জন্য কোনো নির্দিষ্ট তারিখ লাগে না, ইচ্ছে থাকলে আজকেই আমরা শুরু করতে পারি, তাই না? নমস্কার।
2: হ্যালো।
1: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি শেখরপুর থেকে আশিস দেব বলছি। দেবাশিস বাবু আপনি কেমন আছেন? অনেকদিন পর পেলাম।
1: হ্যাঁ বলুন। ভালো আছি।
2: বেঁচে থাকার স্বপ্ন, বুঝলেন তো? আমার বয়স 63 চলছে, বুঝলেন তো?
1: কত? 65?
2: 63।
1: হ্যাঁ বলুন বলুন বলুন।
2: এখন আগ বসে একটা পরিকল্পনা ছিল, মাঝারি 40-50 বছর একটা পরিকল্পনা ছিল, স্বপ্ন ছিল। 63 বছর স্বপ্ন কি জানেন? আপনি হয়তো শুনলে হাসবেন, বা যারা শ্রোতা তারা শুনলেও হাসবে। আমার জীবনটা অত্যন্ত ঘাত প্রতিঘাতে চলছে, বুঝলেন তো? বিভিন্ন ঘাত প্রতিঘাতে অত্যন্ত সংগ্রাম করে জীবনটা বেঁচে আছে। এই বয়সে আমার একটা স্বপ্ন কি জানেন, আমি একটা নিম্নবর্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে, একটা ঘর তুলেছিলাম, ঘরটা কমপ্লিট করতে পারিনি, বুঝলেন তো? হ্যাঁ, মোটামুটি কমপ্লিট করতে আমি ভগবানের কাছে একটাই আশা করছি, ভগবান, আমি একটাই মনে মনে স্বপ্ন দেখি, ভগবান যদি আমার আর একটা বছর বাঁচিয়ে রাখে, ঘরটা মোটামুটি কমপ্লিট, দুটা রুম করেছি মোটামুটি,
1: অবশ্যই হবে, অবশ্যই হবে।
2: হ্যাঁ, ল্যাট্রিন বাথরুম কমপ্লিট, আর একটা ছোট্ট মডিউলার কিচেন যদি করে দিতে পারি। দেখেন আমার ছেলে নেই, মেয়ে আছে, দুই নাতনি আছে, আর আমার মিসেস আছে, বুঝলেন তো? ওরা এসে যাতে হ্যাঁ একটু খোলাখুলি ভাবে আনন্দ ভাবে ঘরটা থাকতে পারে, সেই স্বপ্নটাই আমি দেখছি ঘরটা। আর আমি একটা বছর বাঁচবো কিনা, আমার দেখেন আমার বড় বড় মারা গেছে, ছোট ভাইও মারা গেছে, বুঝলেন তো?
1: না না, আপনি অবশ্যই সুস্থ থাকুন,
2: সবাই বলতে পারেন। আমি আর একটা বছর, আর একটা বছর যদি, একটা বছর না, 6-7 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো আশা করি।
1: অবশ্যই হবে,
2: বুঝলেন তো? ঘরের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করছি, বুঝলেন তো?
1: হবে, অবশ্যই হবে, অত হতাশ হওয়ার কিছু নেই, আপনি সুস্থ থাকবেন। আগা 6 মাস কেন, 6 বছর পরেও আপনি আমার সাথে কথা বলতে পারেন এই আকাশবাণী এফএম উজ্জয়ন্তে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং শুভেচ্ছা রইল, জানাবেন কাজ শেষ হওয়ার পর।
2: ঠিক আছে, ঠিক আছে।
1: যখনই স্টুডিওর ফোনটা বেজে ওঠে বা দেখি ব্লিঙ্ক করছে, খুব আনন্দের সাথে আপনাদের সাথে কথা বলতে পারি। ফোন আসতে যদি সময় লাগে কোনো অসুবিধা নেই, একটা গান হয়ে যাক।

0: স্বপ্ন, মাত্র কয়েকটি অক্ষরের একটি শব্দ, অথচ একটি শব্দই কত মানুষের সারা জীবনের পথ চলার সঙ্গী। ভাবুন তো, যদি মানুষ স্বপ্ন দেখতে ভুলে যেত তাহলে পৃথিবীটা কেমন হতো? নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো, বলুন, কে বলছেন?
1: হ্যাঁ, আমি গোবিন্দ ভাদুর রায় বলছি, মধুবন রানীখামার থেকে, আমতলী এরিয়া, ওই সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র।
0: গোবিন্দ বাহাদুর রায়?
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, বলুন।
1: আচ্ছা, দেখুন, আমার স্বপ্ন হচ্ছে, আমার এখন মোটামুটি আমার
0: আপনাকে বেঁচে থাকার স্বপ্ন, আপনাকে এই স্বপ্নটা বেঁচে থাকতে সাহায্য করবে, তাই তো?
1: হ্যাঁ, বেঁচে থাকতে সাহায্য করবে। আমি স্বপ্ন দেখতে চাই, আমার যাবতীয় কর্তব্য সম্পন্ন হয়েছে, আমার প্রায় 58-59 এরকম বয়স আর কি।
0: আচ্ছা,
1: আমি আমি একটা সময় দেখতে পাচ্ছি যে যারা 60-70 যারা একদম বৃদ্ধরা, একটু নিঃসঙ্গ, তারা নিজেকে নিঃসঙ্গ হয়ে থাকে। হ্যাঁ, তাদের জন্য আমি একটা কি করব, একটা তাদের একটা মানে সময় কাটাবার জন্য, তারা ঘরবন্দি হয়ে থাকে, তাদেরকে একটু সঙ্গ দেওয়ার জন্য আমি যেমন একটা মানে পর্দা, একটা পর্দার মধ্যে মানে পুরনো সিনেমা বা পুরনো ভক্তিমূলক সিনেমা এরকম দেখানোর জন্য মানে আমি একটা ঘর করব, সেখানে তারা একটু সময় কাটাবে, যারা আমার পার্শ্ববর্তী যারা আছে।
0: এতে আপনার আপনার স্বপ্ন, এই স্বপ্নের সাথে আপনার আগামী দিনে বেঁচে থাকার যে স্বপ্ন, সেটার সাথে আপনি কিভাবে এটা বলবেন, তুলনা করবেন? আপনার স্বপ্ন আছে? হ্যাঁ,
1: আমার তো অন্যান্য স্বপ্ন আছে, মানে এটা যদি আমি তাদেরকে

0: পারি, তাদেরকে মানে একটু একটু তাদেরকে একটু মানে সময় কাটানোর জন্য একটা সময় দিতে পারি।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুব ভালো আপনার ভাবনা, সফল হোক।
0: আচ্ছা, আমি ব্যক্তিগত এমনি সোশ্যাল ওয়ার্কার একজন।
1: একশোবার খুব ভালো, খুব ভালো লাগলো। ভাবুন তো, যদি মানুষ স্বপ্ন দেখতে ভুলে যে স্বপ্ন দেখতে ভুলে যেত তাহলে পৃথিবীটা কেমন হতো, যেটা বলেছিলাম এই ফোন কল নেওয়ার আগে। হয়তো সকালে আর কেউ নতুন করে শুরু করার সাহস পেত না, কেউ গাছ লাগাতো না, কেউ গান লিখত না, কেউ নতুন বাড়ির নকশা আঁকত না, কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবত না। স্বপ্নই মানুষকে আগামীকালের দিকে তাকাতে শেখায়, আর সেই কারণেই আমাদের আজকের বিষয় বেঁচে থাকার স্বপ্ন। নমস্কার।
2: হ্যালো।
1: হ্যালো, বলুন, কে বলছেন?
2: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: হ্যালো, হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি।
2: হ্যালো, হ্যালো,
1: হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি?
2: হ্যালো,
1: আহা,
2: হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: শেখ নূর আলম, বলুন।
2: হ্যালো,
1: আপনি বলতে থাকুন।
2: হ্যাঁ, আমি শেখ নূর আলম বলছি।
1: হ্যাঁ বলুন, বলুন, বলুন, বলুন, আপনি আরেকবার ফোন করুন, লাইনটা ডিস্টার্ব করছে। শেখ নূর আলম পূর্ব বর্ধমান থেকে, আপনি আরেকবার ফোন করুন।
2: ব্যবসা করবো, কি গাড়ি চালাবো?
0: হ্যালো,
1: হ্যাঁ বলুন, শেখ নূর আলম বলুন আপনি।
0: কর্মকার বলছিলাম।
1: কে বলছেন আরেকবার বলুন?
0: কমল কৃষ্ণ।
1: হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ,
0: হ্যাঁ, বেঁচে থাকার জন্য স্বপ্ন। যদি বেঁচে থাকার স্বপ্ন না থাকে তাহলে তো আমাদের জীবনটা হবে ওই যে মানে দিকভ্রান্ত, দিকহীন নৌকার মতো, কোথায় যাচ্ছি জানি না। তো জীবনে যদি স্বপ্ন না থাকে আমরা কোথায় যাব তার আশাও থাকবে না, মানে আশা না থাকলে স্বপ্নও থাকবে না। স্বপ্ন এবং আশা দুটো, যখন আমার আশা থাকবে তখনই আমরা স্বপ্ন দেখব, সেই আশাটা পূরণ করব। আমরা যেমন এই বেঁচে থাকার স্বপ্ন দেখাই মানে শুধু আমার জন্য নয়, সেটা আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, সেটাও কিন্তু নির্ভর করে যে আমি এই সমাজে, এই দেশে আমার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কিছু করব। এইরকম যদি স্বপ্ন থাকে তাহলেই কিন্তু মানে আমাদের এই স্বপ্ন পূরণ করতে যে পরিশ্রমগুলি, পরিশ্রম করে তারপরেই যদি পূরণ করা যায় তাহলেই সার্থক হবে। স্বপ্ন পূরণে দেখুন অনেক কৃষকের স্বপ্ন দেখে তার স্বপ্ন যাতে ফসলটা খুব ভালো হয়, একজন ছাত্র স্বপ্ন দেখবে তার রেজাল্ট যাতে ভালো হয়, একজন বেকার স্বপ্ন দেখবে তার যাতে রুজি রোজগারের পথ খুঁজে পায়। এইরকম আমাদের যারা সিনিয়র সিটিজেন উনি স্বপ্ন দেখবে শান্তি, শৃঙ্খলা, পরিবার, দেশ, সমাজ যাতে খুব ভালো থাকে এবং পরবর্তী জীবনটা যাতে সুখে শান্তিতে যেতে পারে। যারা খুব সুপার সিনিয়র সিটিজেন তাদের জীবনের হয়তো আশা প্রত্যাশা অনেকটাই মিটে গেছে, কিন্তু তাও কিন্তু স্বপ্ন থাকে যে আমি সুস্থভাবে বেঁচে থেকে যেতে যেতে পারি যে কদিন থাকবো। সেই স্বপ্নগুলো যদি না থাকে তাহলে আমাদের মন মস্তিষ্ক খারাপ হবে, অসুস্থ হয়ে পড়বো প্রত্যেকেই। আর স্বপ্ন শুধু দেখলেই হবে না, তার সঙ্গে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং জেদ সেটা থাকা উচিত যে হ্যাঁ আমি দৃঢ় মানসিকতা যে আমি এটা করবই। আজকাল দেখছেন চারিদিকে যে স্বপ্ন পূরণের জন্য লড়াইটা কত কঠিন হয়েছে, সেই জেদ যদি না থাকে যে আমি করবই, আমাকে করতেই হবে, তাহলেই হয়তো স্বপ্ন পূরণ, যার যে স্বপ্ন সেই স্বপ্ন হয়তো
1: বেঁচে থাকতে গেলে আমাদের এটাই করতে হবে।
0: হ্যাঁ,
1: অনেক ধন্যবাদ,
0: এটা পূরণ হবে।
1: অনেক ধন্যবাদ,
0: নমস্কার, রাখছি, ধন্যবাদ, ভালো থাকবেন।
1: ধন্যবাদ। হ্যালো, হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ শেখ নূর আলম বলছি।
1: হ্যাঁ হ্যাঁ, লাইনটা কেটে গেছে, বলুন আপনি, বলুন, বলুন, শুনতে পাচ্ছি, বলুন।

সব গাড়ি চালাতে পারি কিন্তু পেশাগতভাবে চালাই না। আর সেই সঙ্গে এখন যে বাঁচার স্বপ্ন যেটা আপনি বললেন, সেটা হচ্ছে যে আমার যে পার্শ্ববর্তী যে বন্ধু বান্ধব আছে, যেমন উদাহরণস্বরূপ আপনি একটা কথা বললেন, আমার একটা বন্ধু ছিল, দীর্ঘদিনের সম্পর্ক ছিল, বুঝলেন, কোনো কারণবশত সে আমার কাছ থেকে সরে যায়, সরে যায়, গভীর সম্পর্ক মাঝে সরে যায়, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারি।

0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকে বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে বারবার একটা কথাই মনে হচ্ছিল প্রিয় শ্রোতা, জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, হয়তো হওয়ার কথাও নয়, কারণ কিছু অপূর্ণতা মানুষকে এগিয়ে নিয়ে যায়। যে মানুষটা এখনও একটা ইচ্ছে অপূর্ণ, সে এখনও পথ চলছে, এখনও চেষ্টা করছে, এখনও আগামীকালকে বিশ্বাস করছে। আপনি কি ভাবেন, স্বপ্ন পূরণ হওয়াটাই বড় নাকি স্বপ্ন দেখে যাওয়াটাই বড়? নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, বলুন কে বলছিলেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন, সুখ স্বপ্নে শান্তি শ্মশানে, তো স্বপ্ন তো আমাদের সব সময় আছেই, কিন্তু লাস্ট স্বপ্ন কিন্তু শ্মশানে। তো সেইটা আমাদের সবসময় নিজেদেরকে উপলব্ধি করতে হবে যে আমরা স্বপ্ন দেখার আগে নিজেকে ভালো মানুষ হতে হবে, এবং মানুষ যদি ভালো হয় স্বপ্নটা কিন্তু তার সাফল্য আসবে। এবং আপনি আজকে যে স্বপ্নর কথা বলছেন, আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে স্বপ্নটা এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েলাম, আর আমি স্বপ্ন দেখলাম ঘরে শুয়ে শুয়ে, সেই স্বপ্নটা বাইরের যারা লোকজন তা বলবে এ খাচ্ছে যাচ্ছে আর বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, ওই স্বপ্নটা আমি দেখতে চাই না দাদা ভাই। কারণ বাবা মাকে সঙ্গে নিয়ে আমি চলছি এবং সেইভাবেই স্বপ্ন দেখছি, মা আমার 87 বছর বয়স হয়েছে, আমারও 60 বছর বয়স হয়ে গেল, কিন্তু এখনো মা আমাকে আমার জন্মদিনে ওই পায়েসটা বানিয়ে দেয়, এই স্বপ্নটা কত বড় স্বপ্ন বলুন তো দাদা ভাই। এই স্বপ্নটা আমি প্রত্যেক দিনই চিন্তা করি, আমার জন্মদিনে মা আমার পায়েসটা বানিয়ে আমার মুখের সামনে ধরে বলবে বাবা তোর আজ জন্মদিন, তুই পায়েসটা খা। এই স্বপ্নটা দেখা সত্যিকারের স্বপ্ন দেখা, আর মানে শুয়ে শুয়ে সেই স্বপ্ন দেখা, দুটোর মধ্যে অনেক তফাৎ দাদা ভাই। তো আমি চাইবো যে সব দাদা ভাই আমাদের শ্রোতা বন্ধুদেরকে বলবো, বাবা মাকে সেবা করো, তাহলেই কিন্তু ভালো স্বপ্ন দেখতে পারবেন দাদা ভাই। হ্যাঁ, তো এই জায়গাটা যদি আমরা ঠিক রাখতে পারি, আমার ছেলে মেয়েরাও কিন্তু আমার এই স্বপ্ন দেখে তারাও কিন্তু আমাদেরকে ওই স্বপ্ন দেখাতে চেষ্টা করবে। হ্যাঁ, এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: ধন্যবাদ। জানেন, ছোটবেলায় একটা কথা প্রায়ই শুনতাম, মানুষ তার স্বপ্নের সমান বড়। তখন কথাটার গভীরতা বুঝিনি, আজ বুঝি স্বপ্ন বড় হলেই মানুষ বড় হয় এমন নয়। মানুষের স্বপ্নের মধ্যে যদি ভালোবাসা থাকে, সততা থাকে, অন্যকে নিয়ে ভাবার ইচ্ছে থাকে, তাহলেই সেই স্বপ্ন বড় হয়ে ওঠে। কেউ হয়তো নিজের জন্য কিছু চান না, শুধু চান বাড়ির সবাই সুস্থ থাকুক, এই চাওয়াটাও কিন্তু একটা অসাধারণ স্বপ্ন।

0: নমস্কার।
1: হ্যালো, নমস্কার,
0: বলুন কে বলছিলেন?
1: আমি সুব্রত ঘোষ, হুগলি থেকে বলছি।
0: সুব্রত ঘোষ,
1: দেখুন আমার আমি যেমন মৃত্যুর পরে আবার মানুষ হয়ে আসি,
0: এটাই আপনার বেঁচে থাকার স্বপ্ন, তাই তো?
1: হ্যাঁ, আর আপনারা দাদা অনুরোধের আসলে তো গান দিয়ে আমরা কল করি লাগে না।
0: এই যে আপনি আগামী জন্মে মানুষ হয়ে জন্মাতে চান, অনেক ধন্যবাদ, খুব ভালো
1: লাগলো।
0: মানুষ হিসেবে আবার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ভালো থাকবেন। জীবনকে যদি একটা পথ ধরা যায় তাহলে সেই পথে আমরা সবাই সহযাত্রী। কেউ একটু আগে নেমে যান, কেউ অনেকটা দূর পর্যন্ত পাশাপাশি থাকেন। পথ চলতে চলতে আমরা শিখি, হারাই, ফিরে পাই। আরেকটা জিনিস বুঝতে শিখি, গন্তব্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পথ চলার আনন্দ। অনেক সময় আমরা শুধু কোথায় পৌঁছব সেটা নিয়েই ভাবি, কিন্তু আজ যদি একটু থেমে নিজের জীবনটার দিকে আমরা তাকাই, দেখব কত মানুষ, কত স্মৃতি, কত ভালোবাসা এই পথেই জমা হয়ে আছে। হয়তো সেগুলি আমাদের জীবনে বড় সম্পদ। নমস্কার।
2: নমস্কার,
0: বলুন কে বলছিলেন?
2: আমি কৃষ্ণনগর থেকে অরবিন্দ বিশ্বাস বলছি।
0: বলুন,
2: আজকে রাতের পর্বে এই প্রথম আপনার সঙ্গে কথা বলছি।
0: আচ্ছা, ভালো লাগলো, বলুন।
2: জীবনে স্বপ্ন দেখা, স্বপ্ন তো আমরা সবাই দেখি, স্বপ্ন না দেখলে তো জীবনটাই বৃথা আমি মনে করি। ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি, আমার বাবা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, ডাক্তার হতে পারবো কিনা বা অন্য কোনো বড় চাকরি পাবো কিনা, চেষ্টা করলেও সেটা সাফল্য লাভ করাতে পারিনি।

0: এই তো আমার বাবা মার আর্থিক সংগতি ছিল না,
1: আচ্ছা,
0: তখন আমি অন্যদিকে চেষ্টা শুরু করলাম। চেষ্টা করতে করতে আমি গেজেটের অফিসার পদে আমি নিয়োগপত্র পেয়েছি। যদিও তখন আমার মা জীবিত ছিলেন না, ওনাকে আমি বলতে পারিনি, বাবা ছিলেন। তারপরে আমি আমার কর্মস্থলে কর্ম করেছি, কাজ করেছি সুনামের সঙ্গে।
1: আপনার বেঁচে থাকার কি স্বপ্ন আপনি দেখতে চান? এটা তো আপনার বর্তমান সময়ের কথা বললেন।
0: যার ফলে এখন আমি এই স্বপ্ন দেখেই আজকে বড় অফিসার পদে পোস্টিং করেছি, দেখেছি।
1: ও, স্বপ্নটা দেখতেন আপনি?
0: হচ্ছে বড় স্বপ্ন দেখার মতো আমার ইয়ে ছিল। আমি এতটুকু বললাম যে স্বপ্ন আমাদের সবাইকে দেখা উচিত, এবং সেই স্বপ্ন শুধু দেখলেই হবে না, তাকে ফলপ্রসূ করার জন্য প্রচেষ্টা থাকতে হবে।
1: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
0: নমস্কার।
1: নমস্কার। যেটা বলছিলাম, গন্তব্য যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ পথ চলার আনন্দ। অনেক সময় আমরা শুধু কোথায় পৌঁছবো সেটা নিয়ে ভাবি, কিন্তু আজ যদি একটু থেমে নিজের জীবনটার দিকে তাকাই, দেখব অনেক কিছুই হয়তো সেগুলি আমাদের জীবনের সব থেকে বড় সম্পদ। আজকের বিষয় আমাদের আড্ডার, বেঁচে থাকার স্বপ্ন। আপনার যদি এমন কোনো স্বপ্ন থাকে যা আপনাকে আজও প্রতিদিন নতুন করে জেগে উঠতে শেখায়, তাহলে আমাদের সাথে ভাগ করে নিন। ফোন নম্বর 03812326253 9485007172। নমস্কার।
2: হ্যালো।
1: হ্যালো, বলুন, কে বলছেন?
2: নমস্কার, আমি উজানগর থেকে বলছি, জহরলাল বর্মন।
1: জহরলাল
2: বর্মন
1: পরমান।
2: আপনাদের সেই সাধারণ অনুষ্ঠানগুলো শুনতে খুবই ভালো লাগছে।
1: হুম হুম। আপনার আপনার সারনেম হ্যালো হ্যালো হ্যালো হ্যালো আপনার সারনেমটা কি বললেন?
2: আমি উজানগর থেকে বলছি, জহরলাল বর্মন।
1: পরমান, এটা আমি নতুন শুনলাম এই সারনেমটা, বলুন।
2: হ্যাঁ, জহরলাল বর্মন। তো আপনাদের সেই আগরতলার সাধারণ অনুষ্ঠানগুলো খুবই সুন্দর ভাবে উপভোগ করছি আমরা।
1: আজকের অনুষ্ঠান শুনছেন?
2: হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান শুনে থাকি সবসময়, শুনে
1: থাকি। আজকে আমরা কি নিয়ে কথা
2: বলবো?
1: আমরা আজকে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে কথা বলবো।
2: হ্যাঁ হ্যাঁ, পুরোনো পুরোনো দিনের স্মৃতিগুলা নিয়ে।
1: বেঁচে থাকার স্বপ্ন, আপনার পুরোনো দিনের স্মৃতি না, আমার টপিকটা কি? আমার টপিকটা হলো,
2: হ্যাঁ, বেঁচে থাকার স্বপ্ন।
1: একজন ছাত্রের স্বপ্ন, আমি বলছি, একজন মায়ের স্বপ্ন থাকে মেয়েটা যেন ভালো থাকে, বাবার স্বপ্ন থাকে ছেলেটা বাড়ি ফিরুক তাড়াতাড়ি, ছাত্রের স্বপ্ন থাকে পরীক্ষা যেন,
2: পরিবারটা সুস্থ থাকুক, ভালো থাকুক।
1: সেই ক্ষেত্রে আপনার বেঁচে থাকার কি স্বপ্ন?
2: বেঁচে থাকার স্বপ্ন, দেখুন, জীবনে তো অনেকগুলো স্বপ্ন থাকেই থাকে। হ্যাঁ, যেমন ঘর, বাড়ি, গাড়ি, বাংলা, এসব তো অনেকগুলো স্বপ্ন থাকেই থাকে। কিন্তু কিছু স্বপ্ন পূরণ হয়, কিছু তো পূরণ হয় না।
1: এমন কি স্বপ্ন আছে যেটা আপনি দেখেছেন কিন্তু পূরণ হয়নি বা পূরণ হওয়ার মতো না?
2: এমন স্বপ্ন দেখেছি কিন্তু পূরণ হবে, কিন্তু জানি না কতটুকু পূরণ হবে, তাই বলতে পারছি না এই ক্ষেত্রে।
1: শেয়ার করা যাবে?
2: শেয়ার মানে আমার এই মুহূর্তে কোনো স্বপ্ন এখনো পূরণ করতে পারছি না, যার কারণে আমি এখনো বলতে পারছি না।
1: হুম হুম।
2: হ্যাঁ, তো আপনাদের অনুষ্ঠানগুলো সদরে শুনছি, খুবই ভালো লাগছে।
1: অনেক ধন্যবাদ,
2: মন প্রাণ দিয়ে শুনছি।
1: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, বেঁচে থাকার স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের বাঁচতে শেখায়। আজ আমরা কথা বলছি স্বপ্ন নিয়ে, বড় স্বপ্ন, ছোট স্বপ্ন, পূরণ হওয়া স্বপ্ন, অপূর্ণ থেকে যাওয়া স্বপ্ন, আর সেই সব স্বপ্ন নিয়ে যেগুলো মানুষকে এগিয়ে যেতে শেখায়, বাঁচার আনন্দ উপভোগ করতে শেখায়। একটা কথা কি জানেন, স্বপ্নের থেকে স্বপ্নের সব থেকে বড় শক্তি হলো সেটা মানুষকে আগামী দিনের অপেক্ষা করতে শেখায়। যতদিন মানুষ বলে কাল আবার চেষ্টা করব, ততদিন কিন্তু সে হারে না, হয়তো একটু ক্লান্ত হয় কিন্তু হারে না। নমস্কার।
3: নমস্কার,
1: বলুন।
3: আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে রহমান বলছি।
1: হ্যাঁ, বলুন।
3: দেখুন, ঘুমিয়ে যে স্বপ্ন দেখি তার সঙ্গে রিয়েলিটি কোন মিল নেই, সেটা

0: বিভিন্ন কারণে হতে পারে, মনের মধ্যে হতাশ ক্ষোভ বা আনন্দের মুহূর্ত, এইসব নিয়ে সেন্টিমেন্টাল হয়ে পড়লে যে স্বপ্ন দেখি সেটার সঙ্গে রিয়েলিটি মিল থাকে না। তবে আমি জীবনের অনেক স্বপ্ন দেখতাম, পড়াশুনো শেষ করে আমি একজন শিক্ষক হব, বিশেষ করে উচ্চ বিদ্যালয়ের। সেই উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য যেসব প্যারামিটার বা ক্রাইটেরিয়া দরকার সেসব সময় ছিল, কিন্তু জানি না দুর্ভাগ্য সেই চাকরি আমি কিন্তু মানে স্কুল চাকরি পাইনি। তবে গৃহ শিক্ষকতা দিয়ে আমার পেশা শুরু করি, সেটা এখনো আমার চলছে। আমার ইচ্ছা স্বপ্ন ছিল ছেলেদেরকে প্রতি যত্নশীল, ভালোভাবে শিক্ষা দেব, তাদের আদর্শ নীতিবোধ ভ্যালুজ এথিক্স শিখাবো, শিক্ষা দেবো, কিন্তু সেসব হয়তো পূরণ হলো না। কিন্তু এই গৃহ শিক্ষকের মাধ্যমে কিছুটা পূরণ করতে পেরেছি তাদেরকে, এবং সুশিক্ষাটাও আমি দেওয়ার চেষ্টা করি। আর ফ্যান্টেসি চিন্তা যারা বেশি করে, যেমন যে দইয়ালা হাড়ি মাথা নেড়ে ভেঙে পড়ে গেল, তার সেটা মানে বাস্তবে কোনো ইমপ্লিমেন্টই হলো না, সেরকম স্বপ্ন না দেখাই ভালো। তবে সব স্বপ্নই যে পূরণ হবে জীবনে, তবে স্বপ্ন সবারই মনে দেখার দরকার, একটু বড় হতে গেলে অ্যাম্বিশনের সঙ্গে স্বপ্নের একটা প্রয়োজন রয়েছে। তো সবারই সব স্বপ্ন যে এখানে রূপ পাবে বাস্তবে সেটা ভাবলে হতাশ হলেও চলবে না, আবার অন্য পেশার মাধ্যমে গিয়ে আবার বড় হতে হবে। এইটাই বললাম, ভালো থাকবেন, নমস্কার,
1: ধন্যবাদ। একটা ছোট্ট প্রশ্ন করি, শেষ কবে নিজের জন্য আপনি স্বপ্ন দেখেছিলেন? সংসার, কাজ, দায়িত্ব সব সামলাতে সামলাতে আমরা অনেক সময় নিজের কথাই ভুলে যাই। একদিন দেখি অন্য সবার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নটাই কোথায় যেন হারিয়ে গেছে। তবু বিশ্বাস করুন, নিজের জন্য একটু সময় চাওয়া কোনো স্বার্থপরতা নয়, নিজের একটা ছোট্ট ইচ্ছেকে বাঁচিয়ে রাখা খুব জরুরি। কারণ আপনি ভালো থাকলে, আমি ভালো থাকলে, আমার বা আপনার চারপাশও কিন্তু ভালো থাকবে।

0: রাত কিন্তু 10টা পেরিয়ে গেছে। আপনারা শুনছেন আকাশবাণী আগরতলা 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তী। আমি দেবাশিস রয়েছি আপনাদের সাথে। আমাদের আজকে আড্ডার বিষয় বেঁচে থাকার স্বপ্ন। জানেন, একটা বিষয় আমি প্রায়ই ভাবি, আমরা যখন ছোট ছিলাম তখন খুব তাড়াতাড়ি বড় হতে চাইতাম। মনে হতো বড় হলেই বুঝি সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। তারপর এক সময় সত্যিই বড় হলাম, দায়িত্ব এলো, ব্যস্ততা এলো, সময় যেন আগের চেয়ে অনেক দ্রুত ছুটতে শুরু করলো। তবু মনের ভেতরে কোথাও সেই ছোট্ট মানুষটা কিন্তু আজও আছে, যে এখনও নতুন কিছু দেখে অবাক হয়, নতুন কিছু শিখতে চায়, নতুন একটা স্বপ্ন দেখতে চায়। হয়তো সেই শিশুটাকেই বাঁচিয়ে রাখার নাম জীবন। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো, বলুন, কে বলছেন?
1: নমস্কার। মনের মন্দির কি বলিব, আমি বলিতে না পারি, উপরে ঈশ্বর নিচে কিশোর। আমি শোভন বর্মন বস্তি থেকে বলছি, প্রদীপ দাস।
0: বলুন।
1: বলছি, কেমন আছেন আপনি?
0: আমি ভালো আছি। আমরা আজ বেঁচে থাকার স্বপ্ন নিয়ে কথা বলছি।
1: হ্যাঁ, বেঁচে থাকার স্বপ্ন। বাহ, কি দারুণ আজকের, মানে আপনার ইয়েটাই রাখলেন। বাহ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ।
1: তো বেঁচে থাকার স্বপ্নর সেই একটি কথা হলো, আমরা বেঁচে থাকার জন্য অনেক ধরনের স্বপ্ন আমরা ভেবে থাকি। যেমন কেউ হয়তো ছেলে মেয়ে ভালো থাকার জন্য ভাবনা চিন্তা করছে, বা এটা একটি স্বপ্ন ধরুন, বা কেউ মানে অনেক ধরনের স্বপ্ন নিয়ে বসে থাকে, কিছুটা পূরণ হয়, কিছুটা হয়তো পূরণ হয় না, তাই নাকি? তো আর কিছু কিছু মানে অনেক অনেকে আমি দেখেছি, মানে এই আমাদের এতত্ব অঞ্চলে যেমন অনেক ধরনের স্বপ্ন থাকে, যেমন ছেলে মেয়েকে পড়ানো, পড়িয়ে লিখিয়ে ভালো মানুষ, ভালো একটি মানে ইয়ে করার জন্য, এটাই একটি স্বপ্ন থাকে। কারণ কারো হয়তো সত্যি হয়, কারণ কারো স্বপ্ন পূরণ হয় না। এটি মানে কি বলবো, মানে এটাই এটাই একটি একটি স্বপ্ন। কারো স্বপ্ন আছে, আমি একটি ঘর বানাবো, একটি বাড়ি বানাবো, একটি গাড়ি কিনবো, এটা একটি স্বপ্ন। অনেক ধরনের জীবনের স্বপ্ন থাকেই থাকে, থেকেই থাকে। জীবন মানে আমাদের হচ্ছে সংগ্রাম, একের পর এক, একের পর এক চলতেই আছে। যাই হোক, আমি বেশি কিছু বলছি না।
0: অনেক ধন্যবাদ, খুব ভালো বললেন। ধন্যবাদ আপনাকে। ছোট্ট করেও আপনি অনেক ভালো কথা, অনেক সুন্দর টপিক রিলেটেড কথা বলে দিলেন, ভালো থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা কথা বলি দাদা, আপনাদের যে অনুষ্ঠানগুলো না, মানে এত বেশি ভালো লাগে আপনাদের, মানে আপনাদের এত সাজিয়ে গুজিয়ে যে আপনারা যে অনুষ্ঠানগুলো প্রচার করছেন,
0: আপনাদের ভালো লাগাই আমাদের ভালো লাগা, ভালো রাখার একটা প্রচেষ্টা। আপনাদের ভালো লাগার জন্যই তো আমাদের এত।
1: হ্যাঁ হ্যাঁ। আর আপনারা যেন প্রতিদিনই মানে
0: ধন্যবাদ শুনবেন, অনুষ্ঠান ভালো লাগবে, ভালো থাকবেন।
1: ধন্যবাদ।
0: থেমে থাকলে চলবে না, কেউ থামতে পারবে না, এগিয়ে চলতে হবে। কত সহজ একটা কথা, থেমে যেও না। এই কথাটা শুধু পরীক্ষায় ফেল করা একজন ছাত্রের জন্য নয়। নমস্কার।
2: নমস্কার।
0: বলুন, কে বলছিলেন?
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে কাতিয়া রহমান বলছি।
0: বলুন।
2: দেখুন, বাঁচার স্বপ্ন তো সবাই দেখে, মরতে কেই চাই। আমি কিন্তু একজন কৃষিজীবী, সেই হিসাবে আমি অনেককে সঙ্গে নিয়ে বাঁচার স্বপ্ন দেখি। কারণ আমি জানি যে আমার এই কৃষির জন্য অনেক মানুষকে, মানুষের সাথে ইনভলভ থাকবে, তাহলে তারাও যেন বেঁচে থাকে আর আমিও যেন বেঁচে থাকি। আমি বেঁচে থাকলে তারাও থাকবে, তো সবাই আমরা হাতে হাত ধরে চলব। আর প্রেম হচ্ছে মূল কথা, প্রেম রাখতে হবে সাথে। আর অধরা চাঁদকে আমি হাতে

0: মতোই ধরতে যাব না, তাহলে দরাজ কোন নিচে পড়ব। আমার বাঁচা স্বপ্নকে সাদ আর সাধ্যের মধ্যে বেঁধে রাখার চেষ্টা করি, করে চলেছি। বড় কিছু চাই না, মোটামুটি সম্মান নিয়ে বেঁচে থাকতে, আর সবারই সবাইকে প্রেম দিয়ে সবারই মুখে হাসি ফুটিয়ে আমি যেন এই জীবন তরি ফাঁসিয়ে নিয়ে যেতে পারি। এটুকু বললাম, ভালো থাকবেন, নমস্কার,
1: ধন্যবাদ।

0: কত সহজ একটা কথা, থেমে যেও না, রুখ জানা নেই। এ কথাটা শুধু পরীক্ষায় অকৃতকার্য হওয়া একজন ছাত্র বা ছাত্রীর জন্য নয়, চাকরি খুঁজতে যাওয়া একজন তরুণের জন্য নয়, এই কথাটা আমাদের সবার জন্য। কারণ জীবন কখনো একই রকম তা থাকে না, কারণ আজ যে পথটা কঠিন মনে হচ্ছে কয়েক মাস পরে হয়তো সেই পথটাই সহজ হয়ে যাবে, আজ যে সমস্যাটাকে পাহাড় মনে হচ্ছে একদিন হয়তো সেটাই একটা স্মৃতি হয়ে থাকবে। তাই পথ চলা থামাবেন না, ধীরে চলুন কিন্তু চলুন। আমাদের আজকের আড্ডায় বেঁচে থাকার স্বপ্ন, প্রিয় শ্রোতা আপনারাও থাকুন, ফোন করুন 03812326253948500717। নমস্কার, বলুন, কে বলছিলেন?
1: আমি বটতলা থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: বলুন।
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: দাদা ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, বলুন।
1: স্বপ্নের বাচ্চা নিয়ে কথা প্রসঙ্গটা বলেছেন, আমি দুইটি কথা বলবো। মানে কথাটা হলো, মানে আমি যে কর্মটা করেছি, আমি একজন মানে ইলেকট্রিশিয়ান লোক, মানে বেসরকারি, আমার এই কর্মটার দ্বারা যে আমার যে স্বপ্নটা ছিল, আমি পড়াশোনা শেষ করার পরে আমি চাকরি পাই, তখন আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে একটা কিছু করে আমার মানে জীবনের স্বপ্নের যে পরিয়া জীবনের
0: বেঁচে থাকার জন্য যে স্বপ্নটা আপনি দেখেছিলেন,
1: বেঁচে থাকার যে স্বপ্নটা, এটাকে একটা আমি টার্গেট একটা পড়বই, এটা আমার মানে সবসময় আমার এই টার্গেটটা থাকে। আমি তখন কি করবো, চাকরি তো পাইনি, তখন আমি একটা আইটিআই কলেজ থেকে একটা হাতের বিদ্যা শিখেছি, যে আমি আপনার এসি বলুন, রেফ্রিজারেটর বলুন, ওয়াশিং মেশিন বলুন, বিভিন্ন সামগ্রী, ইলেকট্রনিক্সের আমি কাজ শিখেছি, প্লাস আমি কারেন্টের কাজও শিখেছি। তখন আস্তে আস্তে আস্তে আস্তে করে আমি ওই কাজগুলো ধরে বাড়ি বাড়ি, প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে এসিও লাগাই, এসি, ওয়াশিং মেশিন, টিভি, যে সময় যায় এসেও করি, এখন পাবলিকে বাড়ি ঘরে ইলেকট্রিশিয়ানের কাজও করি।
0: মানে যে স্বপ্নটা দেখেছিলেন একটা কিছু করবেন, সেটা আপনি করতে পেরেছেন?
1: বেঁচে
0: থাকার স্বপ্ন এখন এটাই,
1: এটাই আমার স্বপ্ন।
0: অনেক ধন্যবাদ,
1: এইটার একটা যদি একটা কিছু করে দিয়ে যেতে পারি, এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন।
0: ভালো থাকবেন, খুব ভালো লাগলো,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকেন যারা হয়তো বুঝতে পারেন না তারা অন্য কারোর স্বপ্ন হয়ে উঠেছেন, একজন শিক্ষক, একজন মা, একজন বাবা, একজন বন্ধু। কখনো কখনো তাদের একটি ছোট্ট উৎসাহের কথাই কারো পুরো জীবন বদলে যায়। আর যদি সুযোগ পান, এমন একজন মানুষকে একটা কথা শুধু বলবেন, ধন্যবাদ। হয়তো সে একটি শব্দই তার মুখে একটা বড় হাসি এনে দেবে। আচ্ছা, আকাশের দিকে শেষ কবে আপনি তাকিয়েছিলেন বলুন তো? শহরের আলো, কাজের ব্যস্ততা, মোবাইলের পর্দা, সব কিছুর মধ্যে আমরা অনেক সময় আকাশ দেখতে ভুলে যাই, অথচ আকাশ প্রতিদিন একই কথা বলে, জায়গা আছে, আরও অনেক দূরে যাওয়ার জায়গা আছে, স্বপ্ন দেখারও জায়গা আছে। তাই নিজের স্বপ্নকে ছোট করবেন না, হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু কোনো একদিন সেই স্বপ্নের দরজায় আপনি পৌঁছে যাবেনই। আপনাদের মনের কথা আমাদের সাথে শেয়ার করুন, আর বেশিক্ষণ কিন্তু নেই।

0: জীবনের উপর অভিমান হতেই পারে এবং সেটা খুব স্বাভাবিক, কিন্তু অভিমান আর হাল ছেড়ে দেওয়া কিন্তু এক জিনিস নয়। অভিমান থাকুক, প্রশ্ন থাকুক, পাশাপাশি স্বপ্নও থাকুক, কারণ স্বপ্নই মানুষকে আবার নতুন সকাল দেখার সাহস দেয়। এই সাহসটুকু আজকের রাতের আমাদের সবার বড় প্রাপ্তি। আসলে সময় খুব অদ্ভুত, কিছু মুহূর্ত খুব দ্রুত কেটে যায়, আবার কিছু মুহূর্ত যেন কাটতেই যায় না। কিন্তু একটা বিষয় সবসময় একই থাকে, সময় কখনো আমাদের জন্য অপেক্ষা করে না। তাই হয়তো যতদিন সময় আছে ততদিন স্বপ্নগুলোকে যত্নে রাখাটাও খুব জরুরি। সময় হঠাৎ করে থমকে যেতে পারে, নিরাশায় মনটা আমাদের ভরপুর হয়ে যেতে পারে, তবু আমাদের কিন্তু স্বপ্ন দেখে যেতে হবে, নিজের জন্য, বেঁচে থাকার জন্য। নমস্কার।
1: হ্যালো,
0: বলুন, কে বলছিলেন?
1: জয়নগর দশমীঘাট থেকে দেবী সেনগুপ্তা বলছি।
0: বলুন।

0: দেবাশিস দা ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, বলুন।
0: স্বপ্ন দেখার পিছনে
1: বেঁচে থাকার জন্য যে স্বপ্ন আমরা
0: দেখেছিলাম, ভালো ভালো রেজাল্ট করে লজিক সংস্কৃতে ডিস্টিংশন মার্ক পেয়ে গ্রাজুয়েশনের পরে চাকরির চেষ্টাটা কম করেছিলাম, ওই পৌরসভার থেকে একটা পেয়েছিলাম অফার 387 জন, সেইটাও চলে গেল 3 মাস করে। তারপরে
1: এখন এগুলো জানি, এগুলো বলেছেন আপনি অনেকবার, কিন্তু
0: আমি করেও চাকরি পেলাম না। আজ অবধি মানে এই দুঃখটা রয়েই গেল স্বপ্ন দেখার। স্বপ্ন দেখেছিলাম ভালো চাকরি করবো, সুন্দরভাবে চলবো, কিন্তু দুঃখটা মানে প্রতি মিনিটেই মনে হয়। আপনি যে বলছেন স্বপ্ন, আমার তো আরো
1: আপনার স্বপ্ন পূরণ হয়নি? আমার প্রশ্ন এটা না,
0: আমার 10 বছরের মতো নিজে স্কুল করেছি কিন্তু চাকরি আর পেলাম না।
1: আমার প্রশ্ন হলো আপনি বেঁচে থাকার জন্য কি স্বপ্ন দেখেছেন এখন? এটা আপনার স্বপ্নটা পূরণ হয়নি, কিন্তু এখন আপনি এখনো আছেন, বা আগামী দিনে পথ চলার জন্য কি স্বপ্ন আপনি দেখছেন?
0: পথ চলার জন্য ওইভাবেই যে এখন যেভাবে চলছি, তাতে সঙ্গে মনোমালিন্য না করে ভালো ব্যবহার করে সবাইকে ভালোবেসে আত্মীয় পরিজনকে একটু খোঁজ খবর নিয়ে চলে যেতে পারি, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট হয়ে চলে যেতে পারি। বয়স হয়ে গেছে, চলছি আর কি, যাতে
1: অনেক ধন্যবাদ
0: চলে যেতে পারি সবার আশীর্বাদ ভালোবাসা নিয়ে।
1: ভালো থাকবেন, অনুষ্ঠান শুনতে থাকুন,
0: আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: রাত ধীরে ধীরে আরও গভীর হচ্ছে। যারা শুরু থেকে আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি এইমাত্র অনুষ্ঠান শুনতে বসেন আপনাকেও স্বাগত জানাবো। তবে প্রথম থেকে অনুষ্ঠান শুনলেই ভালো লাগতো বা ভালো লাগবে। যাই হোক, আমাদের আজকের বিষয় বেঁচে থাকার স্বপ্ন। জানেন, একটা সময় ছিল মানুষ একে অপরকে চিঠি লিখত, সেই চিঠির শেষে প্রায়ই একটা লাইন কমন থাকত। কি সে লাইন? ভালো থেকো। মাত্র দুটো শব্দ। আশি দুটো শব্দের ভেতরে কত যত্ন, কত ভালোবাসা, কত আশীর্বাদ লুকিয়ে থাকত। আজ আমরা খুব সহজেই মেসেজ পাঠাই, ভিডিও কল করি, প্রযুক্তি বদলায়, কিন্তু মানুষে ভালো থাকার ইচ্ছাটা বদলায়নি। হয়তো এটাই আমাদের সব থেকে বড় স্বপ্ন, প্রিয় মানুষগুলো যেন ভালো থাকে। নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার,
1: আমি রামনগর থেকে রাজু।
0: হ্যাঁ রাজু,
1: আমি চাই মানুষের সেবা করে বেঁচে থাকতে। হ্যালো।
0: বাহ, খুব সুন্দর ভাবনা।
1: এখনো আমি পয়সা দিয়ে সাহায্য কাউকে করি না, কিন্তু আমি যখন বাজারে যাই আমাকে পাড়ার অনেকেই একজনের উপর কাঁচা লঙ্কা এনে দিতাম, একজনের উপর মিষ্টি কুমড়ো এনে দিতাম, অনেক ধরনের জিনিস আমার এনে দিতে আমি তাদেরকে এনে দিই। এটি আমি গর্বিত মনে করি। আমাকে
0: অনেক ভালো লাগার কথা বললেন এবং এটাই ধর্ম হওয়া উচিত। ভালো থেকো রাজু।
1: হ্যাঁ, ভালো থাকবেন দেবাশীষ দা।
0: ধন্যবাদ। অনেকেই বলেন সময় ফুরিয়ে আসছে, সময় চলে যাচ্ছে, কিন্তু কখনো ভেবে দেখেছেন আমরা সময় পাই না, নাকি সময় বের করি না? প্রতিদিন যদি নিজের জন্য মাত্র 10 মিনিটও রাখা যায়, একটু বই পড়া, একটু গান শোনা, একটু কথা বলা নিজের প্রিয় মানুষের সাথে, একটু আকাশ দেখা, তাহলেই হয়তো মনটা আবার নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে স্বপ্ন দেখায়।

0: নমস্কার, হ্যালো,
1: হ্যালো,
0: বলুন কে বলছিলেন?
1: আমি দিলীপ মজুমদার বিদ্যানগর থেকে বলছি।
0: বলুন।
1: জীবনের স্বপ্ন, ঠিকই বলছি, স্বপ্ন তো সবাই 99.9 দেখে, কিন্তু উল্টা স্বপ্ন যখন দেখে স্বপ্নের কথা কিন্তু কাউকে বলছে না, জানেন তো?
0: হ্যাঁ বলুন।
1: স্বপ্নের কথা কোনদিন কাউকে বলে, স্বপ্ন দেখে একজনের ফলে কিন্তু আরেকজনের। আমার জীবনের স্বপ্ন হলো আমাদের মেয়েটা যাতে একটু গান শিখে, কিন্তু ও গান শিখে না, কিন্তু গানের কিন্তু গলা, কিন্তু ভয়েস খুবই ভালো, গান শিখে না। ওই এখন তুম্বা কিন্তু এখনকার তান পরে কিন্তু আমি কি বুঝছেন তো দেবাশিস?
0: হ্যাঁ বলুন।
1: আজকে আপনার কি সুন্দর সুন্দর ট্রাফিক টুরিস্টের কথা বলেছেন না? স্বপ্নটা কিন্তু পকেট গরমের মতো, পকেট গরম থাকলে কিন্তু স্বপ্ন পূরণ।
0: এই টপিকটা খুব ভালো বললেন, বেঁচে থাকা স্বপ্ন ওই টুরিস্ট স্পটে যাওয়ারও একটা কারণ হতে পারে যে আমি টুরিস্ট স্পটে যাব। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ বলুন, ভালো থাকবেন।
1: আপনি গলার ভয়েসটা কিন্তু খুব সুন্দর।
0: ধন্যবাদ, ধন্যবাদ। জীবনের সব হিসেব মেলে না, কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিছু অপেক্ষা শেষ হয় না, তবু মানুষ পরের দিনের জন্য দরজা খুলে রাখে। কারণ মানুষ জানে আগামীকাল নতুন কিছু নিয়ে আসতেই পারে, হয়তো একটা সুখবর, হয়তো একজন নতুন মানুষ, হয়তো কোনো পুরনো স্বপ্ন আবার নতুন করে জেগে উঠবে। একটা ছোট্ট অনুরোধ করতে চাই প্রিয় শ্রোতা, একটা কাগজে লিখে ফেলুন না আজ রাতেই, আগামী এক বছর আপনি কী করতে চান। এক বছর ছাড়ুন, ছ মাস হলো না, তিন মাস, খুব বড় কিছু নয়। একটা নতুন গাছ লাগাবেন, একটা নতুন ড্রেস কিনবেন, অথবা শুধু পরিবারের সাথে একটু সময় কাটাবেন। দেখবেন লিখে ফেললেই স্বপ্নটা শুধু ভাবনা থাকে না, সেটা ধীরে ধীরে লক্ষ্য হয়ে উঠে।

আমাদের এই আড্ডায় শুরু থেকে যারা আমাদের সাথে ছিলেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আজ আমরা কথা বলছিলাম স্বপ্ন নিয়ে, বড় স্বপ্ন, ছোট স্বপ্ন, পূরণ হওয়া স্বপ্ন, অপূর্ণ থেকে যাওয়া স্বপ্ন, আর সেই সব স্বপ্ন নিয়ে যেগুলো মানুষকে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায়। স্বপ্নের সবথেকে বড় শক্তি হলো সেটা মানুষকে আগামী দিনের অপেক্ষা করতে শেখায়। যতদিন মানুষ বলে কাল আবার চেষ্টা করব, ততদিন সে হারে না, হয়তো একটু ক্লান্ত হয় কিন্তু হারে না। আমাদের আজকের অনুষ্ঠানে যদি কোনো একটা কথা আপনার ভালো লেগে থাকে প্রিয় শ্রোতা, কোনো একটি গান আপনার পুরনো কোনো স্মৃতিকে ছুঁয়ে যায়, যদি কোনো একটি ভাবনা আপনাকে নতুন করে ভাবতে শেখায়, তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠান কিন্তু সার্থক। তাই যাওয়ার আগে বলবো, আপনার ভালো থাকাটাও খুব জরুরি, নিজের জন্য সময় রাখুন, প্রিয় মানুষগুলোর সাথে কথা বলুন, অনেকদিন যার খোঁজ নেননি সুযোগ পেলে তাকে একটা ফোন করুন, আর নিজের স্বপ্নকে কখনো অবহেলা করবেন না। স্বপ্ন পূরণ হোক বা না হোক, স্বপ্ন দেখার ক্ষমতাটুকু যেন হারিয়ে না যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দেবাশিস। প্রিয় শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে আগামী কোনো এক বৃহস্পতিবার রাত 9:30 আজ রাতে অনুষ্ঠানে।

প্রিয়শ্রোত, 101.1 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, এখন সময় আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস জানানোর। আপনাদের ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরের কিছু স্থানে আগামী 29 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। এবার জানিয়ে দিচ্ছি এফএম উজ্জ্বল আকাশবাণী আগরতলা, আগামীকাল 24 জুলাই 2026 শুক্রবার 101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ততে এবং ওয়েবস অফ প্ল্যাটফর্মে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন। ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পাবেন। আমাদের অনুষ্ঠান সূচি সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পাণ্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ংনি খোরাং, 6:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 6:35 স্থানীয় সংবাদ, 6:40 ককবরক সংবাদ, 6:45 বিজ্ঞাপন, 8:40 যুববাণী, 9:10 নিউজ হেডলাইন্স, 9:12 বলছি তোমায়, 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা শুনুন আর যে সুয়েতার সাথে, বেলা 11:00 ককবরক অনুষ্ঠান এলএম খোরাং, বেলা 2:30 চিরায়ত গল্প পাঠের আসর, 3:00 সফরনামা, 3:58 নিউজ হেডলাইন্স, বিকেল 4:00 সিনেমা শুনবেন আর যে মহুয়ার সাথে, বিকেল 5:00 জলসাগর, 6:30 পদ্মপুরাণে শুনবেন সূত্রধর কর্তৃক ডিঙ্গা গঠন এবং চন্দ্রধরের দ্রব্যাদি বোঝাইকরণ এবং বাণিজ্য গমন পরিবেশনা শিল্পী পীযূষ দাস এবং সহশিল্পীরা, সন্ধ্যা 7:00 উজ্জ্বল স্বপ্ন, 7:25 সেরা কথা, 8:05 শ্রীমান ও তিলোত্তমা, 8:45 সমাচার সন্ধ্যা, রাত 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 রবি শোনে, রাত 9:30 আজ রাতে অনুষ্ঠান শুনুন আর জে অর্ণবের সাথে, রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান শুনতে। আমাদের স্টুডিওর খোঁজে এখন সময় রাত 11:04। আমি দেবাশিস আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।